আকাশবাণী মুর্শিদাবাদ, আজ রবিবার, 20 বৈশাখ 1948 শকাব্দ, 26 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 10ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 7 সেকেন্ড। আজ সূর্যোদয় হয়েছে 5:04, সূর্যাস্ত বিকেল 6:04। শ্রোতাবন্ধুদের সকলকে জানাই সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন প্রথমে শুনবেন অমৃতবাণী এবং তারপর ভক্তিগীতি। আজ অমৃতবাণীতে শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ।

হেমা দুর্গা, আপনি স্মরণ মাত্রই সব প্রাণীর ভয় হরণ করে নেন এবং সুস্থ চিন্তার দ্বারা চিন্তা করলে তাকে পরম কল্যাণময়ী বুদ্ধি প্রদান করেন। দুঃখ দারিদ্র ও ভয়ও হারিণী দেবী, আপনি ছাড়া দ্বিতীয়া কে আছেন যার চিত্ত সকলের উপকার করার জন্য সততই দয়াদ্র। নারায়ণী, আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদানকারী, মঙ্গলময়ী, কল্যাণদায়িনী শিবা। আপনি সর্বপুরুষার্থ সিদ্ধিদায়িনী, শরণাগত বৎসলা, ত্রিনয়নী গৌরী, আপনাকে প্রণাম। শরণাগত দীন এবং পীড়িতকে রক্ষায় সতত নিরত তথা সকলের পীড়া নিবারণকারিণী নারায়ণী দেবী, আপনাকে প্রণাম। সর্বস্বরূপা সর্বেশ্বরী তথা সর্বপ্রকার শক্তি সম্পন্না দিব্যরূপা দেবী দুর্গে সকল ভয় থেকে আমাদের রক্ষা করুন, আপনাকে প্রণাম। হে দেবী, আপনি প্রসন্ন হলে সর্বব্যাধি দূর করে দেন, আবার কুপিত হলে মনোবাঞ্ছিত সব কামনা নাশ করে দেন। যারা আপনার শরণ গ্রহণ করেছে তাদের কাছে বিপদ কখনো আসে না। আপনার শরণ গ্রহণকারী ব্যক্তির অপরের শরণদাতা হন। হে সর্বেশ্বরী, আপনি এরূপে তিন লোকের সমস্ত বাধা দূর করুন এবং আমাদের শত্রু নাশ করুন।

শুনছেন ভক্তি গীতি, শিল্পী ছিলেন অজয় চক্রবর্তী, এবারে শিল্পী নিমাই চাঁদ বড়াল।

অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন এক নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী অধিকারীকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। সোনার বাংলা গঠনের সংকল্প পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তিনি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি কলকাতা পৌর নিগমের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, ডিআইজি, আইজি, এডিজি এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চেন্নাইতে তামিল

0: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল ১০টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকে আরও ৯ জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। ২৩৪ সদস্য বিশিষ্ট বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকের ২ জন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে ১৩ মে অথবা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী ১৩ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চেন্নিথালা এবং ভি ডি সতীশন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে জমা নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেছেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ভারতের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পটি একটি সুদীর্ঘ যাত্রার মধ্যে দিয়ে গড়ে ওঠা অভিন্ন ঐতিহ্যকে সংরক্ষণ প্রদর্শন করবে।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: রাশিয়া ইউক্রেন সংঘাত শেষের পথে বলেই আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে তার বিশ্বাস। পাশাপাশি পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনাও দ্রুত নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে সংঘাত আরও বাড়লে তার প্রভাব সব পক্ষের উপরেই পড়বে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো ও পশ্চিমী দেশগুলির সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইউরোপের দেশগুলির নেতাদের সঙ্গে আলোচনায় তিনি আগ্রহী কিনা সেই প্রশ্নের জবাবে পুতিন জানান, আলোচনা জন্য তার পছন্দের ব্যক্তি হলেন জার্মানির প্রাক্তন চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকে বসবেন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ৭৭ রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ১৬ ওভার ৩ বলে মাত্র ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে। রশিদ খান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল ৩:৩০ মিনিটে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু ৭:৩০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় ৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন ৭:২৫ মিনিটে।

এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটাই, দুঃখিত। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী সাগর সেন।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। নজরুল গীতির অনুষ্ঠানের প্রথম শিল্পী শিপ্রা বসু।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। চন্দ্রাবলী রুদ্রদত্তের পর এবারে শিল্পী তালাত মাহমুদ।

এই গানটির সঙ্গেই শেষ হল আজকের নজরুল গীতির অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সকাল 8টায় শুভ সকালের বিষয় মায়ের মতো ভালো। আপনারা আসবেন 9434-921-300 বা 0348-2529-648 এই নম্বরে, বা আমাদের হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন 9434-921-300 এই নম্বরে। আজকের শুভ সকালের বিষয় মায়ের মতো ভালো।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই কৃষি বিষয়ক পরামর্শবলী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। কৃষি বিষয়ক পরামর্শবলীতে জানানো যাচ্ছে যে ধানের ক্ষেত্রে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের ক্ষেত্রে বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়ার সতর্কতার সম্ভাব্য প্রভাব হিসেবে জানানো যাচ্ছে যে ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, অর্থাৎ গাছ হেলে পড়া, বাঁকানো ইত্যাদি। সবজি ও ফল ফসলে ফুল ও কুচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রমে স্প্রে করা সার প্রয়োগ ব্যাহত হতে পারে। প্রভাবভিত্তিক পরামর্শে জানানো যাচ্ছে যে সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন, যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি বিষয়ক পরামর্শবলী। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ জেলার বিচ্ছিন্ন অংশে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কৃষক বন্ধুদের জন্য জানানো যাচ্ছে যে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জেলার বিচ্ছিন্ন অংশে। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

0: নেফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আমাদের আজকের সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 লাইভ অনুষ্ঠান শুভ সকাল। শুভ সকালের আজকের বিষয় মায়ের মতো ভালো। সকাল 9:10, বিকেল 3:10, রাত 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10:00 থেকে শোনা যাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান। বেলা 2:05 থাকবে অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি এবং নজরুল গীতির অনুরোধের আসর। উপস্থাপনা পাপিয়া ধর। 2:30 ছোটদের অনুষ্ঠান সবুজের মেলা। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, লোকগীতি। বিকেল 5:30, সন্ধে 6:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন জীবিকার জন্য। সন্ধে 6:30, সন্ধে 6:40 ভক্তিগীতি ও রজনীকান্তের গান। আজ সন্ধ্যায় সন্ধে 7:10 আধুনিক গানের অনুষ্ঠান, রাত 8:40, রাত 10:00 যুবজগৎ। চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন রাত 10:30। আকাশবাণী কলকাতা কেন্দ্রের খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35। স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা থেকে শুনবেন সকাল 7:35, সন্ধে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধে 6:35। আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00, সন্ধে 6:00, রাত 8:00। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বেলা 3:05, রাত 8:05 এবং রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধে 7:30, রাত 8:10, রাত 8:25। অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজকের সারাদিনের নানা অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা জানিয়ে দিই। আজ শুভ সকালের বিষয় মায়ের মতো ভালো। লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মতামত জানাতে পারবেন। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে বাংলা খবর এবং তারপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। আগামী 13 মে তার শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে

0: বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপর তীব্র জবাবি অভিযান চালানো হবে বলে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে। আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে গতকাল পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 3টা নাগাদ হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH-167 এর 4 লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ওয়ারেঙ্গলে পিএম মিত্র যোজনার অধীনে গড়ে তোলা পিএম মিত্র পার্কের উদ্বোধন করবেন, যা কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামেও পরিচিত। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল, একটি অত্যাধুনিক মূলত ক্যান্সার চিকিৎসার জন্য নির্ধারিত এবং মাল্টি সুপার স্পেশালিটি অলাভজনক প্রতিষ্ঠান দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকে আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং IUML, যাদের প্রত্যেকের 2 জন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13ই মে বা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে AINRC নেতৃত্বাধীন NDA জোটের জয়ের পরই তার সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আরএন রবি নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনে জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়নি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেকালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, DIG, IG, ADG এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে SIR ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত IAS আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হচ্ছে। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সী, সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চন্নিথালা এবং ভি ডি সতীশন ওই বৈঠকে হাজির ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজকে নিশানা করে পাল্টা অভিযান চালানো হবে। হরমুজ প্রণালীর ভিতরে ও সংলগ্ন এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও নৌযানগুলিকে নিশানা করেছে এবং শুধু গুলি চালানোর নির্দেশের অপেক্ষায় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে তেহরান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে মায়ামির কাছে এক প্রমোদতরিতে বিস্ফোরণে আহত 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ফ্লোরিডার পর্যটন কেন্দ্র হাউলোভার স্যানবারের কাছে প্রমোদতরিতে বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হন। কি কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সাই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 মিনিটে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। প্রশাসনিক স্তরেও বড়সড় রদবদল হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বালিগঞ্জের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আইএসএল ফুটবলে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে খেলা এক এক গোলে অমীমাংসিত। অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। নির্বাচনের জন্য গত ২ মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে বিশেষ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেন শুভেন্দু। রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। গতকালই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৫ বিজেপি বিধায়ক। এরা হলেন খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবান্ধের ক্ষুদিরাম টুডু, গঙ্গা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙ্গা থেকে জয়ী নিশীথ প্রামাণিক এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী গতকাল দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন। ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাইটার্স বিল্ডিং এ কাজের অগ্রগতি নিয়েও তিনি খোঁজ খবর নিয়েছেন। এরপর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের কাছে তিনি বলেন, রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে যাতে ২০ জুন দিনটি পালন করা হয় সে ব্যাপারে তিনি বিধানসভায় উদ্যোগী হবেন।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ ৫৮ জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত মুক্তি করেছিলেন। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ১৯৪৭ ২০ জুন হওয়া উচিত। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব। ইতিহাসকে বদলে দেওয়া যায় না।
0: বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করেন নতুন মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভবানীপুর বিধানসভা এলাকায় গিয়ে জনসংযোগ করেন নতুন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার এবং নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যে নবগঠিত সরকার ও নতুন মন্ত্রিসভা জনকল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দরকার বলে শুভঙ্কর বাবু মন্তব্য করেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আশা প্রকাশ করেন, বিজেপি যে সংকল্পের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিল তা নতুন সরকার পূরণ করবে।
2: বাংলার মানুষের ঐক্য, সমতি, সম্প্রীতি রক্ষা করতে হবে আর বাংলার মানুষের কর্মসংস্থান করতে হবে। এই যে লাখ লাখ মানুষ চলে যাচ্ছে বাইরে, এখানে কোনো সুযোগ পাচ্ছে না তারা। লক্ষ্য রাখতে হবে যেভাবে কথাবার্তাগুলো বলা হয়েছে অতীতে নির্বাচনী প্রচারের মধ্যে, তাতে একটা শঙ্কা ভাব থেকে যায়, সেটা যাতে না থাকে।
0: একই সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন নাখোদা মসজিদের ট্রাস্টি বোর্ড। এক চিঠিতে ট্রাস্টি নাসির ইব্রাহিম নতুন সরকারের সাফল্য কামনা করে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ক্ষেত্রে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আশা ব্যক্ত করেছেন। রাজ্যে ইসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্তকে গতকাল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রী গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। গতকাল কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁকে দার্জিলিং এর বিজনবাড়িতে পালবাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত ১৬ জন আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা ৪৬ জন WBCS আধিকারিককেও কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদীপ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তরফে কথা জানানো হয়েছে। বিধানসভায় ৮০ সদস্যের বিরোধী দলে উপনেতা নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম পরিষদীয় দলের সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বিজেপিকে রুখতে বিরোধী সব রাজনৈতিক দলের কাছে জোট বাঁধার আবেদন জানিয়েছেন। গতকাল কালীঘাটে তিনি বামফ্রন্ট সহ অন্যান্য বামপন্থী দলগুলিকে এই জোটে অংশ নেবার আহ্বান জানান। যারা দল ছেড়ে বেরিয়ে যেতে চান তাদেরও সেই অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার দিনে গতকাল বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের খবর মিলেছে। মুর্শিদাবাদের বহরমপুরে সৈয়দাবাদ গির্জাপাড়ায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয়েছে অসীম সরকারের স্ত্রীকে। অন্যদিকে হুগলি শ্রীরামপুরে পাঁচ নম্বর কলোনির মল্লিকপাড়ায় সুমননাথ নামে এক কুখ্যাত অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি এক নলা পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গত সন্ধ্যায় হুগলির তারকেশ্বরে উত্তেজনা ছড়ায় সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। স্থানীয় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও জানা গেছে গত সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের BPR এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় ৫ বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তার পরিবার দীর্ঘ ৫ বছর পর বাড়ি ফিরেছেন। অভিযোগ ভোটের পর তাঁকে ও তার পরিবারকে মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতদিন বাড়ি ফিরতে পারেননি তারা বলে জানানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়ুয়ায় ঝড়বৃষ্টির কারণে বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে আহত হয়েছেন ৩ জন, একজনের আঘাত গুরুতর। গতকাল বিকেলে হাড়ুয়া কেরালা মোড় সংলগ্ন এলাকায় একটি মাছের আড়তে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ার মারগাঁওতে গতকাল ISL ফুটবলে মোহনবাগান ও FC গোয়ার মধ্যে খেলাটি ১-১ গোলে শেষ হয়েছে। আজ কেরলের মোহামেডান স্পোর্টিং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠকে বসবেন। বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বালিগঞ্জের বর্ষিয়ান বিধায়ক শোভনদীপ চট্টোপাধ্যায়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: এতক্ষণ প্রথমে বাংলা খবর এবং তারপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
4: বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে।
5: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো থেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণী যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সৌমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয়, সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ বলার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে, সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধ হয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধ হয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখনো আমরা রেডিও শুনি, এখনো আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীতে আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধ লাভ করুক।
3: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, জয় জয়ন্তী ছায়াছবি থেকে।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে ছায়াছবি পান্না হীরে চুনি। শিল্পীরা হলেন পিন্টু ভট্টাচার্য এবং শ্যামল মিত্র।

এই গানটির সাথেই শেষ হচ্ছে আজ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান শুভ সকাল। শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোনে আসতে পারবেন 9434-9130-0348-225-9648 এই নম্বরে, এবং আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেও লিখতে পারবেন 9434-9130 এই নম্বরে। আজকের বিষয় মায়ের মতো ভালো। শুরু হচ্ছে আজকের শুভ সকাল।

মা, পৃথিবীর আদিতম শব্দ মানব সভ্যতায়, মানবের জীবনে, প্রতিটা ভাষায় শিশু যখন প্রথম কথা বলতে শেখে, তখন সে যে শব্দগুলো উচ্চারণ করতে পারে তার একটা শব্দ হচ্ছে মা মা মা আমা, এরম ধরনের। আর তার একদম নিবিড়তম কাছে যে থাকে, সে তো তার জন্মদাত্রী। আর তাই বোধহয় পৃথিবীর সব ভাষায় মা, মাতা, আম্মা, আরও মম, যা যা ভাষা আছে, কোথাও গিয়ে মাকে ডাকার জন্য একটা প্রায় একই রকম ধ্বনির ব্যবহার করা হয়, যে ধ্বনি নির্ভরতার আভাস দেয়, যে ধ্বনি সর্বস্ব দিয়ে আঁকড়ে ধরে, যে ধ্বনি আমাদের সকল দুঃখের অবসান, সকল অভিমান রাগ যার ওপর নির্দ্বিধায় ঝেড়ে দেওয়া যায়, সেই মানুষটা। আজ আনুষ্ঠানিকভাবে মাতৃদিবস, আজকে আমরা আসুন মায়ের কথা বলি। তবে কি বলুন তো, আমাদের গোটা জীবনে না শুধুমাত্র আমাদের জন্মদাত্রী মা থাকেন না, এমন অনেক মানুষ আমাদের জীবনে আসেন, তারা আমাদের কোনো নিকট আত্মীয়, মাসি, পিসি, জেঠি, কাকিমা, জেঠিমা, খুড়িমা, এরকম হতেই পারেন, অথবা পাড়া বেপাড়া, আপনি দূরে প্রবাসে গেছেন সেখানে, অথবা আপনার অসুস্থতায় সেবা করতে এসেছেন সেই মানুষটি, যে কেউ মাঝে মাঝে এসে মায়ের অভাবটি পূরণ করে দিয়ে যান। আর সেই মানুষটির সেই স্নেহ স্পর্শ কি স্নেহের শাসন কোথাও যেন মায়ের কথা মনে করায়। আজকে আসুন না, নিজের মায়ের সঙ্গে সঙ্গে আপনার জীবনে এমন যিনি আছেন, যিনি মায়ের মতোই ভালো, তার কথাটাও হোক, হতেই হবে তাকে নারী এমনও নয়, হতেই পারেন তিনি বাবা, কাকা, জ্যাঠা, হতেই পারেন তিনি আপনার কোনো বন্ধু, পুরুষ বন্ধু, কিন্তু তবুও তার মধ্যে আপনি সেই মাতৃত্বের জায়গাটা ক্ষণিকের জন্য হলেও খুঁজে পান। আমরা চাইব আজকে মাতৃদিবসে আপনারা নিজের মায়ের সঙ্গে সঙ্গে আপনার জীবনে এমন স্নেহের স্পর্শ ক্ষণিকের জন্য হলেও যে মানুষটি বুলিয়ে দিয়েছেন তার কথা নিয়ে আমাদের সঙ্গে আসুন। আসলে মায়ের কথা তো বলে শেষ করা যায় না, একটি দিবসের প্রচলন বস্তুগত হলেও এটা কোনো নির্দিষ্ট দিন, সময়, উপলক্ষ কোনোটাই হয় না মায়ের প্রতি ভালোবাসা, এটি সর্বকালের, সর্বসময়ের। মাতৃস্নেহ সব বাধা, সব রকম দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে। মায়ের আঁচল ছায়ার প্রশান্তি পৃথিবীর সব শান্তি আর সুখের ওপর। সে ঠান্ডা হাওয়া না বাতাস দিতে পারে, না

0: বেশি দিতে পারে,
1: কারণ এটি এক প্রশান্তির অনন্য নিরাপত্তার ছায়া। কোন সংজ্ঞায়, কোন মনীষীর লেখায়, কোনোভাবেই এর বর্ণনা সম্পূর্ণরূপে উপস্থাপন করা সম্ভব নয়। যতই লেখা যাক না কেন, থেকে যাবে কোথাও না কোথাও অপূর্ণতা। তাই মাকে নিয়ে কোনো শ্রেষ্ঠ কীর্তি রচনা করা যাবে না, কারণ আরও শ্রেষ্ঠ হওয়ার যে অবকাশ থেকেই যাবে। তাই তো মাকে স্রষ্টার পরে স্থান দেওয়া হয়েছে। মাতৃদিবস চালন হওয়ার যে গল্পগুলো, সেগুলো নিয়ে আমরা আসব, কিন্তু আপনি একটু ভেবে নিন, আমাদের ফোনে আসুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখুন, আপনার জীবনে মায়ের সাথে সাথে সেই মানুষটি যিনি আপনাকে ক্ষণিকের জন্য হলেও মায়ের ছায়া দিয়েছিলেন, তার কথা নিয়ে আসুন আজকে। মা আসলে, আর সে মায়ের মতো ভালো, তার কথাই আমরা শুনবো।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ণ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে।
3: আকাশবাণী শুধু একটি নাম না, ভারতবর্ষের বেতার প্রচার ব্যবস্থার অন্যতম পথিকৃত এই আকাশবাণী। ইংরেজিতে অল ইন্ডিয়া রেডিও বলে যাকে আমরা আজ জানি, সেই আকাশবাণীর নামকরণের সাথে জড়িত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আর আকাশবাণীর সেই যে সিগনেচার টিউন, যা 1936 সালে জার্মান কম্পোজার কার্লটন কাপম্যান শিবরঞ্জনী রাগের 40 সেকেন্ডের যে বিশেষ বাজনার মধ্য দিয়ে সকাল 5:55 অনুষ্ঠান শুরু হয়, তারপর থেকে সারা দিন আজও বাঙালির গর্বের বিষয় আকাশবাণী।

আকাশবাণীর নানা ধরনের মানুষের নানা রকমের অনুষ্ঠান এবং তার নামকরণ কিন্তু শুধুমাত্র মনোগ্রাহী নয়, এ কিন্তু দৃষ্টি আকর্ষণ করে সেই অংশের মানুষদের, সেই অংশের শ্রোতা বন্ধুদের। শুরু হয় প্রাত্যহিক যে দিনপঞ্জি তা দিয়ে, তারপর এগিয়ে এগিয়ে চলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আকাশবাণীর তরঙ্গ। কে না যুক্ত ছিলেন এই সংস্থার সাথে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, বাণী কুমার ছিলেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলেন, নলিনীকান্ত সরকার ছিলেন, আরো অনেক বিখ্যাত মানুষের বিভিন্ন রকমের কর্মসূচি, কর্মকাণ্ড এবং অংশগ্রহণে ধন্য হয়েছে আকাশবাণী। যুবকদের জন্য আলাদা অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, শিশুদের জন্য অনুষ্ঠান, গানের জন্য অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, শ্রমজীবী মানুষের জন্য বিশেষ অনুষ্ঠান, কৃষি কথার আসর, অনুরোধের আসর, সংবাদ প্রবাহ, সংবাদ বিচিত্রা, সংবাদ, স্থানীয় সংবাদ, কত রকমের অনুষ্ঠান। আর যারা পরিবেশন করতেন সেই সমস্ত কণ্ঠস্বর এখনো ভাসে আমাদের, এখনো আমরা উদ্বেলিত হই সেই আকাশবাণী খবর পড়ছি বলে একটা নাম বলতেন, সেই যে কণ্ঠস্বর আজও আমাদের কানে বাজে, আমরা উদ্বেলিত হই এবং আমাদের ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাই স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অনুষ্ঠানগুলি আছে সমানভাবে আমি মনোযোগ সহকারে সেগুলি শোনার চেষ্টা করি। আর যেহেতু সংস্কৃতি জগতের সাথে আমার অল্প হলেও সংযোগ আজও বর্তমান, তাই সাংস্কৃতিক যে সমস্ত কর্মকাণ্ড, বিশেষ করে আগের সন্ধ্যাবেলার যে যাত্রা গান বা নাটক পরিবেশিত হতো, তা কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষেরা আনন্দ উপভোগ করতেন এবং নানা রকমের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আকাশবাণী কলকাতার মধ্য দিয়ে বিগত 90 বছরে পরিবেশিত হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে খেলার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করে মানুষের কাছে একদম ছবির মতন তুলে ধরত আকাশবাণী। এবং যে আকাশবাণী আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিনে তার শোক মিছিল এবং সেখানে উদাত্ত কণ্ঠে পাঠ করছেন কাজী নজরুল ইসলাম, কবিতা লিখেছেন নিজে, সেই কবিতা নিজে পাঠ করছেন, বাঙালি কিন্তু সেদিন অঝরে কেঁদেছিল নজরুল ইসলামের সেই পাঠ এবং কবিতায়। পরবর্তীকালে এখন অনেক সংকুচিত, অনেক নতুন নতুন আইটেম যোগ হলেও আকাশবাণীর আদি অকৃত্রিম অনুষ্ঠানগুলো আজও কিন্তু গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সমানভাবে সকলে সমানভাবে শোনেন। শিশু কিশোর তো বটেই, এমনকি বয়স্ক প্রবীণ নাগরিকরাও আকাশবাণীকে তাদের জীবনের সাথী করেছেন। এবং সত্যি কথা বলতে কি, আকাশবাণী নিজেকে প্রমাণ করেছে বহু জনহিতায়চ, বহু জনসুখায়চ। আমি আকাশবাণীর সার্বিক সাফল্য কামনা করছি, আগামী দিনে আরো অনেক মানুষের পাশে বন্ধু হিসেবে, সুহৃদ হিসেবে আকাশবাণী থাকবে সে আশা ব্যক্ত করছি। নমস্কার।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: বিরতির পর শুভ সকাল, আমরা সরাসরি আপনাদের ফোনে চলে যাব। আপনারা তো জানেন আজকের বিষয় মায়ের মতো ভালো, মায়ের কথা এবং মায়ের মতো স্নেহ দেয় যে মানুষ তার কথাই যাব। দেখি আমাদের সঙ্গে কোন বন্ধু আছেন। নমস্কার, আমি কার সাথে কথা বলছি?
3: শুভ সকাল দিদি ভাই, নমস্কার।
2: শুভ সকাল,
3: আমি টিওয়াইনি থেকে মধুমঙ্গল পাল বলছি।
2: হ্যাঁ বলুন
3: দিদি। আজকে মাদার ডে, প্রথম হচ্ছে মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, মায়ের দেখা প্রথম। আমার মা আমার কাছে জান্নাত মা গো, প্রতিটা আজ আমি মাকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি দিদি আজকে।
2: অবশ্যই। আচ্ছা, মায়ের মা তো সন্তানের কাছে সবার উপর, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনার কাছে মা কি। কিন্তু মায়ের মতো আর কেউ কি আসেনি জীবনে ক্ষণিকের জন্য হলেও?
3: হ্যাঁ দিদি ভাই, মায়ের মতো ক্ষণিকের জন্য এখন আমি পেয়েছি আমার দুটো বউ মাকে, কারণ তারাও আমাকে শ্রদ্ধা করে, আমিও তাকে মায়ের আসনে বসিয়েছি। আমি মা ছাড়া তাদের দিকে ডাকি না। হ্যাঁ দিদি ভাই, দুটো মা আমার মিশতে পেরেছি, তবে মায়ের মতো আপন কেউ নেই। আজ মা ছেলের অসুখ হলে মা বুঝতে পারে যে না ছেলেটার অসুখ হয়েছে, ছেলে না খেলে খেতে পেলেও কিন্তু মা বুঝতে পারে যে ছেলের খিদে লেগেছে। তাই বলছি দিদি ভাই, প্রতিটা মাকে ছেলেকে সম্মান করতে এবং ছেলেটিকেও বলব মাকে সম্মান দিতে। আজ মাকে যদি আমরা ঠিক মতন মানে দেখি, আজ আমাদের আর পুণ্য করতে কোনো জায়গায় যেতে হবে না, মায়ের পায়ে আমাদের স্থান।
2: সঙ্গে থাকুন
3: দিদি ভাই, ভালো থাকুন,
2: ভালো থাকুন। আর আপনার ছোট্ট দুটো মাকে নিয়ে মানে মায়ের আদরে থাকুন, ভালো থাকুন। এমন মায়ের মতো ভালো বয়স হলে সত্যি তো সন্তান, সন্তান সমরা আমাদের মায়ের মতোই হয়ে যায়। একই সঙ্গে আবার আমাদের চলার পথেও স্মৃতি হয়ে থাকে কতজন। আর কে আছেন আমাদের সঙ্গে, আর একবার দেখি বন্ধুদের মধ্যে। নমস্কার, কে আছেন সঙ্গে? ভালো আছি, আপনি বলুন।
4: আমি পৃথিবীর সমস্ত মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। যেহেতু আমার মা নেই দিদি ভাই, মারা গিয়েছে অনেক বছর আগে, আমি যখন খুব ছোট ছিলাম তখন কষ্ট হচ্ছে দিদি ভাই বলতে।
2: আপনার তো এখন মানে পক্ষী মাতার মতো, সে তাদেরকে আগলে রাখতে হবে আপনাকে। আর জীবনে এমনিতেই তো একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাওয়া, একটা পরিবেশে যাওয়া, সুতরাং মায়ের আদর মানে সামনে থেকে খুব বেশি দিন খাওয়া হয় না মেয়েদের। সেক্ষেত্রে এমন কেউ কি ছোট থেকে বড়র মধ্যে এসেছেন যে মায়ের অভাবটা মুহূর্তের জন্য হলেও ভুলিয়েছেন? খুব অসুখী
4: মায়ের, হ্যাঁ আছে দিদি ভাই। সবাই বলে ছেলেরা মা হতে পারে না, কে বললো দিদি ভাই ছেলেরা মা হতে পারে না?
2: আমি বলি পারে।
4: এমনই আছে একজন আমার জীবনে দিদি ভাই, তার কাছে আমি মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সমস্ত কিছু তার মধ্যে খুঁজে পাই, কারণ যেটা আমি আমার মার মধ্যে পেতাম সেটা তার মধ্যে রয়েছে।
2: তিনি কে বলা যাবে? কিন্তু এই যে স্নেহ, মাতৃস্নেহ, আমি এটাই শুরুতে বলছিলাম যে ছেলে মেয়ে ভেদ নয়, এ স্নেহ ভেতর থেকে আসবে মায়ের মতো ভালো হয়ে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
4: সমস্ত কিছু তার মধ্যে খুঁজে পাই দিদি ভাই, যেটা আমার মার মধ্যে পেতাম মনে হয় যেতে থাকলে সেটা আমি তার মধ্যে পাই।
2: খুবই ভালো থাকুন আপনারা সকলে মিলে, রাখি। এই এমন করেই তো আমাদের গল্পগুলো এগোয়। আচ্ছা, আপনারা তো অনেক কিছু লিখেও ফেলেছেন, দেখি কি লিখছেন। আচ্ছা, অনেক সকালে লিখে ফেলেছেন ইনি মন্টালি দে, কোথা থেকে লিখেছেন বুঝতে পারছি না এক্ষুনি, দেখি তো উনি ওনার মতো করে লিখেছেন আমাদের বিষয়টার সঙ্গে। মা হচ্ছেন স্বর্গ থেকে বড়, যার জন্য এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাই। মা নিজে না খেয়ে খাওয়াতেন, মনে দুঃখ হলে মায়ের কাছে বলতাম, এতে শান্তি পেতাম।

0: জ্ঞান হওয়ার পর থেকে মায়ের স্নেহ ভালোবাসা আদর প্রশ্রয়ে বেড়ে ওঠা। মায়ের হাসি, টকটকে লাল সিঁদুরের টিপ, কাপড় পরা, গান গাওয়া, রান্নার স্বাদ সবই যেন আলাদা এবং সবার থেকে সেরা। আসলে সেই বলে না নারীর টান, মায়ের সঙ্গে শারীরিকভাবে প্রাকৃতিকভাবে তার সন্তানের সে অমোঘ নারীর টানই সবার থেকে মায়ের সম্পর্ককে সম্পূর্ণ আলাদা করেছে, যা অত্যন্ত নিরাপদ, অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত নিজের, অত্যন্ত ভালোবাসার। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আবারও আপনাদের আর একটা ফোনে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: হ্যালো, আমি নমস্কার।
0: বলুন, কে বলছেন?
1: আমি স্নেহার খাতুন বলছি।
0: বলুন।
1: মার মতন কি আপন কেউ হয়? কিন্তু আবার হয়, ও মাও যেমন আপন তেমনি বৌদিরাও যদি ভালোবাসা যায় না, তা মায়ের মতনই হয়
0: একেবারে। আপনার গল্পটা একটু
1: শুনুন। বৌদিদেরও ভালো লাগতে হবে, একা ভালো হলে হবে না, বৌদিদেরও ভালো হতে হবে, কি নিজেকেও ভালো হতে হবে
0: না? আপনার জীবনে তাহলে, আপনার জীবনে তাহলে কে আছেন বৌদি মায়ের মতো ভালো?
1: আছে আমার একটা,
0: বা
1: আমার মেজো ভাবি,
0: বা বা বা,
1: মায়ের মতনই দেখে,
0: মা কে আছেন?
1: আমার মা নাই, আবার একটা বোন ছিল, পাও নাই, তার মা বোন দুজনেই মারা গেল,
0: কিন্তু মায়ের অভাবটা আপনার ভাবে পূরণ করছে, তাই তো? তাহলে এটা এটাই তো মায়ের মতো, মায়ের মতোই তো। খুব ভালো লাগলো আপনার সঙ্গে। আপনার আপনার কি সন্তান আছে?
1: না, আমার সন্তান নাই, আমি একটা বৃদ্ধা মানুষকে বিয়ে করেছি, ছেলেপেলার বাপ।
0: আরে আরে, তাহলে আপনার তো
1: সন্তান আছে, তারাও ভালোবাসে,
0: তাহলে
1: তারাও ভালোবাসে,
0: সন্তান তো এভাবেই তো তৈরি হয়। হ্যাঁ, শুধু জন্ম দিলে কি হয়? একেবারে। নাতির গল্পটা শুনে নি একটু। না, নাতি নাতি কি করে?
1: ও, নাতনি পড়াশোনা করে কেবল।
0: না, আপনাকে আপনাকে সেও মায়ের মতো বকে নিশ্চয়, এই ভুল করবে না, ঠান্ডা লাগাবে না।
1: ও খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, এরকম নাতিকে ভালোবাসি, এরকম এখানে আছে নাতি।
0: বা বা বা, খুব ভালো থাকুন সকলে মিলে, সবার জন্য শুভেচ্ছা রইল মাতৃ দিবসের, রাখি। খুব ভালো লাগছে আজকে ভাইরা আসছেন এবং সবার এই একত্রিত মেলবন্ধনে আমরা মাতৃদিবসের উদযাপন করব আপন আপন হৃদয়ে। একটা বিজ্ঞাপন বিরতি।

0: বলুন বলুন।
1: শুনতে পাচ্ছেন আমার কথা?
2: হ্যাঁ আমরা পাচ্ছি, আপনি রেডিওতে শুনছিলেন বলে আপনার অসুবিধা হচ্ছিল, আমাদের অসুবিধা হচ্ছিল। হ্যালো হ্যালো, বন্ধুর কথাও শুনতে পেলাম না। বন্ধুরা আবার একটু বলি, কিন্তু একদম একদম ভালো লাগে না এরকম, যখনই আপনার খুব কাছে রেডিও চলে ফোনে না একটা ভীষণ ফিডব্যাক আসে, একটা গেইন আসে, ফোনটা ধরার সময় একটু দূরে থাকবেন। আচ্ছা, আপনাদের আরও দু একটা লেখাতে চলে যাই। চন্দ্রনাথ সাহা বহরমপুর কান্তনগর থেকে লিখেছেন, মায়ের মতো ভালো ছোট্ট একটি শব্দ, এক আকাশব্যাপী যার বিস্তার, নারীর সাথে নারীর সংযোগ সারা পৃথিবীর শ্রেষ্ঠ খুশির আশ্রয়, যার উচ্চারণ সারা শরীরের শান্তি প্রবাহ, মা, মাই আমার হাঁটা চলা, আমার সহজ পাঠ, আমার দৃঢ় মেরুদণ্ডের কারিগর, শাসনে আদরে যত্নে গড়ে ওঠা আমার সারা বেলায় মায়ের তপস্যা, অবসাদ ক্লান্তিতে তার আঁচলের ছোঁয়া যেন নিমেষে অবসান, তার চিন্তার প্রসার ও অক্লান্ত পরিশ্রম আমার আগামীর স্বপ্ন, আমার দুপায়ের শক্তি, তার পোশাক বা দেহের গন্ধ যেন কত চেনা কত আপন, চোখের আড়ালে চোখ যেন তাকেই খোঁজে দুপাশে, তুমি ওকে দেখিয়েছিলে পৃথিবীর আলো, শ্রেষ্ঠ তুমি, নেই গো কেহ তোমার মতো ভালো। আরেকটি চিঠিতে যাব। আচ্ছা, আমরা কিন্তু আজকে মায়ের মতো কাউকে পাওয়া যাচ্ছে কিনা তাকে দেখছি। আচ্ছা, রাখি বিশ্বাস ইনি মনে হচ্ছে একটু শুনে লিখেছেন, লালদিঘি থেকে লিখছেন রাখি বিশ্বাস, আমি ছোট থেকে মামার বাড়িতে বড় হয়েছি, সেখানে মায়ের অভাব পূর্ণ করেছে আমার দিদা আমার মাসিরা, আজকে আমার পূর্ণতার পিছনে তাদের অবদান অতুলনীয়, যতটুকুই বলি না কেন কম বলা হয়, শুধু বলি এই পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুন। আচ্ছা, এরপরে লিখছেন মৃণাল পাল, শুভ সকাল, আমি সারকাছি বিনকর মুর্শিদাবাদ থেকে লিখছি, মায়ের মতো ভালো পৃথিবীতে কেউ নেই, মায়ের কাছে কিছু চাওয়ার হলে যা চাওয়া হয় তার বেশিই দেয়। আচ্ছা, মৃন্ময়ী পাল সারগাছি থেকেই লিখছেন, লিখছেন মায়ের মতো আপন কেউ নেই, মা সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, তাই আমার কাছে আমার মায়ই সব থেকে আপন। আমাদের এক বন্ধু লিখলেন যে সে মামার বাড়িতে বড় হয়েছে, এমন অনেকেই হয়, আমিও আমার মামার বাড়িতে আমার দিদিমা এবং মাসিদের আদরে বড় হয়েছি, শাসনে বড় হয়েছি, এবং আমার আজকের শিক্ষা বড় হওয়া সেই ছোট্ট থেকে অনেকটাই তাদের স্নেহে, আমার মা নেই কিন্তু আমি তাদেরকে পাই, আর তাই মায়ের মতো ভালো এমন বুনন কারা বুনছে আর একজন বন্ধু কে আছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন।
3: সত্যি মা সেদিন বাচ্চার মায়ের পেটে জন্ম হয়, সেই দিন থেকে মা খুব কষ্টে কত যত্ন করে তার বাচ্চাকে লালন পালন করে, সেই মা বয়স হয়ে গেল, বৃদ্ধ অবস্থা হয়ে গেল, সে বাচ্চা যদি কোনো কষ্ট পায় সে কষ্টই মা ভাগ নিতে চাই, আর সেই মাকে আপাতত আমরা কোনো কষ্ট যদি না দিই এটাই খুব ভালো হয়।
2: মায়ের সঙ্গে মায়ের সঙ্গে ভালোবাসা দিয়ে মেতে থাকতে হবে। আপনার জীবনে মায়ের মতো আর কে আছেন?
3: মায়ের মতো বলতে গেলে মা তো মা নাই, মারা গেছে, মায়ের মতো এখন শাশুড়ি মা আছে, বাড়িতে বউ মা আছে বা মেয়ে আছে আমার, এরাই মায়ের মতো।
2: আর মায়ের আপনি কিন্তু প্রবল শাসনে আছেন, বৌমা মেয়ে, শাশুড়ি মা একটু আবদার শুনবেন কিন্তু বৌমার মেয়ে কিন্তু কোন রকম অনিয়ম শুনবে না।
3: মায়ের আর একটু কষ্টের কথা শুনি বলি একটু, মা বলতে গেলে একটা জন্তুর কথা বলি, যেটা কাঁকড়া, সে যখন বাচ্চাকে জন্ম দেয় বাচ্চা যখন বেরিয়ে আসে তখন কাঁকড়ার মৃত্যু হয়ে যায়, মানে নিজে শেষ হয়ে বাচ্চাকে জন্ম দেয়, আমরা সেই মা নিজে সেই নিঃস্বার স্বার্থে বাচ্চাকে পালন করে, আর মা নিজের প্রাণ দিয়ে বাচ্চাকে ভালোবাসে, এই ভালোবাসা মায়ের যাত্রায় তাই।
2: এই সঙ্গে থাকুন
3: আমরা, কবে হলে না।
2: সঙ্গে থাকুন। ঠিক মাতৃদিবস আজকে মানুষের, কিন্তু পৃথিবীর সব মা, সব প্রাণী, তারা কিন্তু নিজেকে নিঃশেষ করে সন্তানকে বড় করে। এই কথা প্রসঙ্গে আমার কতগুলো জিনিস মনে হলো। আজকের যুগে বেশিরভাগ মাকে কাজে বেরোতে হয় এবং সেক্ষেত্রে মায়েরা সারাদিন সময়টা দিতে পারেন না নানা কাজে, কারণ যুগ এগোচ্ছে, দুনিয়া এগোচ্ছে, কিন্তু মায়ের ভালোবাসা তো কোথাও কমে না। এবং আমাদের নতুন যে প্রজন্ম আসছে তারা তাদের মতো করে যে ইঁদুর দৌড়ের জগতে কাটাচ্ছে, সেখানে তাদের কাছে সময় জিনিসটা বড় কম, ধৈর্যটাও বড় কমে যাচ্ছে। এই সবে নতুন যে প্রজন্ম আমাদের তৈরি হচ্ছে তাদের মধ্যে কিন্তু সম্পর্কের বন্ধনের দৃঢ়তা, অসহিষ্ণুতা, এগুলোর একটা অভাব দেখা দিচ্ছে। এক্ষেত্রে একজন কর্মরত মা বা যিনি ব্যস্ত থাকেন বা সন্তান তার নিজের জগতে খুব ব্যস্ত, মানে আমি সন্তান বলতে একদম শিশু বা কৈশোর বা যৌবনে আছে এইরকম ছোটদের কথা বলছি, তাদের যে মা যারা এখন, তারা কী করে সন্তানের সঙ্গে সম্পর্কটি ভালো রাখবেন? আসলে পৃথিবীতে প্রতিটা সম্পর্কের ভিত্তি আলাদা হলেও মা সন্তানের সম্পর্কের কোনো তুলনা হয় না এবং প্রতিটি মা এবং সন্তানের সম্পর্কের রসায়নটা একদমই আলাদা। সৃষ্টি থেকেই মায়া, মমতা, ত্যাগের মহিমায় মা উজ্জ্বল। কিন্তু সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, যে বললাম, ধারণারও কিছু পরিবর্তন এসেছে। একসময় মায়ের পরিচয় ছিল একমাত্র অভিভাবক বা শাসনকর্তা হিসেবে, কিন্তু এখনকার দিনে আমরা কিন্তু আমাদের সন্তানের সঙ্গে অনেকটা বন্ধুর মতো মিশি। এবার সমস্যা হয় যে বন্ধুই হয়ে যাব নাকি সেই আগের মতো খুব অভিভাবক হব। কিন্তু দেখা যাচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, এই যে একটা সমতা তৈরি করা, এটাই সব থেকে জরুরি হয়ে পড়ছে। মা সন্তানের বন্ধুত্ব মানে এই নয় যে মা তার অভিভাবকত্বের স্থান থেকে হারাবেন, বরং এটা এমন একটা পর্যায়ে যেখানে শাসনের চেয়ে বেশি জায়গা পায় সন্তান কোনো ভুল করলে তাকে বোঝানো। শাসনের ভয়ে মায়ের কাছে যেন সে কিছু গোপন না করে, এই গোপন করার প্রবণতা থেকেই তৈরি হয় দূরত্ব। আগে তো আমরা একটা মস্ত বড় পরিবারে থাকতাম, ভাই, দাদা, দিদি, এদের কারোর না কারোর সাথে কথাগুলো ভাগ হয়ে যেত, এমনকি গোটা পাড়াটাই তো একটা পরিবার। এই বাড়ি থেকে ও বন্ধু যাচ্ছে, ও বাড়ি থেকে কে কোথায় খাচ্ছি, কে কবে বড় হচ্ছি, মানে সারা ক্ষণ যেন একটা উৎসব উৎসব ব্যাপার লেগে আছে। কিন্তু এখন তো তা নয়, এখন তো সবই আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পরিবার হচ্ছে। এখানে মায়ের কাছে যদি সে গোপন করে তাহলে কোথায় গিয়ে সে বলবে? এবং এখান থেকেই শিশুদের মনে বা একদম যারা একটু বড় তাদের মধ্যে কিন্তু হতাশা, ক্ষোভ, এগুলো জমতে থাকছে। এগুলো থেকে তাকে একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য কী করা যেতে পারে? যেটা করা যেতে পারে, মা সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ বন্ধু হবেন। সন্তান তার অন্ধকার সময়ের কথাগুলো নিশ্চিন্তে, নিরুপদ্রবে, অকপটে মাকে বলতে পারবে। এই যে আস্থা, এটার নামই বন্ধুত্ব। কিন্তু এই ভরসাটা দেওয়া, তার মানে এই নয় যে অভিভাবকত্বের জায়গা থেকে সরে যাওয়া। এই বন্ধুত্বের ভিত্তি হোক শোনা এবং বোঝা। সন্তান কোথায় কী করলো, কী হলো, তার যা যা কালো আছে সেটা আপনি শুনুন, বুঝুন এবং শুধরে দিন। ভালো শ্রোতা হওয়াটা ভীষণভাবে দরকার, শুধু উপদেশ দিলে হবে না। সন্তান সারাদিন কী করলো, কার সঙ্গে ঝগড়া হলো, কার ওপর তার ভালো লাগা তৈরি হলো, এই ছোটো ছোটো বিষয়গুলো মা আগ্রহ দিয়ে শুনবেন। তখন সন্তানের মধ্যে একটা বিশ্বাস জন্মাবে যে আমার কথা শোনার জন্য একজন মানুষ আছে। মাঝে মাঝে সন্তানের কথাগুলো একেবারেই তুচ্ছ মনে হবে, কিন্তু তাদের জায়গা থেকে চিন্তা করে দেখবেন যে তাদের প্রজন্মের জন্য এগুলো কিন্তু সেই মুহূর্তে বা তার বয়সের জন্য এটা কিন্তু ভীষণ জরুরি একটা ব্যাপার। তাই আপনাকেও তার বয়সে, তার প্রজন্মের মতো হয়ে খানিকটা ভাবার চেষ্টা করতে হবে। সবটা পারবেন না, কিন্তু চেষ্টাটা

0: করতে হবে। এই চেষ্টাটা তো চলতে থাকলেই এক সময় চেষ্টাতেই সিদ্ধি ঘটবে। ওই যে শাসনের সঙ্গে বন্ধুত্বের ভারসাম্য বারবার বলছি, সন্তানকে শাসনের বাইরে চলে যেতে দেওয়া যাবে না, এই প্রশ্নটা উত্তর সবসময় না। বন্ধুত্বের অর্থ এই নয় যে সন্তানকে যা খুশি করতে দেবেন, কিন্তু শাসনের প্রভাব অনেক বেশি শক্তিশালী হবে যদি আপনি তাকে বোঝেন। আপনি তাকে যে সময়টা দেবেন সেটা খুব তার মনের কথা শোনার মতো হোক। সারাদিনে আপনার অনেক সময় না থাকতে পারে, কিন্তু যে সময়টুকু দেবেন সেই সময়টুকু বাকি কাজগুলো সরিয়ে রাখুন। আপনার ঘরের কাজ, আপনার অফিসের কাজ, আপনার ব্যবসার কাজ ইত্যাদি ইত্যাদি যা আছে সেগুলো সরিয়ে রাখুন, নিরুপদ্রব সময় দিন তার জন্য, তার নিরাপত্তার জন্য, তার মানসিক শারীরিক সামাজিক নিরাপত্তার জন্য যা যা করা দরকার যে যেভাবে সেগুলোকে আপনাকে কিন্তু ব্যবস্থা করতে হবে, সে যেন কোথাও নিরাপত্তাহীনতায় না ভোগে। বিশেষত এই সময় তো একটা আমরা ডিজিটাল যুগে চলে আসছি, আন্তর্জালের মাধ্যমে মুহূর্তের মধ্যে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছে যায় যে কোনো খবর। সুতরাং শিশুরা বিভ্রান্ত হতে পারে, তাদের মধ্যে একটা অদ্ভুত চাপ এবং একাকিত্ব তৈরি হয়, তাই তাকে নিরাপত্তা বোধ দেওয়া এবং আগলে রাখা এবং এই সমতা তৈরি করা, এটা একটা মায়ের কাছে, মাতৃত্ব সবসময়তেই একটা ভীষণ রকম একটা লড়াই, একটা নিজের সঙ্গে নিজের আরও ভালো পারার চেষ্টা, কিন্তু তার মাঝেই যেন এটা, কারণ মাতৃত্ব থেকে সুন্দরও কিছু নেই। মা তার সবটা কত ভালোভাবে দিতে পারবে সেটাই তো মাতৃত্ব। মা যখন বন্ধুর মতো সন্তানের পাশে দাঁড়ান তখন তো আর সে একাকিত্ব অনুভব করবে না। না আজকের জীবনে এই মুহূর্তে গবেষণায় দেখা যাচ্ছে যে যেসব মা তাদের সন্তানের সঙ্গে বন্ধুর মতো মেশেন সেই সব সন্তান সামাজিকভাবে অনেক বেশি দক্ষ এবং আত্মবিশ্বাসী হয়। তাহলে এই আমাদের এই নতুন একবিংশ শতাব্দীতে এটা কিন্তু একটা বিরাট বিরাট নিজের কাছেই নিজের জিতে যাওয়ার লড়াই। এবং আরেকটা ব্যাপারও যে বলছিলাম, ডিজিটাল মাধ্যমগুলো সেখান থেকে কিন্তু দিনের একটা সময় আপনাদেরকে দূরে থাকতে হবে, সন্তানকেও দূরে রাখতে হবে, আপনাদেরকেও দূরে রাখতে হবে। বিশেষত যারা কৈশোরের সন্তান তাদের দিকে আরও অনেকটা বেশি করে স্নেহ নজর দুটোই দিতে হবে, এবং যে সময়টি আপনি দিতে পারছেন সেটা কিন্তু আপনাকে অত্যন্ত তার জন্যই দিতে হবে। আমি জানি আপনারা পারছেন, পারবেন, আর এভাবেই এগিয়ে চলার পথ। আমরা আবার একটা ফোনে যাই। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কার সঙ্গে কথা বলছি?
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: বলুন।
1: সনাতন ভারতবর্ষের একমাত্র উপাস্য প্রকৃতি, প্রকৃতি মা, জননী জন্মভূমিষ্ঠ সর্গার অতি গড়িয়াসী, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই মানুষের সার্থকতা। মা যেমন তেমনি মাতৃভূমি স্বদেশ ধরিত্রী, স্বদেশ প্রেম সবার সেরা। মা আমার পাশে না থাকলেও মনে হয় তিনি সবসময় আমার পাশে আছেন। মা ব্যক্তি মাতৃভূমি সমষ্টি। জয় ভারত, জয় হিন্দ।
0: আচ্ছা, আমরা আবার আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাই। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার থেকে লিখছেন, সদ্য মাতৃহারা আমি যেদিন মুর্শিদাবাদের জঙ্গিপুরের বড় শিমুল হাই স্কুলে যোগদান করলাম, তখন শিক্ষকদের সহায়তায় থাকার জায়গা হলো সৈদাপুরের একটা বাড়িতে। ওই বাড়ির গৃহিণী আমায় মায়ের স্নেহ দিয়েছিলেন, পাশের বাড়ির কাকিমাও ভালোবেসেছিলেন, আদর দিয়েছিলেন, স্নেহ দিয়েছিলেন, দিয়েছিলেন মায়ের ভালোবাসা। বিবাহের পর যখন সন্তান সম্ভবা হলাম তখন আশ্রয় নিলাম এক ছাত্রের বাড়িতে। ওই ছাত্রের মা ওই সময় আমার যে যত্ন করেছিলেন তা আজও আমার স্মরণীয়। আজ মাতৃদিবসে এই তিন মাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। বাহ, এরপরে কে লিখছেন? এরপরে লিখছেন রীতা দে চুয়াপুর জলকল থেকে, লিখছেন প্রত্যেকের মা প্রত্যেকের কাছে শান্তির জায়গা, সুখ দুঃখের কথা মায়ের কাছে বলে শান্তি পাওয়া যায়। বর্তমানে ভালো মাটা আর নেই, কিন্তু তার স্মৃতি চারিদিকে ছড়িয়ে আছে। আমার ভালো মায়ের কাপড়ের আঁচল ছিঁড়ে কাছে রেখেছি, যখন আমার খুব মন খারাপ করে তখন আমি মায়ের কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছি আর মায়ের গন্ধ স্বাদ নিই। প্রত্যেক মায়ের চরণে শতকোটি প্রণাম। মা মানে একটি বলে একটি কবিতা লিখেছেন, কে লিখেছেন, অনেক বড় কবিতা। আচ্ছা, লিখেছেন ভাকুড়ি থেকে রিন্টু প্রামাণিক, প্রতিভা প্রামাণিকের মানে তার মায়ের উদ্দেশ্যে। মা মানে নৌকুর মতো, সংসারে নদীতে ঝড় জল যায় আসুক, নিজে টলমল করলেও আমাদের ভাসিয়ে রাখে। তোমার ছবির ওই নৌকোগুলোর মতোই বাইরে থেকে শান্ত, ভেতরে সব ভার বয়ে চলা। মা, তোমার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই, শুধু এইটুকু বলতে পারি তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। তোমার হাসিটা আমার পৃথিবীর সবচেয়ে দামি সূর্যাস্ত। আমি ছোট্ট করে পড়লাম। এরপরে কাজী আবু জাফর লিখছেন, আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, উনিও একটি কবিতা লিখেছেন, এটাও আমি একটু ছোট্ট করে পড়ি। আমি মায়ের সাত রাজার ধন, বলেন আমার মা এমন করে মিষ্টি সুরে, কেউ তো বলে না। আমি মায়ের চোখের মনি হয় কখনো তা, বড় হয়ে বুঝতে পারি এটাও মিথ্যে না। মনা দাস কাশিমবাজার পালপাড়া থেকে লিখছেন, মায়ের মতো আপন কেহ নাই, বা ছোট্ট করে একদম সুন্দর করে লিখেছেন। আচ্ছা, এরপরে শীষ মোহাম্মদ শিশান লিখছেন, বীরভূম থেকে লিখছেন, মা মানে তো আধার থেকে আলোই আমার ফেরা, মা মানে তো তোমার সাথে আমার নারী ছেঁড়া, মা মানে তো প্রথম বাতাস এক বুক ভরে নেওয়া, যাই না মাঝে বসে মাগো বলছো মুনাজাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তুলসী তলায় বইছে মাগো তুমি জোড় হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমিনুল হক সরকার তালবাগান থেকে লিখছেন, মায়ের মতো ভালো বিষয় দিয়েছেন, খুব সুন্দর বিষয়। সকলকে আহ্বান জানাই যথাযোগ্যভাবে মাকে ভালোবাসুন, সম্মান দিন। আচ্ছা, নমিতা রায় খাগড়া থেকে লিখছেন, আমার মাও সদ্য প্রয়াত হয়েছেন, এখন আরো বেশি করে মায়ের অভাব বুঝতে পারছি। ছোট কত আল্লাহ দাবদার এসব যেন মা ছাড়া হয় না। মা বলতেন, মাসি বলো পিসি বলো মায়ের মতো না, আর রুটি বলো ছাতু বলো মায়ের মতো না, এর মর্ম এখন খুব বুঝতে পারছি। তাই আমার সন্তান অন্য সমস্ত সন্তান যেন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। আপনাদের সঙ্গে কথা হতে থাকবে, আরেকটা ফোন নেব। নমস্কার, কে আছেন?
2: হ্যালো, নমস্কার, শুভ সকাল দিদি ভাই।
0: শুভ সকাল, কার সঙ্গে কথা বলছি?
2: আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দেখুন, সত্যি আজকে বিশ্ব মাতৃ দিবসে আমার সকল মায়েদের চরণে আমি আমার প্রণাম এবং ভালোবাসা জানালাম। আর দেখুন, মাতৃ দিবস একটা দিন পালিত তো নয়, আমরা তো
0: আপনার জীবনে মায়ের মতো কে আছেন?
2: হ্যাঁ, মায়ের মতন বলতে দেখুন, আমার মা তো সবার নিজে নিজের মা, নিজে নিজের কাছে সত্যি খুব প্রিয়। এছাড়াও আমি ছোটবেলা থেকে আমার জেঠিমাকে পেয়েছিলাম, যেহেতু ওনার কোনো সন্তান ছিলেন না আমার জেঠু জেঠিমার, সেই জন্য আমাদের দু ভাই বোনকেই এত ভালোবাসতেন। আর ছোটবেলা থেকে আমি আমার জেঠুমার সঙ্গে সব জায়গায় যেতাম এবং আমাকে অনেকেই মনে করতো যে আমি ওনারই মেয়ে।
0: খুব ভালো লাগলো শুনে।
2: হ্যাঁ,
0: এই বন্ধন থাকুক, এই স্নেহ থাকুক, ভালো থাকুন। আমাদের সময় শেষের দিকে, তাই যারা ফোনে আসবেন একদম ছোট্ট করে বলার চেষ্টা করবেন। একটু আবহাওয়ার খবরটা জানিয়ে দিই। আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় 30-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। চাকরি সংক্রান্ত খবরাখবরে জানানো যাচ্ছে যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অনলাইনে আবেদনপত্র আহ্বান করছেন মেডিকেল অফিসারের জন্য। আবেদনের শেষ দিন 11/5/2026, শূন্য পদের সংখ্যা 41। http://mscwb.org অথবা http://mscwb.org/medical/OFFICER/GENERAL এই ওয়েবসাইট দুটো দেখতে পারেন। ঘোষণাটি শেষ হলো, আমরা চাকরি সংক্রান্ত খবরাখবরও জানলাম। এবার আচ্ছা, মায়ের সঙ্গেই এই বন্ধনটা হয় কেন? আজকে মাতৃদিবসে এইটাও একটু ছোট্ট করে আমার খুব বলতে ইচ্ছা করছে। আসলে এটাও কিন্তু মায়ের শরীরে একটা অদ্ভুত হরমোন ক্ষরণ বলা যেতে পারে, যে মা সন্তানের বিপদ আঁচ করতে পারে, মা তাকে বুঝতে পারে। মা যেই কেউ মা হন বা ওই যে মায়ের মতো ভাবনাটা আসে, তখন কিন্তু তার মধ্যে তার শারীরিকভাবেও সেই একটা মায়ের মতো একটা ভাব আসে তার মধ্যে। এইটা গবেষকরা বলছেন, এই যে অকৃত্রিম ভালোবাসা তার পশ্চাতে অবশ্যই আছে, এই যে আত্মত্যাগ এত মায়েদের, সেখানে এই বন্ধনের জন্য কিন্তু একটি হরমোন এবং শারীরবৃত্তীয় প্রভাব আছে। যখন সন্তান মাকে জড়িয়ে ধরে, মায়ের মধ্যে একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত তৃপ্তি তৈরি হয়। সন্তানের মধ্যে যেমন হয়, তেমন মায়ের মধ্যেও হয়, এবং তা মাকে ভালো রাখতে এবং সন্তানকে আরও আগলে ধরতে সাহায্য করে। সে সৃষ্টির আদি থেকেই এই বোধ হয়ে আসছে, তাকে রক্ষা করার জন্য মা তৈরি হয়। মাতৃদিবসের অনুষ্ঠান আজকে শেষের দিকে, আমরা অনেক রকমভাবেই মায়ের কথা বললাম, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে আরেকবার মনে করাতে চাই। যারা সদ্য মা হচ্ছেন, যারা নতুন মাতৃত্বটাকে নিজের মধ্যে নিচ্ছেন, তারা কিন্তু সদ্য মা হওয়ার পর মা কী কী করবে কিছুই শিখে, তো এটা তো শেখার কোনো রকম কোনো ধরা বাঁধা কোনো রকম পড়াশুনো নেই। কাজেই এটা কিন্তু প্রকৃতি শিখিয়ে দেয়, এবং মায়ের শরীরের যে শারীরবৃত্তীয় ক্রিয়া সেগুলি মাকে শিখিয়ে দেয়। কিন্তু অনেক সময় গণ্ডগোলটা এখানেই বাঁধে। মায়ের শরীরে এমন কিছু রাসায়নিক ক্রিয়া করে যে মা তার সদ্যজাত সন্তানকে সেই মুহূর্তে খুব একটা আপন করে নিতে পারেন না অনেক ক্ষেত্রে, কিন্তু সামাজিক চাপে তিনি দেখান বা কেউ কেউ না দেখিয়ে সন্তানকে ঠিক প্রথম প্রথম ভালোবাসতে পারেন না বা নিতে পারেন না বা রেগে যান। আমরা খুব অবাক হই এরকম কাউকে দেখলে, যে বাবাই মা হয়েছে কিন্তু কেমন মা। না, এটি সেই মেয়েটির কোনো দোষ নেই, এটি তার শারীরবৃত্তীয় ক্রিয়া। একে পোস্টমর্টাম ডিপ্রেশন বলা যেতে পারে, আর এইটি একটি মারাত্মক শারীরিক এবং মানসিক দ্বন্দ্ব এবং সমস্যায় নিয়ে আসে সেই সদ্য মা হওয়া মেয়েটিকে। তাই সেই সদ্য মায়ের যদি কখনো কোনো সদ্য মা হওয়া কারোর এরকম সমস্যা দেখেন যে তার ভালো লাগছে না, তার সন্তান কাঁদলেও কোলে নিতে ইচ্ছে করছে না, বা তার সব কিছুতেই একটা বিরক্তি ক্লান্তি, কখনো রেগে যাচ্ছে, সন্তানকেই হয়তো বকছে, আপনি জানেন যে এগুলো কোনোটাই যুক্তিযুক্ত নয়, স্বাভাবিক নয়। আমরা সাধারণত মা বলতে সবসময়তে সে তার সবটা দিয়ে আগলে রাখবে এটাই বুঝি, কিন্তু বাস্তব এটা যে পোস্টমর্টাম ডিপ্রেশন হয়, এবং যুগ যত সামনের দিকে এগোচ্ছে দেখা যাচ্ছে যে এই পোস্টপার্টাম ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে বা আমাদের চোখে ধরা পড়ছে বেশি করে, যেটাই হোক না কেন আমাদেরকে কিন্তু এই সময় মায়ের পাশে দাঁড়াতে হবে। তাই সদ্যজাত মা কখনো তার খেয়াল রাখছেন না বা সন্তানের খেয়াল রাখছেন না বা হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন বা তিনি একটু অন্যরকম ব্যবহার করছেন, এটা যদি দেখেন তাহলে ডাক্তারকে জানান। মায়ের শুশ্রূষা আপনারা যদি করেন, আপনারা বাড়ির সকলে যদি মাকে সেই নিরাপত্তা বোধটা দিতে পারেন এবং ডাক্তারের সাহায্যে, মা কিন্তু খুব তাড়াতাড়ি খুবই কয়েকটা দিনের মধ্যে এই সমস্যাটা কাটিয়ে উঠবেন। নইলে কিন্তু এই সমস্যাটি মেয়েটিকে অদ্ভুত এক দ্বিধা দ্বন্দ্ব, সবাই যখন বলে মা ত্যাগের প্রতিমূর্তি, তার সন্তানকে সেই মুহূর্তে ভালো লাগছে না, তার রাগ হয়ে যাচ্ছে, সব কিছুর ওপর তার একটা কষ্ট হচ্ছে, এই সময়টা একমাত্র আমরা চারিদিকে যারা থাকি ওই মায়ের মতো ভালো হয়ে নারী পুরুষ নির্বিশেষে সেই নতুন মাটাকে আমরা যদি এই যত্নটা দিই, তাহলে তার কোলে যে সন্তান আছে সেও তার মাকে সর্বশ্রেষ্ঠ ভালো হিসেবে পাবে এবং তার যে সন্তান সে বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে, দামাল ছেলে তৈরি হবে, দামাল মেয়ে তৈরি হবে, আমাদের এই পৃথিবীকে জয় করে এনে দেখাবে। তাই মাকে ভালো রাখতে হবে। আমরা আর একটা ফোন নেব। নমস্কার, কে আছেন সঙ্গে?
3: নমস্কার, শুভ সকাল, আমি রেখা মুখার্জি সাকরি মুর্শিদাবাদ থেকে বলছি।
0: যাক, আমরা শেষ ফোনে আবার একজন মাকেই পেয়েছি, বলুন আপনার কথা।
3: শুভ মাতৃদিবসে পৃথিবীর সকল মাকে আমার গভীর শ্রদ্ধা ও অন্তরের ভালোবাসা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ভালোবাসা। মা খুব ছোট শব্দ, কিন্তু এই মা শব্দটার মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু।
0: আচ্ছা, আপনি আপনার মা সঙ্গে আপনি মা আছেন?
3: না, মা চলে গিয়েছে।
0: মায়ের মতো কে আছেন?
3: 23 বছর হয়ে গেল।
0: তাহলে এখন আপনার কি এই মায়ের তো অভাব, মায়ের অভাব পূরণ হয় না, কিন্তু খুব যখন কিছু, বিশেষত আমাদের যখন খুব কষ্ট হয় তখন মায়ের কথাটা বেশি মনে পড়ে,
3: বেশি মনে পড়ে। আর মাকে নিয়ে আমি কবিতাও লিখেছি।
0: আচ্ছা, তাহলে সেই মুহূর্তে কে আসে না আপনার কাছে? কোনো মুহূর্তে কি সেরকম কোনো মুহূর্তে, সব সময় আমরা কাউকে পাই না, কাউকে কি পাই?
3: পেয়েছিলাম শাশুড়ি মাকে, শাশুড়ি মাও আমার মায়ের জায়গাটা ধরেছিলেন, তিনিও আমাকে ছেড়ে চলে গিয়েছেন, না ফেরার দিকে। এখন আমি পেয়েছি আমার মেয়েকে।
0: বাহ, তাহলে
3: মেয়ে আমার আমার মায়ের জায়গাটা পূরণ করে।
0: এভাবেই আমাদের উত্তর নারী আর পূর্ব নারীরা আমাদের মা হয়ে থাকুক। খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, ভালো থাকুন সকল মায়েরা। মাতৃত্ব একটি সহজাত ব্যাপার, আমরা শেষ করব। শেষের মুহূর্তে একটুখানি আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখছেন, আমি ছোটবেলা থেকেই মামার বাড়িতে বেড়ে উঠেছি। আমার জীবনে মায়ের মতো পেয়েছিলাম আমার নানা নানি খালাদের, তাদের মাতৃস্নেহের মাঝে বড় হয়েছি। এস এম সাবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছে, মায়ের কোনো বিকল্প নেই, মা তোমার কোনো তুলনা নেই আমার সাধনা। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন, সন্তানের কাছে মায়ের কোনো তুলনা হয় না, জগতে যিনি মাতৃহারা তিনি কখনোই মাকে ফেরত পান না। ছেলেবেলা কেটেছে নিঃসন্তান মামিমার স্নেহ ছায়ায়, তিনি ছিলেন আমার কাছে মায়ের মতো। সর্বোপরি দেশমাতৃকাকে মায়ের মতো সম্মান দেওয়া হয়ে থাকে। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী থেকে লিখছেন। এবার আমাদের সময়ও একেবারে শেষের দিকে চলে এসেছে, একটা বিজ্ঞাপন বিরতি নেব।
4: জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
5: যোজনা, উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
4: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
0: আমাদের আজকে শুভ সকাল শেষ করতে হবে। মাতৃদিবসে ভালো থাকুন সব মায়েরা, এবং মায়েদেরকে ভালো রাখার দায় ওই যে বলছিলাম আমাদের সবার।

আমরা যদি তাদেরকে মায়ের মতো ঘিরে ধরি, মা তো ভালো রাখেন কিন্তু সংসারে সমাজে আমরা মায়েদের লড়াইটা কতটা বুঝি, আমরা মায়েদের আশেপাশে প্রতিটা মায়ের আশেপাশে যারা আছেন, আসুন না আজ আমরা প্রতিজ্ঞা করি সেই মায়ের মায়ের মতো হয়ে আমরা মাকে বুঝব, তবেই তো আগামী প্রজন্ম গড়ে উঠবে, যে প্রজন্ম আমাদের দেশ এগিয়ে নিয়ে যাবে এবং যে প্রজন্ম তার মা তার মায়ের মতো মানুষ এবং আমাদের দেশ এবং দেশমাতৃকাকে রক্ষা করবে। আমরা এগিয়ে যাই সামনে, কিন্তু আজ মাতৃদিবসের শেষ মুহূর্তের অনুষ্ঠানের আবার বলি, মায়েরা ভালো থাকুন, মায়েদেরকে আমরা ভালো রাখি, সকলকে মাতৃদিবসের শুভেচ্ছা। ছিলাম আমি মোহর বন্দ্যোপাধ্যায়।

सन 1940 लीला देसाई के अभिनय

0: आज इतने बरस बाद भी इस गाने का जादू उतरा नहीं है। राग यमन पर आधारित इस गाने को स्वर साम्राज्ञी लता मंगेशकर बहुत पसंद कर
1: শুনছেন আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।
2: নমস্কার, আমি ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ বহরমপুর গার্লস কলেজ। খুব আনন্দের এবং গর্বের বিষয়, আকাশবাণী দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা, সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে পরিবেশিত হয়। চিঠিপত্র, শিশু, নারী, যুবক ও বৃদ্ধদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, শিক্ষার হাল হিকিকতের মতো বিষয়, সব কিছু নিয়েই এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিনিয়ত পরিবেশিত হয়ে থাকে। সবথেকে উল্লেখ্য বেতারে মহালয়া শোনা। সেই ভোরবেলা উঠে উদাত্ত কণ্ঠের মহালয়া আজও আমাদের অনেকের সুঅভ্যেসের মধ্যেই রয়েছে, যার আকর্ষণ কোনো দিন ভোলার নয়। এভাবেই কোটি কোটি মানুষের মনোরঞ্জনের ভূমিকায় অটুট থাকুক আকাশবাণী। এই শুভেচ্ছা সতত। নমস্কার।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান।

0: आज के फनकार कार्यक्रम आज जानी मानी गायक और संगीतकार पंकज मलिक पर केंद्रित था। शोध आलेख और स्वर यूनुस खान, प्रस्तुति सहयोग आकांक्षा सिंह और प्रस्तुतकर्ता रमेश गोखले।
1: आज के फनकार।
2: এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন সাতের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।
3: আচ্ছা, পারসির গান তো একটাও শোনা হয়নি। অশ্মি কোমল, অভিজ্ঞান, সুনন্দিতা চার বন্ধু গান শুনিয়ে দিয়েছে, এবারে পারসিকে ডাকব। চলে এসো, চলে এসো, এসো মাইক্রোফোনের কাছে আরেকটু এগিয়ে এসো। নাম বলো।
4: আমার নাম পারসি মিত্র, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
3: গাও।

0: কি সুন্দর গাইল পারুষি, পারুষি মিত্র, রবীন্দ্রসঙ্গীত। অশ্মি কোমল পারুষি অভিজ্ঞান সুনন্দিতা, সবাই একটা করে গান শুনিয়েছে, আর এক রাউন্ড আমরা শুনবো গান। সবাই শোনাবে তো আরেকটা করে? আচ্ছা, আমরা একটু থামবো বিজ্ঞাপন বিরতির জন্য, আর তারপর আবার হই হই করে ফিরবো শিশু মহলে।
1: ব্যবস্থা হয়ে গেছে। কিসের? গুডির ফিজের দেখা, 20,000 টাকার লোন মুহূর্তে। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: তিনটে কলেজেই
4: অত ভেবো না,
3: ফিস তো দেখো।
5: কি খবর, কি হলো? কি
4: ফিজ নিয়ে টেনশন?
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4,00,000 টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
2: আরবিআই এ কথা বলে,
1: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
6: এবার কি করবে? আচ্ছা তো ফ্রি ওয়াইফাই,
4: বোকা সুধরে যা।
6: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই, মানে জালিয়া থেকে বলো বাই বাই। আরবিআই এ কথা বলে,
1: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
0: বিজ্ঞাপনের পর ফিরেছি শিশু মহলের গানের আসরে, আবার ডেকে নেব অশ্মিকে। অশ্মি গাইবে রবীন্দ্রসঙ্গীত, কি রেডি? তো
7: আমার নাম অশ্মি হালদার, আমি আর একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি,
0: শুরু করো।

0: এসো হে বৈশাখ, গিয়ে শোনালো অশ্মি। বৈশাখ মাস তো চলছে, ওই যে গতকাল আমরা 25শে বৈশাখ উদযাপন করলাম, তাই না? প্রায় শেষ হয়ে এলো বৈশাখ মাস। আচ্ছা, এবার কি আসবে? অভিজ্ঞান সুনন্দিতা, কমল, কমল আসবে। এসো এসো এসো, এবারে কি গাইবে সেটা বলো বন্ধুদের।
1: আমার নাম কোমল অধিকারী, আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো।

0: খুব সুন্দর গান। কোমল শুনেছে একটি রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, এবারই অভিজ্ঞানের পালা। অভিজ্ঞান কি শোনাবে? ছড়ার গান তো। চলো সুন্দর দেখে একটা ছড়ার গান শুনিয়ে দাও।
1: আমার নাম অভিজ্ঞান দাস, আজ আমি একটি ছড়ার গান গাইব।

0: সুন্দর হয়েছে। অভিজ্ঞান ছড়ার গান গাইল, একটু আগে আরেকটা গান শুনেছিল, ঘোর ঘোর ঘোর লেগেছে ছড়ার গান, আর এবারে শোনালো বুলবুল পাখি ময়নাটিয়ে। সুনন্দিতা একদম রেডি হয়ে পাশে বসে আছে, চলে এসো মাইক্রোফোনে। সুনন্দিতা এর আগের রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল, এবার কিন্তু অন্য গান, কি গাইবে নিজে বলুক। বলো আগে তোমার নামটা আবার বলো।
1: আমি সুনন্দিতা ঘোষ, আমি একটি ভজন গেয়ে শোনাচ্ছি,
0: শোনো।

0: কবীরের ভজন শুনিল সুনন্দিতা, সুনন্দিতা ঘোষ। পারসী, পারসী রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে এর আগের বার, এবারে কি গাইবে নিজেই বলো। তোমার নামটা আরেকবার বলে দাও, আর এবারে কি গান গাইছ সেটা বলো।
1: আমার নাম পারসী মিত্র, আমি আর একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

আরুষি শোনালো আগুনের পরশমণি। আজকে কমল অশ্মি আরুষি অভিজ্ঞান শুনুন দিতা পাঁচ বন্ধুর গান তোমাদের কেমন লাগলো জানিও আমায়। আমার তো খুব ভালো লেগেছে। এই জমজমাট গানের আসরটা তাহলে আমরা যেখানেই শেষ করি, সবাই খুব ভালো গেয়েছ। আর চলো যেতে যেতে সবাই মিলে আরও একটা গান, এই গান শুনতে শুনতে আজ শিশুমহল থেকে আমরা বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো, অনেক অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা সবার জন্য রইল আজকে। টাটা। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি।

এতক্ষণ শুনলেন শিশুমহল, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। এই অনুষ্ঠানে তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুরু হচ্ছে গানের ভেলা। আজ গানের ভেলায় শুনবেন নানা রঙের গান।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং পরিমল দাশগুপ্তর সুরে দ্বৈতকণ্ঠে গানটি শুনুন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। সন্তানকে লালন পালন করা, নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, নৈতিক মূল্যবোধ, এই সব কিছুই তো আমরা মায়ের কাছ থেকে শিখি। তাই মায়ের ভূমিকা আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তিনি তো সন্তানের প্রথম শিক্ষক, যিনি আদর যত্নে আমাদের জীবনের ভিত্তি গড়ে তোলেন। আমাদের কঠিন সময়ে তিনি ছায়ার মতো আমাদের পাশে থাকেন, আমাদের সাহস যোগান। তাই প্রত্যেকের জীবনেই মায়ের অবদান অপরিসীম, অতুলনীয়।

0: প্রণব রায়ের।
1: প্রণব রায়ের কথায় সুধীরলাল চক্রবর্তীর গানটি আমরা শুনলাম। আজ বিশ্ব মাতৃ দিবস, এই নিয়ে আমরা গানের ভেলায় কিছু গান শুনবো।

গানের ভেলায় আজ মাতৃদিবস উপলক্ষে আমরা মাকে কেন্দ্র করে কয়েকটি গান শুনলাম। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায় তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, ঘোষণাটি শুনলেন।

একটু পরেই শুরু হবে যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য। উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় এবং অর্পণ চিন্না।

0: বুদ্ধিতে চার্জে
1: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
0: দেখলি
2: বাবা, দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
1: এবার কি করবে?
2: আছে তো ফ্রি ওয়াইফাই।
0: বোকা, শুধরে যা।
1: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
2: মানে জালিয়া থেকে বলো বাই বাই।
1: আরবিআই এ কথা বলে,
0: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
3: তিনটে কলেজেই
4: অত ভেবো না,
3: ফিস তো দেখো।
5: কি খবর?
6: কি হলো কি?
4: ফিস নিয়ে টেনশন।
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি।
1: আরবিআই এ কথা বলে,
0: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।

0: স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে সময় 11টা পেরিয়ে গেছে, আর ক্যালেন্ডার বলছে যে আজকের দিনটা রবিবার।
1: আর আজকের দিনটা রবিবার মানে এই যে রবিবার, মানে গোটা সপ্তাহের শেষে একটা গুটি গুটি পায় রবিবার যে আসে, আর এই রবিবারটা আসা মানে মানে দেখো ওই একটা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না, কিন্তু শনির রাতের শেষে জেমনি উঠে যেতে রবিবারের মুখে দেখে হাসি আছে লেগে। তো সেই রবিবার মানে যত আবদার আয়োজন, আর সমস্ত আবদার আয়োজনের কিন্তু একটাই মূল লক্ষ্য, মানে একজনের কাছেই আবদার আয়োজন করি,
0: মায়ের কাছে। মানে তুমি দেখবে রবিবার দিন মানে মনে হয় যে একটু ভালো মন্দ খেলে বেশ ভালো হয়, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আমার আবার একটু মানে দুর্বলতাই বলতে পারো, কিন্তু কি ভালো মন্দ খাবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো মায়ের রান্না করা যে কোনো খাবার।
1: হ্যাঁ মানে হঠাৎ করে যদি জিজ্ঞেস করা হয় তোমার মায়ের রান্না করা কোন খাবারটা খেতে ভালো লাগে,
0: বাবা ইচ্ছে কঠিন প্রশ্ন,
1: সবই তো ভালো হয়, কিছুটা হলেই হলো, বিষয়টা এরকম হয়ে যায়,
0: মানে মা মানে ভালো তাই না। এবং আজকের দিনটা কিন্তু সেই কথাই বলছে, কারণ আজকে মাদার্স ডে, আজকে 10ই মার্চ, আজকে মায়ের দিন, এবং সেটাই আমরা সেলিব্রেট করি। এবং আমাদের যদিও একটা দিনে মাকে সেভাবে সেলিব্রেট করা যায় না, প্রত্যেকটা দিনই মায়ের দিন, তাদের জন্যেই আমরা এতটা নিরাপদে এতটা আরামে সবসময় থাকতে পারি, তবুও আজকের দিনটা স্পেশালি তাদের।
1: একদমই। আর আজকের দিনে আমরা যে মানে গল্প করবো বা কথা বলবো, আজকে রয়েছি আমি অর্পণ এবং আমার সঙ্গে রয়েছে স্বাগতা, আমরা দুজনে তো রয়েছি একুশে সাহিত্যের আসরে, কিন্তু কিন্তু আজকে এই একুশে সাহিত্যের আসরে আমরা কি নিয়ে কথা বলবো বা কি নিয়ে গল্প করবো?
0: অবশ্যই মাকে নিয়ে, মানে সাহিত্যের পাতায় মাকে নিয়ে। দেখবে এই যে আমরা যেমন বলছি যে আমাদের কাছে মায়েরা ভীষণ স্পেশাল, ঠিক সেরকমই আমাদের বাংলা সাহিত্যে কবি সাহিত্যিক যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের লেখাতেও সেই মাকে ফুটিয়ে তুলেছেন, এবং মানে বিচিত্র রকমভাবে সেই মায়েদের এক একজনের চরিত্র এক এক রকম। তারা হয়তো কেউ বায়োলজিক্যাল মাদার না হয়েও সন্তানের মতো স্নেহ করছেন কাউকে, মানে এই বাংলা সাহিত্যের পাতায় পাতায় মণিমাণিক্যের মতো ছড়িয়ে রয়েছে মা চরিত্ররা। আজকে এই মাদার্স ডের দিনে আমরা একটু তাদের নিয়ে কথা বলি, আজকে একুশে সাহিত্যের আসরে আমরা কথা বলবো মাকে নিয়ে। শুনছো ইতি তোমার মা,
1: আর আপাতত তোমার জন্য একেবারে অনুষ্ঠানের শুরুতেই রাখলাম গান নবমুদ্রা মিত্র, সুমিতা বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী এবং ইমন চক্রবর্তীর কণ্ঠে রইল গান। আর গানের উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে এর আসরে অর্পণ, এবং সঙ্গে কে রয়েছে?
0: আমি স্বাগতা। ফিরে আসছি গানের পর।

0: শুনছিলাম গানার গানের উপরে ফিরে এলাম আজকের একুশে সাহিত্যের আসরে। তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি স্বাগতা। হ্যাঁ একেবারেই। আর আজকে আমরা কথা বলছি সেই সমস্ত সাহিত্য নিয়ে যে সাহিত্যের পাতায় উঠে এসেছে নানা বর্ণে নানা রকমের মায়ের ছবি। তবে আমরা একাই কি কথা বলছি অর্পণ?
0: না আমরা একাই কথা বলছি না, তোমাদের যদি আমাদের সঙ্গে এই কথার আসরে যোগ দিতে হয় তাহলে কিন্তু ফেসবুকের পোস্ট আজকে খোলা রয়েছে।
1: একেবারেই, আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে আজকের এই অনুষ্ঠানের একটা সুন্দর পোস্টার কিন্তু রয়েছে। সেই পোস্টারটা দেখলে তোমাদেরও মন একটু একটু ভালো হয়ে যাবে আমি জানি। আর সেই পোস্টারের কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো আমাদের যে তোমাদের প্রিয় কোন চরিত্র, কোন মায়ের কথা তোমরা সাহিত্যের পাতায় পড়েছো সেটা কিন্তু ভাগ করে নিতে পারো, যোগ দিতে পারো আড্ডায়। আজকে কথা বলছি সেই সমস্ত মায়েদের নিয়ে সাহিত্যের পাতায় যাদের উজ্জ্বল উপস্থিতি। এবং এইটা বললেই আমার একটা কথা মনে পড়ে যে দেখো মা কথাটার মানে আমরা বলছিলাম যে একটা আশ্রয়, আমাদের গানও তাই বললো তাই না?
0: একদম।
1: সমস্ত দিন ক্লান্ত শরীরে ফিরে যার স্পর্শ আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দেয় সে কিন্তু মা।
0: আর একটা কথা ভেবে দেখো, আমরা যখনই বিপদে পড়ি বা কোনো একটা সমস্যার সম্মুখীন হই তখনই ভীষণ অস্থির যখন মনটা হয়ে যায় তখনই আমরা একটু আশ্রয় চাই। আর সেই আশ্রয়টা কিন্তু লুকিয়ে রয়েছে বাংলায় ওই একটা শব্দের মধ্যেই, বা বলা চলে একটা শব্দ বা একটা বর্ণ, সেটা হচ্ছে মা।
1: মা, এবং এমনকি দেখবে যে কথায় কথায় মানে একটু পেঁচে পড়লেই আমাদের মুখ থেকে কিন্তু মা গো শব্দটা বেরিয়ে যায়।
0: হ্যাঁ, আর এই যে আশ্রয় খোঁজার কথা তুমি বলছো না, এইখানে আমার মনে পড়ে যাচ্ছে

0: সাহিত্যে আমরা তো মাকে খুঁজছি, একেবারে প্রথম সাহিত্যের পাতায় যখন আমরা মাকে খুঁজে পাই, মাকে তুলে আনি, বলা ভালো যে তখন কিন্তু আমাদের আপামর বাঙালির জাতির একটা ভীষণ আশ্রয়ের দরকার ছিল।
1: ঠিক, এবং সময়টা যদি দেখি অনেক পিছিয়ে যেতে হয়, সেই সপ্তদশ অষ্টাদশ শতাব্দী। নিশ্চয়ই কল্পনা করতে পারছো চারদিকের অবস্থাটা, মানে একটা ভয়ঙ্কর সামাজিক অস্থিরতা, রাজনৈতিক ক্ষেত্রেও নানান রকম তোলপাড় চলছে, এবং বাঙালি কিন্তু তার নিজের অস্তিত্বকে খুঁজে ফিরছে। ওই যে বললাম না যে অস্থিরতার সময়ে আমরা সবসময় মাকেই খুঁজি।
0: হ্যাঁ,
1: এবং বাংলা সাহিত্যও কিন্তু বাঙালিকে উপহার দিল এমন একজন মা, যার কাছে ছোট বড় সকল একটু শান্তিতে বসতে পারে, যার কোলে মাথা রাখলে বোধহয় সমস্ত অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায়।
0: আর সেই মাকেই বোধহয় উদ্দেশ্য করে লেখা মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে।
1: একেবারেই।
0: রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য এবং আরো কত কত সাক্তপদাবলীর পদকর্তারা শ্যামা মায়ের এক অভয় রূপ তুলে আনলেন আমাদের বাংলা সাহিত্যে।
1: ঠিক, আর সমস্ত রকম অরাজকতা অস্থিরতা থেকে মুক্তি পেতে চাওয়া সেই বাঙালি সমাজ কিন্তু আশ্রয় খুঁজে নিল তাদের পরম আপন সেই শ্যামা মায়ের কাছে।
0: আর তবে জানো, এই যে তুমি বললে যে মায়ের অভয়া মূর্তি মানে সকলকে ভয় থেকে মুক্ত করছেন, এইরকম একটা প্রশান্তি খুঁজে পেয়েছিল বাঙালি, মা কিন্তু সবসময় অভয়া মূর্তি ধারণ করেন না, মানে মা কিন্তু বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সময় সময়।
1: একদম, সেই কথা কে না জানে, মানে মা যখন খুন্তি হাতে তোমার পিছনে দৌড়াচ্ছে তখন মায়ের থেকে ভয়ঙ্কর কে তুমি বলো তো, এটা পিঠে এসে পড়বে ভাবছো?
0: হ্যাঁ, আর সেইটা পিঠে এসে পড়বে এটা ভেবে আমি যে দৌড়াচ্ছি সেটাও কি কম কিসে বলো, মানে সেই রেসটায় মোটামুটি 100 মিটার ইজিলি ফার্স্ট হয়ে যাবে।
1: মানে এরকম একটা দৃশ্য একটু বেশ ভিডিও করে রাখতে পারলে, যে মানে অর্পণ কিছু একটা করেছে আর মা পিছনে দৌড়াচ্ছে খুন্তি হাতে, আহা হা হা কি ভালো দৃশ্য।
0: হ্যাঁ, তবে আরেকটা জিনিস হচ্ছে, এই যে সময়টার কথা তুমি বলছো, মানে আমরা যে সময়টা থেকে বড় হয়ে এই সময়টায় এসেছি, মানে আমরা যে স্মৃতিগুলোকে বলা ভালো যে নার্চার করি বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু সেই সময় আমাদের মনেই লুকিয়েছিল এবং আমাদের মনেই এখনো অবধি সেইগুলোর ছবি তোলা রয়েছে। ক্যামেরা বিষয়টা খুব একটা সহজলভ্য ছিল না।
1: না, একদমই নয়। আর সত্যি কথা বলতে কি, খুন্তি হাতে দৌড়ানোর সময় কেই বার ছবি তুলবে, তখন পিঠ বাজানোটাই বড় কথা, কি বলো?
0: তবে এই যে তুমি দৃশ্যের কথা বলছিলে, এই দৃশ্যগুলো যেমন আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছে, কিছু কিছু মুহূর্তে ভালো মুহূর্ত কিন্তু তার পরে রয়েছে, কারণ ওই খুন্তি হাতে দৌড়ানোর পরই, তারপরেই হয়তো ওই মাংসের বাটি
1: আসে,
0: এক্সট্রা আলু সেই দিন রবিবারের সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা।
1: অর্পণ, অনেকক্ষণ আড্ডা দিতে হবে বন্ধুর সঙ্গে, তুমি এই সমস্ত বলে আর আমাকে মানে লোভ দেখিও না, বুঝেছো? তবে এই একটা কথা কিন্তু, এই যে আমরা বলছি যে সবসময় সন্তানকে আগলে রাখা নয়, বরং মা যে সময় সময় ভয়ঙ্কর হতে পারেন, এমন অনেক কিছু হয়তো করতে পারেন যা সমাজ আগে কখনো দেখেনি, তাই না?
0: ঠিকই বলেছো, নইলে কি আর ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মধুসূদন দত্তের বীরাঙ্গনা পত্র কাব্যে নীলধ্বজের প্রতি জনা এই চরিত্রটি মা হিসেবে ওইরকম প্রতিবাদী হয়ে উঠতে পারতো? ভেবে দেখো যে নীলধ্বজের বন্ধুত্ব করেছে অর্জুনের সঙ্গে, এবং অর্জুনের মতন একজনের সঙ্গে যে কিনা প্রায় প্রশ্নের
1: উত্তর,
0: এবং মহাভারতের চরিত্র জনা যে জানে যে তার ছেলে নিহত হয়েছে অর্জুনেরই হাতে, তাই সেই থেকে কিন্তু তার সমস্ত সামাজিক নিয়ম ভুলে তার স্বামীর চোখে চোখ রেখে দাঁড়াচ্ছে এবং প্রশ্ন করছে যে কেন তুমি আমাদের শত্রুর সঙ্গে হাত মেলালে।
1: ভাবো, সেই জনা যে জানে যে বীরের কাজ হচ্ছে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করে, মানে সে চায় যে তার স্বামী বীর হয়েও বীরের ধর্ম পালন করছে না, কিন্তু সে নিজে গিয়ে যুদ্ধক্ষেত্রে তার ছেলের এই মৃত্যুর হত্যার প্রতিশোধ নেবে। মানে এই যে একটা ব্যাপার, মানে সবসময় কিন্তু মা মানে নরম ফুলের গান নন, মা খানিক প্রতিশোধ পরায়ণ, প্রতিবাদী, সন্তানের জন্য সোচ্চার হতে পারেন, সেটাও কিন্তু তার মাতৃত্বেরই একটা অংশ। আর এখানেই কোথাও মধুসূদন দত্তের ভাবনার অভিনবত্বটাও ফুটে ওঠে। আর চিরাচরিত মায়ের ছবি ভেঙে সেই সময়ে মধুসূদন দত্তের জনা একটা মানে এক্সাম্পল সেট করে আমরা বলতে পারি, তাই না?
0: একদম একদম। তবে এই যে আমরা কথার বলছি, কথার উপরে কি গান হতে পারে?
1: অবশ্যই।
0: তাহলে আপাতত রূপঙ্কর বাগচির কণ্ঠে আমার তো গল্প বলা কাজ, মানে আমরা যেমন গল্প বলছি তেমনি গানে গানে গল্প রইল রূপঙ্কর বাগচির কণ্ঠে বাস্তুসাপ সিনেমার সাউন্ডট্র্যাক থেকে। আর গানের ব্যাপারে ফিরে আসছি আমরা, রয়েছি অর্পণ।

0: অর্পণ এবং
1: আমি স্বাগতা। আর আজকে কথা বলছি কাদের নিয়ে? কথা বলছি সাহিত্যের পাতায় উঠে আসা সেই সমস্ত মা চরিত্রদের নিয়ে, যারা আমাদের কিন্তু নানান রকম মানে মাকে উপহার দিয়েছে। এবং সত্যি বলতে কি, সেগুলো আমাদের মনে চিরকালীন হয়ে রয়েছে, সেই সব মাতৃত্ব। শুনছো, ইতি তোমার মা। আর এই যে কথা বলছি আমরা, এরপর মানে যার কথা না বললেই নয়, মানে দেখো আমাদের প্রাণের ঠাকুর, আমাদের পরাণ সখা, যার জন্মদিন গেছে সদ্য গতকাল,
0: একদম
1: তার কথা তো বলতেই হবে। মানে কবিগুরুর লেখায় মাতৃত্ব বা মা, সেটা কিন্তু আমরা পেয়েছি বহু জায়গায় বহু রকমভাবে।
0: একদম। তবে কবিগুরুর গল্পের কথাই যখন বললে, তখন প্রথম যে উপন্যাসের কথা বলা যায় সেটা হলো কবিগুরুর গোড়া।
1: ঠিক। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসে আনন্দময়ী চরিত্রটা আমার যে কি প্রিয় চরিত্র অর্পণ, কি বলবো। মানে সেই সময় রক্ষণশীল সমাজের বেড়াজাল ভেঙে উদার, স্নেহময়ী এবং সকলকে আপন করে নেওয়া মাতৃত্বের প্রতীক যেন তিনি। তিনি গোড়ার পালক মা। কিন্তু দেখো, জাতপাত, ধর্ম, সামাজিক যা কিছু ট্যাবু সমস্ত উপেক্ষা করে সেই আইরিশ অনাথ শিশুকে নিজের সন্তানের মতো ভালোবেসে লালন পালন করছেন, এমন উদাহরণ কিন্তু বড় একটা দেখা যায় না।
0: আবার গোড়াকে বাঁচানোর জন্য যে বিষয়টা রয়েছে, তিনি সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে তাকে নিজের কাছে রেখেছেন এবং তার স্নেহ ও মমতা গোড়াকে সংকীর্ণতা থেকে মুক্ত হতে সাহায্য করে। তিনি গোড়াকে জাত বিচারের ঊর্ধ্বে ওঠার শিক্ষাও সেই অবধি দিয়েছেন।
1: একেবারে। এবং তার চরিত্রে ওই যে সংকীর্ণতা মুক্ত যে বিশ্বজনীনতা ফুটে রয়েছে, মানে একটু খেয়াল করে আমরা দেখবো যে তথাকথিত নিচু জাতির নারী, মানে মানুষ তো সকলেই সমান, কিন্তু সমাজ মানে কাউকে কাউকে বোধ হয় খানিকটা প্রান্তিক করে রাখে, সেরকম নারীর হাতে জল খাওয়া বা অনাথ শিশুকে ঘরে তোলা, এই যে একটা উদারতা, এইটা কিন্তু সত্যি রবীন্দ্রনাথের সেই আইডিয়াল ভারতবর্ষ যা তিনি দেখতে চেয়েছিলেন সেটারই যেন প্রতিমূর্তি।
0: আবার এই যে মায়ের আগলে রাখার প্রবণতা, এটাও কিন্তু সময় সময় থাকছে তা কিন্তু নয়। মানে দেখো, নারীর মধ্যে যে অনেকগুলো সত্তা রয়েছে, সেই সত্তাগুলোও কিন্তু ধরা দিয়েছে বিভিন্নভাবে তার লেখায়।
1: একেবারেই। মানে যেমন ধরো, আমরা যদি ভাবি যে নারী তো কারো কন্যা, কারো স্ত্রী, কারো মা, মানে তার অনেকগুলো রোল রয়েছে, তাই না? তবে তাদের মধ্যে ওই মাতৃত্বটাকে কিন্তু তারা সব থেকে বেশি সেলিব্রেট করতে চায়, এবং কখনো কখনো না সেটা সেলিব্রেট করতে গিয়ে তার অন্যান্য যে সত্তাগুলো সেগুলোকে খানিকটা দূরে সরিয়ে রাখে। মানে কোথাও সন্তানকে স্নেহ দিতে গিয়ে স্বামীর বিরুদ্ধে যাচ্ছে, বা নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েও সে সন্তানকে কিন্তু আগলে রাখা, সেই ব্যাপারটা আমরা পাচ্ছি।
0: তবে এই যে চেনার রূপটার কথা তুমি বলছো, মায়েদের যে চেনার রূপটা, সেইটার একটা ব্যতিক্রম তৈরি করলেন রবীন্দ্রনাথ। এটা বলতেই হয় যে ল্যাবরেটরি গল্পে সোহিনী চরিত্র কিন্তু এই বিষয়ে একেবারে ব্যতিক্রম।
1: একেবারে। কারণ তার কাছে দেখো, মাতৃত্বের থেকে বা সন্তানকে আগলে রাখার থেকে তার স্বামীকে দেওয়া কথা রাখা বা সেই ল্যাবরেটরি রক্ষা করাটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়। সেটা কিন্তু তার ক্ষুদ্র স্বার্থে নয়, শুধুই স্বামী স্ত্রীর কথা রাখার জন্য নয়, বরঞ্চ বৃহত্তর স্বার্থে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে সন্তানের প্রতিও কঠোর হতে পারে,
0: এবং সেই স্বার্থটা রক্ষা করতে গিয়ে সে কোথাও মাতৃত্ববোধকে সরিয়ে রাখছে নিষ্ঠুর হাতে। এমন মা কিন্তু আমরা খুব একটা যে দেখতে পাই তা কিন্তু নয়, এই চরিত্র কিন্তু আমাদের কাছে খুবই কম ধরা দিয়েছে।
1: একেবারেই তাই। এবং দেখবে রবীন্দ্রনাথের মা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তবে একেবারে আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের মায়ের পরিচয় হয় কখন জানো অর্পণ? একদম ছোটবেলায়, মা গো আমায় ছুটি দিতে বল, সেই যে মাকে পাই, মানে শিশু কাব্যগ্রন্থের পাতায় পাতায় যে মা ছড়িয়ে রয়েছেন সেইখান থেকে। তারপর বড় হতে হতে এই যে আমরা যে সমস্ত উপন্যাসের কথা বললাম, সেই সবটাই কিন্তু আমরা পাই এবং আরো গভীর করে জানি মাকে।
0: এবং শুধু শিশু কাব্যগ্রন্থের কথা তুমি ওই কবিতাটাই বললে তা কিন্তু নয়, আরো অনেকগুলো রয়েছে। যেমন রয়েছে রাজার বাড়ি রয়েছে, বা ওদিক থেকে তুমি ধরো পুতুল ভাঙা রয়েছে, সেখানে একজন গুরুজনের উপর নালিশ করাও রয়েছে, এবং সেই নালিশের জায়গাটা কি মা, এবং সেই মাই কিন্তু নালিশটা শুনে কিভাবে জিনিসটাকে মানুষটার কাছে, ছোট্ট মানুষটার কাছে ধরা দেওয়া যেতে পারে, সেই মানুষটা বুঝবে কিভাবে, সেটাও কিন্তু ধরা দিচ্ছে তার কাছে।
1: একদম। এবং ওই দুষ্টুমি ভাবো, মানে আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, মানে শিশু কাব্যগ্রন্থের মায়ের কথা বলতে গেলে অনেক সময় লেগে যায় সত্যি সত্যি। তো সেই আড্ডা আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাব, সময় আরও একটু গড়াবে, ক্যালেন্ডার আরও একটু সামনের দিকে নিয়ে যাবে। রবীন্দ্রনাথের পর আজ যার সাহিত্য নিয়ে কথা বলবো, তিনি কিন্তু মেয়েদের দুঃখ দুর্দশা বঞ্চনা এবং তার মাতৃত্বকে ফুটিয়ে তুলেছেন।

0: অনবদ্যভাবে বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
1: বেশ, সাহিত্যের পাতা উল্টে যদি আমরা চলে আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক উপন্যাস, সেটা হলো বিন্দুর ছেলে। আচ্ছা, এই বিন্দুর ছেলে নিয়ে কথা বলতে গেলেই যে বিষয়টা বলতেই হয়, এই গল্পটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে বা আমাদের জীবনের রোজকার নিয়তির সঙ্গে কিন্তু এটা জড়িয়ে রয়েছে।
0: ঠিক একেবারে, এবং দেখবে ভালোবাসার একটা অপূর্ব চিত্র ফুটে উঠেছে, যে অমূল্যকে নিজের ছেলের মতোই ভালোবাসছে বিন্দু। পারিবারিক যা অশান্তি বা তার মানে বিন্দুর যে যা অন্নপূর্ণা, তার কঠোর আচরণের কারণে অমূল্যকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখি যে বিন্দুর মাতৃত্ব একেবারে নিঃস্বার্থ, সে নিজে সন্তানহীন, কিন্তু দেখো ওই অন্নপূর্ণার ছেলেকে নিজের সন্তানের মতো বিন্দু ভালোবাসছে এবং সবসময় তাকে আগলে রাখছে, বলা ভালো খানিকটা প্রশ্রয়ও দিচ্ছে। সে প্রশ্রয়
1: অমূল্যকে বিন্দুর থেকে বিচ্ছেদ করা হয়। এই বিচ্ছেদ বিন্দুকে গভীরভাবে ব্যথিত করে, এবং শুধু তাই নয়, পারিবারিক সম্পর্কের জটিলতা, ভালোবাসার আত্মত্যাগ এই গল্পটিতে কিন্তু অস্বাভাবিকভাবে প্রাধান্য পায়। এবং এই গল্পটি জীববৈজ্ঞানিক সম্পর্কের চেয়ে হৃদয়ের আত্মীয়তার গভীরতাকে কিন্তু আমাদের কাছে বারংবার তুলে ধরেছে।
0: হ্যাঁ, মানে এই জিনিসটা আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় বারে বারে পাই, যে মা মানে যে সবসময় তিনি বায়োলজিক্যাল মাদার এমনটা কিন্তু নয়। দেখো আমরা মেজ দিদিকে যদি দেখি, কেষ্টর প্রতি মেজ দিদির যে স্নেহ, সেইটা কিন্তু মানে অপূর্ব একটা মানে রূপকথার মতো আর কি। আমার মনে হয় গল্পের যে প্রধান চরিত্র হেমাঙ্গিনী, যাকে সবাই মেজ দিদি বলে ডাকে, তিনি খুবই স্নেহশীলা দয়ালু একজন মানুষ, এবং ছোটবেলা থেকে তার দেওর হয় দুঃসম্পর্কের কেষ্ট, তার প্রতি যে অবহেলা বঞ্চনা সেইটার বিরুদ্ধে তিনি বারবার আর কি সোচ্চার হচ্ছেন এবং তাকে একেবারে সন্তানের মতো করে স্নেহ দিচ্ছেন। দিদি নয়, কোথাও মেজ দিদির মধ্যে যেন মাকে খুঁজে পাচ্ছে কেষ্ট।
1: একদম, আর এই সমস্ত কথার উপরে আবারও গান অপেক্ষা করছে তোমার জন্য। রয়েছে তোমার জন্য গান বেলা বয়ে যায়, গুনহা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, রইল তোমার জন্য শ্রেয়া ঘোষাল কণ্ঠে গান। গানের উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, এবং আমার সঙ্গে রয়েছে
0: আমি স্বাগতা,
1: আর রইল আপাতত গান অনিন্দ্য এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: ফিরে এলাম গানের পর, শ্রেয়া ঘোষাল আর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা শোনালাম তোমাকে। আর আজকে একুশে সাহিত্যের আড্ডায় সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে অর্পণ। হ্যাঁ, আর আজকে মাদার্স ডে, তাই আজকে আমরা কথা বলছি সাহিত্যের পাতায় উঠে আসা সেই সমস্ত মা চরিত্রদের নিয়ে যারা কিন্তু আমাদেরকে সত্যি সত্যি মুগ্ধ করেন বারে বারে। কথা বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, তাই না?
1: একদম। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যখন কথাই বলছি তখন রামের সুমতি গল্পের কিন্তু ছোঁয়া আমাদেরকে এই আসলে দিয়ে যেতেই হয়। রামের সুমতি গল্পের প্রধান চরিত্র রাম এক দুরন্ত এবং চঞ্চল কিশোর, এবং সে পড়াশোনার চেয়ে দুষ্টুমি করতেই বেশি ভালোবাসে, যেটা আমরা ছোটবেলায় সবাই
0: করেছিলাম।
1: আর তার নানা দুষ্টুমিতে বাড়ির সবাই বিরক্ত হলেও তার বৌদি নারায়ণী কিন্তু তাকে খুব স্নেহ করেন, এবং রামের এই যে বৌদির মানে বৌদির যে রামের প্রতি স্নেহ এবং সেইটাও কিন্তু অপোজিট রামেরও কিন্তু বৌদির প্রতি একটা ভালোবাসা,
0: মায়ের প্রতি যে নির্ভরতাটা থাকে সেইটা
1: রয়েছে। এবং একদিন রামের এই দুষ্টুমির কারণে বাড়িতে বড় কিন্তু একটা অসুবিধা তৈরি হয়, এবং পরিবারের অন্য সদস্যরা তাকে শাস্তি দিতে চাইলে রাম অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়। পরে সে বুঝতে পারে যে তার আচরণে সবাই কষ্ট পেয়েছে, বিশেষ করে তার বৌদি। তখন তার মনে পরিবর্তন আসে এবং সে নিজের ভুল বুঝতে পারে,
0: তার সুমতি হয় বলা যায়, তাই না? তো আমাদের সুমতি কি হয়েছিল অত ছোটবেলায়?
1: আমাদের সুমতিটা ঠিক হয়নি, আমাদের বিষয়টা ছিল না এই কাজটা করলে মা আমাকে মারতে পারে তাই আমি এই কাজটা করব না, সেটা ভুল না ঠিক বিচার করার কিন্তু খুব একটা আমরা মাথা সেই সময় লাগাইনি,
0: মানে খালি মায়ের ওই বড় বড় চোখগুলো মনে পড়লেই আমরা অনেক কাজ করিনি বলো।
1: হ্যাঁ, অনেক কাজ করিনি, মানে বিষয়টা ঠিক অচলায়তনের মতো হয়েছিল। ওই অচলায়তনের বিষয়টা ছিল না যে এই বিষয়টা করে দেখি যে এই বিষয়টা করলে কি ভুলটা হয়, আমরা ভাবতাম যে এই বিষয়টা করলে মা মারবে, দরকার নেই বাবা করতে হবে না, আমার জানা দরকার নেই,
0: মার না খেলেই হলো এরকম ব্যাপার। তো যাই হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিয়ে কথা বলছিলাম, এরপর যার কথা মনে পড়ে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মা চরিত্র মানেই পথের পাঁচালীর সর্বজয়া। সেই সর্বজয়ার কথা আমরা মনে না করে কিন্তু পারি না, তিনি আমাদের মনের প্রাণে জড়িয়ে রয়েছেন।
1: পথের পাঁচালীতে মায়ের স্নেহের দিকটি অত্যন্ত গভীর এবং বাস্তবভাবে

0: ফুটে উঠেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দরিদ্র গ্রামীণ জীবনের মধ্যে একজন মায়ের ভালোবাসা, দায়িত্ববোধ এবং ত্যাগকে কিন্তু খুব সুন্দরভাবে আবেগের সঙ্গে তুলে ধরেছেন। গল্পের প্রধান চরিত্র, মাতৃচরিত্র সর্বজয়া, যিনি অপু এবং দুর্গার মা, অত্যন্ত অভাব অনটনের সংসার সামলেও তিনি সন্তানদের যত্ন নেওয়ার সর্বোচ্চ চেষ্টা যেটা হয় সেটাই তিনি করেন। সংসারে দারিদ্র থাকলেও সন্তানদের প্রতি তার ভালোবাসার কিন্তু কোনো খামতি দেখা যায়নি। তিনি কখনো কঠোর হন, কখনো বকাঝকা করেন, আবার কখনো সেই কঠোরতার মধ্যেও গভীর একটা মমতা লুকিয়ে রয়েছে।
1: ঠিক, এবং দেখো দুর্গা দুষ্টুমি করলে বা অন্যের বাগান থেকে ফল পারলে সর্বজয় রাগ করেন, কারণ তিনি চান যে তার সন্তানেরা সৎভাবে বড় হোক, তারা গরিব কিন্তু অপমানিত যেন কোথাও না হয়। এবং গল্পে দেখা যায় অভাবের জন্য সত্যি তো সর্বজয়া আমাদের চারপাশে দেখা আর পাঁচজন মায়ের মতোই সন্তানদের মুখের দিকে চেয়ে সব সুখ, সব ইচ্ছা, সবকিছু বিসর্জন দিচ্ছেন তিনি, সেই সর্বজয়া যিনি সর্বকালের মায়ের একটা রূপ হয়ে উঠেছেন।
0: হ্যাঁ, একদমই। আর এই যে গল্পগুলো আমরা বলছি, যে বিভিন্ন চরিত্রগুলো আমরা তুলে ধরছি, এর পর আমাদের কাছে কোন উপন্যাস ধরা দেবে?
1: ধরো মহাশ্বেতা দেবীর লেখার কথা আমরা যদি একটু বলি।
0: হ্যাঁ, মহাশ্বেতা দেবীর কোন গল্পের কথা বলতে চাইছো বলো?
1: ধরো হারুন সালেমের মাসি, জানো আমার ভীষণ প্রিয় এই গল্পটা।
0: হ্যাঁ, আর এই গল্পটা, তুমি যে গল্পের কথা বললে, এই গল্পটা কিন্তু খুব ছোটবেলাতেই আমাদের পাঠ্যপুস্তকে ধরা দিয়েছে, তাই এই গল্পের সঙ্গে আমরা কম বেশি অনেকেই পরিচিত।
1: ঠিক, আর মাতৃত্ব কতখানি তার সীমানা অতিক্রম করে ভালোবাসা দিতে পারে সেটা কিন্তু আমরা এই গল্পে দেখতে পাই, বলো অর্পণ।
0: এই গল্পে হারুন সালেমের মাসি অর্থাৎ গৌরবী, সে চরিত্র কিন্তু শহরের মহিলা নয়, যে লেখাপড়া জানে কিংবা সে ভীষণ উদার মনোভাব প্রকাশ করে, এবং গৌরবী একজন সাধারণ গ্রাম্য মহিলা।
1: ঠিক, একেবারেই তাই। এবং তার মাতৃত্বের কথা যদি বলি তাহলে দেখা যাবে যে গৌরবীর যে নিজের ছেলে নিবারণ, সে তাকে ভাত পর্যন্ত দেয় না, কিন্তু গৌরবীর সেক্ষেত্রে ছেলের সঙ্গে যে বিবাদ করে তেমনটাও নয়, কিন্তু দেখো গৌরবীর মাতৃর হৃদয় আশ্রয় পায় অন্যখানে।
0: হ্যাঁ, আর সেই সঙ্গে আরো একটা বিষয় এখানে বলাটা দরকার, সেটা হচ্ছে তাতে কিন্তু গৌরবীর খুব একটা কিছু আসে যায় না। গৌরবী একজন আত্মত্যাগী নারী, হারুনের ভালোর জন্য সে নিজের সুখ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত। তার এই আত্মত্যাগ তাকে মোহ করে ফেলে, এবং এই যে সব মিলিয়ে গৌরবী চরিত্রটি একজন স্নেহময়ী, সরল, আবার কিছুটা ভীরু, আবার আত্মত্যাগী মায়ের কিন্তু একটা জলজ্যান্ত প্রতিচ্ছবি।
1: একেবারে তাই। এবং সত্যি এই চরিত্রটা ওই ওই যে সেই মানে সমস্ত গণ্ডি অতিক্রম করে গিয়ে মা হয়ে ওঠা, সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাই।
0: আর এই যে আমরা গল্প বলছি বিভিন্ন রকমের বিভিন্ন চরিত্রের গল্প, এখানে আরো কিছু গল্প বা উপন্যাস তো আমাদের কাছে পরপর রয়েছে, তবে তার আগে কি গান হতে পারে?
1: হ্যাঁ, একটা গানের পর ফিরে আসছি আবার অনুষ্ঠানে।
0: তাহলে আপাতত যখন তোমার গান শুনতে ইচ্ছেই করছে, তাই তোমার জন্য রইল আমাদের তরফ থেকে গৃহপ্রবেশ সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে আরমান রশিদ খান এবং অন্তরা মিত্রর কণ্ঠে এই গানটা। আর গানের ওপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে একুশে সাহিত্যের আসরে অর্পণ, এবং আমার সঙ্গে রয়েছে স্বাগতা। আপাতত কানে কানে রইল অন্তরা মিত্র এবং আরমান রশিদ খান।

0: ফিরিলাম গানের পর আজকে একুশে সাহিত্যে। শুনছো ইতি তোমার মা, মাদার্স ডে আজকে, আর আমরা কথা বলছি সাহিত্যের পাতায় উঠে আসা মা চরিত্রদের নিয়ে। কথা বলছিলাম মহাশ্বেতা দেবীর উপন্যাস নিয়ে। এবার কার কথা মনে পড়ছে অর্পণ?
1: এবার যদি আমরা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথায় আসি তাহলে কিরকম হবে?
0: একদম, সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথায় তো আসতেই হবে, কারণ আজকে আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে ইতি তোমার মা।
1: একদম। আর এই যে ইতি তোমার মা, সন্দীপ চট্টোপাধ্যায়ের এক হৃদয়স্পর্শী গল্প, যেখানে মা ও সন্তানের সম্পর্কের গভীরতা অত্যন্ত আবেগের সঙ্গে তুলে ধরা হয়েছে। গল্পটি মূলত একটি চিঠির আকারে রচিত এবং এই চিঠির মাধ্যমে একজন মায়ের মনের কথা এবং তার নিঃস্বার্থ ভালোবাসা, একাকিত্ব, অভিমান এবং সন্তানের প্রতি অশেষ মমতা কিন্তু প্রকাশ পেয়েছে।
0: ঠিক, গল্পে দেখা যায় যে ছেলে বড় হয়ে পড়াশোনা বা চাকরির কারণে বাড়ি থেকে দূরে চলে গেছে। দেখো, আমরা খুব রিলেট করতে পারি বিষয়টা, মানে আমাদের জেনারেশনের অনেকেই বোধহয় এই বিষয়টা খুব ভালো বুঝবে। এবং শহরের ব্যস্ত জীবনে সে নিজের কাজ আর ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে মায়ের খোঁজ খবর নেওয়ার সময় কিন্তু খুব কম পায়। মা ছেলের কথা ভাবেন, তার ছোটবেলার স্মৃতির কথা মনে করেন এবং অপেক্ষা করেন যে কখন ছেলে তার কাছে আসবে বা একটা চিঠি লিখবে। কিন্তু ছেলে নিয়মিত যোগাযোগ করে না, তবুও মা কখনো রাগ করেন না, বরং ছেলের সুখ বা ছেলে যেন সবসময় সুস্থ থাকে সেই প্রার্থনাটাই করেন।
1: মা ছেলেকে উদ্দেশ্য করে চিঠিতে লেখেন যে তিনি ভালো আছেন, যদিও বাস্তবে তিনি নানা কষ্টের মধ্যে তার দিন কাটছে। তিনি নিজের অসুস্থতা, একাকিত্ব বা অভাবের কথা স্পষ্ট করে বলেন না, কারণ তিনি চান না ছেলে চিন্তা করুক। একজন মায়ের স্বভাবই হলো নিজের দুঃখ আড়াল করে সন্তানের ভালো থাকা কামনা করা। চিঠির প্রতিটি লাইনে মায়ের স্নেহ, মমতা ও আত্মত্যাগের পরিচয় পাওয়া যায়
0: একেবারে। এবং চিঠিতে মা ছেলের সেই ছোটবেলার প্রচুর স্মৃতি মনে করিয়ে দেন এবং ছোটবেলায় ছেলে কেমন দুষ্টুমি করত, কিভাবে মায়ের কোলে ঘুমিয়ে পড়তো, স্কুল যেতে চাইতো না, এইসব স্মৃতি কিন্তু মায়ের মনটাকে ভরিয়ে রাখে। গল্পে মায়ের যে একাকিত্ব সেটা খুব গভীরভাবে ফুটে উঠেছে। সন্ধ্যেবেলা প্রতিদিন তিনি দরজার দিকে তাকিয়ে থাকেন, যদি হঠাৎ ছেলে ফিরে আসে, ডাক পিয়নের আওয়াজ শুনলেই মনে আশা জাগে হয়তো এইবার ছেলের চিঠি এসেছে। কিন্তু সবসময় প্রায় তাকে হতাশ হতে হয়। তবুও মায়ের ভালোবাসা কিন্তু কনস্ট্যান্ট, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না।
1: গল্পের সবচেয়ে আবেগপূর্ণ দিক হলো মায়ের নিঃস্বার্থ মনোভাব। তিনি কখনো ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন না, বরং বারবার বলেন ছেলে যেন নিজের কাজে মন দিয়ে করে এবং শরীরের যত্ন নেয় এবং ভালো থাকে। মায়ের কাছে নিজের কষ্টের চেয়ে সন্তানের সুখই কিন্তু অনেক বড়। শেষ পর্যন্ত আমরা যারা পাঠকরা রয়েছি তারা উপলব্ধি করতে পারি যে মাই পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। সন্তানের অবহেলা সত্ত্বেও মায়ের ভালোবাসা কিন্তু কোনো দিক থেকেই কমে না। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের ব্যস্ততার মধ্যে আমরা প্রায় বাবা মায়ের অনুভূতির কথা ভুলে যাই, অথচ তারা সারা জীবন নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল কামনা করেন।
0: ঠিকই। এবং সেই কবিতাটা সেই যে শঙ্খ ঘোষ লিখছেন, মা গো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না, সেটাই বোধ হয় মায়ের কাছে আমাদেরও চিরকালের একটা আকুতি হয়ে থাকে।
1: তবে আপাতত গান রাখা যায় তো?
0: অবশ্যই।
1: আপাতত তাহলে মধুবন্তী বাগচির কণ্ঠে রইল গান, আর গানের উপরে ফিরে আসছি আবার তোমার সঙ্গে। রয়েছি একুশে সাহিত্যের আসরে অর্পণ এবং
0: আমি স্বাগতা।

0: মধুবন্ধু বাগচির কণ্ঠে গান শুনতে শুনতে, আহারে মন সিনেমা সাউন্ডট্র্যাক থেকে গান শুনতে শুনতে ফিরে এলাম আবার তোমার সঙ্গে। রয়েছি আজকে অর্পণ এবং
1: আমি স্বাগতা। আরে এরপর যে উপন্যাসের কথা একটু বলতেই হয়, সেটা হচ্ছে সতীনাথ ভাদুরীর জাগরি উপন্যাস।
0: 1945 সালের উপন্যাস এবং এই উপন্যাসে বাঙালি নারীর স্নেহ, ভালোবাসা এবং মাতৃত্বের এক অপূর্ব প্রতীক কিন্তু এই উপন্যাস বহন করে চলেছে।
1: একেবারে, মানে সন্তান এবং স্বামী তারা দুই বিপরীত রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং এই যে মা বা তার পরিবারের সব সদস্যরাই তখন বন্দী রয়েছেন জেলে, সেই সময়ে চরম রাজনৈতিক মতবিরোধের মধ্যেও কিন্তু অটুট থাকছে পারিবারিক বন্ধন এবং সেই জেলখানায় বসেই স্মৃতিচারণ করছেন, মনোলগ আমরা দেখতে পাই, তাই না?
0: এবং এই যে জাগরি উপন্যাসের মা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু একেবারেই নন, বরং স্বামী সন্তানের মঙ্গলকর্মী এবং এক স্নেহময়ী জননী। স্বামী সন্তানদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মাঝে তিনি মানসিক দ্বন্দ্বে ভুগছেন।
1: ঠিক, এবং ছেলেদের রাজনীতি থেকে দূরে রাখতে চাইলেও তাদের প্রতি যে ভালোবাসা মমতা সেইটা কিন্তু মানে অটুট থাকছে। যে বলছিলাম না যে পরিস্থিতি যাই হোক না কেন মায়ের ভালোবাসাটা একদম কনস্ট্যান্ট থাকে এবং সেই যে মনোলগ আমরা পাই নিজের স্মৃতিচারণ সেইটার মধ্যে দিয়ে তিনি একেবারে ছোট থেকে তার ছেলেদের বড় করে তোলা, তাদের ব্যবহারের পরিবর্তন, তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সেই সবটাই কিন্তু আমাদের গল্পের মতো করে বলছেন এবং সেই স্মৃতিচারণের সময় কোথাও, ওই যে অর্পণ যেমনটা বললে যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিন্তু তার প্রকাশটা দেখছি না, বরং একেবারে মা হিসেবে তাকে আমরা খুঁজে পাচ্ছি।
0: তবে আজকে কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে এবার আমাদের গল্পের ঝুলি কিন্তু গুটিয়ে বাড়ির দিকে যেতে হবে,
1: মায়ের কাছে ফিরতে হবে, কারণ সেই মাংসের বাটি অপেক্ষা করছে আমাদের জন্য।
0: হ্যাঁ, মানে স্বাগতা,
1: দেরি হলে গরম খুনতি।
0: হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগবে না তোমার মাংসের বাটির কাছে পৌঁছতে। তো বিষয়টা হচ্ছে যে এবার আমাদের ফিরতে হবে, আজকে সাইন অফ করার মতো সময় চলে এসেছে। আর যেতে যেতে একটা কথা কিন্তু বলতে খুব ইচ্ছে করে, এই আমাদের জীবনে যেমন মায়েরা রয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের জীবনে কিন্তু কাছের মানুষেরা রয়েছে, তারাও কিন্তু আমাদের ওই অফিস ফেরতা ঘেমো জামাটার অপেক্ষায় থাকে যে কখন মানুষটা আমাদের কাছে আসবে এবং সেই ভালোবাসাটা তার কাছে আমরা ফিরিয়ে দেব। সেই মানুষগুলোর খেয়াল রাখাটাও কিন্তু আমাদের দরকার।
1: ঠিক, নিশ্চয়ই, একেবারেই তাই। বরং মা হয়ে উঠুন সমস্ত ত্যাগের প্রতীক নয়, বরঞ্চ মাকে আমরা সেই ডানাটা দিই যা তাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে মাঝে মাঝে একটু ওড়ার সাহসও দেয়।
0: আর যেতে যেতে এটাই তোমাকে বলার যে ওই মায়ের সঙ্গে সম্পর্কটা অনেকটা সাত জন্মের পরিচয়ের মতোই। রইল গান কিলবিল সোসাইটির সাউন্ড ট্র্যাক থেকে সাত জন্মের পরিচয়, দর্নিবাস সাহার কণ্ঠে। আবার কোনো একদিন অন্য কোনো এক আসরে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর কানে রেখো রেডিও 101.9।

যুববাণীর অনুষ্ঠান শেষ হল। একুশে সাহিত্য উপস্থাপনায় ছিলেন স্বাগতা মুখোপাধ্যায় এবং অর্পণ চিন্যা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। আজ রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রণীতা মল্লিক।

প্রমিতা মল্লিকের রবীন্দ্রসঙ্গীতের পরে এখন শুনবেন আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওএমআর শিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ পরীক্ষার ওএমআর শিটও প্রকাশ করা হবে। উল্লেখ, এর আগে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করেছিল। এরপর চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দ্রুত পুনর্বহালের জন্য নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা। নির্বাচনের জন্য গত ২ মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকের সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। আজ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিংয়ের বিজনবাড়িতে পালবাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত ১৬ জন আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে কথা জানানো হয়েছে, বিধানসভায় ৮০ সদস্যের বিরোধী দলে উপনেতা নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম পরিষদীয় দলের সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গত সন্ধ্যায় হুগলী তারকেশ্বরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। স্থানীয় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে, আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও। এই ঘটনায় ৫ বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় জড়িত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের গ্রেফতারের দাবি জানানো হয়। বিধানসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি ও হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকারকে গতরাতে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে ও ভোট চলাকালীন বিভিন্ন অশান্তির ঘটনায় কোথাও তার উপস্থিতি, কোথাও তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মিলেছে। তারপরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতরাতে বহরমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। হাওড়া কৃষি দপ্তরের পক্ষ থেকে জমি থেকে দ্রুত বোরো ধান তুলে নেবার জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে। যে সমস্ত জমিতে এখনও ধান তোলা বাকি আছে সেক্ষেত্রে দ্রুত গোলাজাত করার কথা বলা হয়েছে। পাট চাষের ক্ষেত্রে রোগ পোকার সংক্রমণ হলে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। মালদার হাবিবপুর ব্লকে অসময় বৃষ্টিতে একাধিক ধানজমির জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা। বিশেষ করে জাজিল অঞ্চলের ভবানীপুর, আগ্রা, হরিশ্চন্দ্রপুর, কোটালপুর, ইটাঘাটি ও নবধরমপুর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন হবিবপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী জোয়েল মুর্মু। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরে ক্ষয়ক্ষতির হিসেব করে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করার আশ্বাস দেন।

0: ক্ষুব্ধ কৃষকদের। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় ঝড় বৃষ্টির কারণে বিজ্ঞাপন হোর্ডিং ভেঙে তিনজন আহত হয়েছেন, একজনের আঘাত গুরুতর। গতকাল বিকেলে হাড়োয়া কেরালা মোড় সংলগ্ন এলাকায় একটি মাছের আড়তে এই দুর্ঘটনা ঘটে। প্রায় তিন থেকে চারটি আড়তের ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায়। কৃষিকাজের জন্য আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: ব্যবস্থা হয়ে গেছে।
5: কিসের?
4: গুড্ডির ফিজের।
5: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
6: আরবিআই এই কথা বলে,
7: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
8: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে গল্প দাদুর আসর। আসর পরিচালনায় শান্তন চক্রবর্তী।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে, কি বলো? তোমাদের তো গরমের ছুটি বোধহয় এখনো পড়েনি, তাই না? স্কুলে এখনো গরমের ছুটি বোধহয় পড়েনি, আর কয়েকদিনের মধ্যেই ছুটি পড়ে যাবে, চিন্তা করো না। কিন্তু চিন্তা তো অন্য বিষয় নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে আজকে তো রবিবার, আর রবিবার মানেই হচ্ছে গল্প দাদুর সঙ্গে গল্প করার দিন, তাই না? হ্যাঁ, গল্প তো করতেই হবে অবশ্যই। তোমাদের বন্ধুরাও অনেক কিছু শোনাবে বলে ইতিমধ্যেই কিন্তু তারা তৈরি হচ্ছে। তবে তার আগে শুরুতেই চটপট একটু কয়েকটা বিশেষ দিনের কথা বলে নেওয়া যাক, কেমন? ছোট্ট বন্ধুরা, আজকেও কিন্তু একটা বিশেষ দিন। আগের রবিবারই তোমাদের বলেছিলাম যে আজকে হচ্ছে, অর্থাৎ মে মাসের দ্বিতীয় রবিবার হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার্স ডে, তাই তো? আন্তর্জাতিক মাতৃদিবস। আমরা যখন ছোট্ট থাকি তখন থেকে বড়বেলা পর্যন্ত, মানে একেবারে বড় হয়ে যাওয়া পর্যন্ত, হাতে পায়ে লম্বা চওড়া হয়ে যাওয়া পর্যন্ত মাকে ছাড়া কি আমাদের এক মুহূর্ত চলে? চলে না। বড় হওয়ার পরও মা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে একজন, তাই না? মা আর বাবা, তারাই তো আমাদের ঈশ্বর, তাই না? তারাই আমাদের পৃথিবীতে এনেছেন, হাত ধরে পথ চলতে শিখিয়েছেন, এগিয়ে যেতে শিখিয়েছেন। তাঁদের ছাড়া কি আমাদের একটা দিনও চলে? তাই মায়ের জন্য তো শুধু একটা দিন নয়, সব দিন তাঁর জন্য। তবে আজকে এই মে মাসের দ্বিতীয় রবিবারে মায়ের সঙ্গে সারাটা দিন কাটানো, এইটা তোমাদের একটা খুব ভালো প্রোগ্রাম হতে পারে, তাই না? সারাদিন ধরে মায়ের সঙ্গে থাকলে, খাওয়া দাওয়া করলে, গল্পগুজব করলে, মাকে ছোট্টখাট্ট কিছু উপহার কিনে দিলে নিজের হাত খরচের টাকা জমিয়ে, সেটা মায়ের কাছেও কিন্তু একটা খুব বড় পাওয়া। তবে জানো, গল্প দাদুর ছোটবেলায় কিন্তু এইরকমভাবে আলাদা করে মায়ের জন্য একটা দিন উদযাপনের কোনো পথ ছিল না। তখন আসলে এই বিষয়গুলো তেমনভাবে আমাদের দেশে এসে পৌঁছইনি। আমরা মায়ের সঙ্গে দুপুরটা কাটাতাম, সকালবেলায় মা আমাদের তৈরি করে দিত, আর তারপর আমরা চলে যেতাম স্কুলে। তারপর সারা দিন স্কুলে কাটিয়ে দুপুরবেলায় বা বিকেলবেলায় যখন ফিরে আসতাম, তারপরের সময়টুকু কিন্তু মায়ের জন্য ছিল। আর তারপর আবার খেলতে চলে যেতাম বা পড়তে চলে যেতাম বা পড়তে বসতাম। সন্ধে রাতে গড়াতো যখন, তখন মা রাতের খাবার দিতেন আর আমরা খাওয়া দাওয়া করে মায়ের কাছে গুটিসুটি ঘুমিয়ে পড়তাম। এই ছিল মায়ের সঙ্গে কাটানো আমাদের প্রত্যেকটা দিন। আর বড় হয়ে যাওয়ার পরও মাকে ছাড়া একটা দিনও চলে না। মায়ের কাছে আমরা গল্প দাদু হয়ে গেলেও সেই শিশুটিই থাকি, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে মায়ের সঙ্গে তার সন্তানের সম্পর্ক। বেশ, তাহলে আজকের দিনটাই শুধু নয়, সবকটা দিনই তাঁর জন্য, অর্থাৎ মায়ের জন্য, তাই তো? বেশ, তাহলে আরেকটা দিনের কথা বলি। কালকে থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে তাতে কিন্তু আরও একটা বিশেষ দিন রয়েছে, বরং বলা ভালো একটা গোটা সপ্তাহ রয়েছে। সেই সপ্তাহটা কি, সেইটা বলি তোমাদের। দাঁড়াও, প্রত্যেক বছর দেশ জুড়ে এবং গোটা দুনিয়ায় বহু পথ দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ প্রাণ হারান, অনেকে গুরুতর আহত হন।

কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলেই সেই সব দুর্ঘটনা এড়ানো যায়। আর সেই সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সারা পৃথিবীতে পালন করে বিশ্ব পথ নিরাপত্তা সপ্তাহ বা ওয়ার্ল্ড রোড সেফটি উইক। শুধু একজন দুজন সচেতন হলেই হবে না, সচেতন এবং সতর্ক হতে হবে সকলকেই। আর সেই উদ্দেশ্যেই প্রতি বছর মে মাসে পালন করা হয় ওয়ার্ল্ড রোড সেফটি উইক বা বিশ্ব পথ নিরাপত্তা সপ্তাহ। এবছর 8-14 মে পালন করা হচ্ছে এই সপ্তাহ। গত বছর অর্থাৎ 2025-এ 12-18 তারিখ পর্যন্ত পালন করা হয়েছিল। আমাদের দেশ ভারতে এবারের অর্থাৎ 2026-এর যে থিম বা ভাবনা, সেটা হচ্ছে সড়ক সুরক্ষা জীবন রক্ষা। অর্থাৎ পথে যদি নিরাপত্তা বজায় থাকে তাহলে প্রাণ বাঁচে। তাহলে পথে বেরোলে অবশ্যই সাবধানে চলতে হবে, কেমন? যারা পথচারী হেঁটে চলছে বা ধরো জনপরিবহন বা পাবলিক ভেহিকল ব্যবহার করছে, বাসে বা ট্রামে যাতায়াত করছে, কিংবা ধরো যারা গাড়ি চালাচ্ছেন, গাড়িতে যাতায়াত করছেন, তাদের সকলকেই সতর্ক হতে হবে। তবে কিন্তু এই পথ নিরাপত্তা সপ্তাহ আমাদের সাফল্যমণ্ডিত হবে, কেমন? সাবধানে বেরিয়ো।

0: তাহলে এবারে চলে আসি তোমাদের ছোট্ট বন্ধুদের কাছে, তারা তো তৈরি হয়ে বসে রয়েছে। আর এইবার তাদের গান কবিতা এইসব শুনতে হবে। গান করবে, আবৃত্তি করবে আমাদের ছোট্ট বন্ধুরা, তাদের কাছে এইবার চলে যাওয়া যাক, কেমন? হ্যাঁ, তোমাদের জন্য টেলিফোন লাইনও থাকছে খোলা, 2213-1342, কিন্তু সেটা আমাদের ছোট্ট বন্ধুদের গান কবিতার আসর শেষ হয়ে যাওয়ার পর। যদি সময় পাই অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করব। তাহলে চলো চলে যাই আমাদের বন্ধুদের কাছে গান কবিতার আসরে। প্রথমে কে আসছো দেখে নি।
1: আমার নাম অদ্রিতা মাইতি, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

0: বাহ, বেশ, বৃষ্টির পরে এবার কে আসছো?
1: আমি সৌরকণা রায়। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: বাহ, এরপর কে কি গাইবে? গানই হবে।
1: আমি বৃষ্টি চক্রবর্তী, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইব।
0: গাও।

0: গান কবিতার আসরে এবার কবিতা, তাই তো?
1: আমি সৌরকণা রায়। কবিতা ইচ্ছেমতি।
0: বলো।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ও পার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলুমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচুন হাত তালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের থাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোনে কোনে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গাঁয়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক থারিতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক থারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রির থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম।
2: আমার নাম অদ্রিজা ঘোষ, আমি একটি নজরুল গীতি শোনাচ্ছি।
0: আজকের আসরের শেষ

বাহ, আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা আজকে গান কবিতার আসর কিন্তু মাতিয়ে দিয়েছে। কবিতা একটু কম শুনতে পেয়েছি ঠিকই, গান একটু বেশি শুনেছি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গতকালই জন্মদিন গিয়েছে, অর্থাৎ 25শে বৈশাখ। আর এই সামনের 15টা দিন কবিপক্ষ চলবে, আর তার মধ্যে অবশ্যই কবি কাজী নজরুল ইসলামকে তো অবশ্যই স্মরণ করতেই হবে। সুতরাং তাঁদেরই গান কবিতায় আজকে গান কবিতার আসর ভরে রইল। আমাদের বন্ধুরা অদ্রিতা, বৃষ্টি, সৌরকণা, ঐশ্রিকা এবং অদ্রিজা পাঁচজনকেই অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় হও আর অবশ্যই আরও ভালো করে গান কবিতা উপহার দাও, কেমন? গান কবিতার আসর আমাদের ছোট্ট বন্ধুদের তাহলে এখানেই শেষ হলো, কিন্তু সময় তো বড্ডই কম। আর সেই কম সময়ের মধ্যে একটু তোমাদের একজন মানুষের কথা বলি। আচ্ছা, তোমরা বাঁটুল দি গ্রেট দেখেছো, পড়েছো? হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, কেটু দা, মনে আছে তাদের? হ্যাঁ, তাদের কথা বলি। এর সঙ্গে জড়িয়ে আছেন একজন মানুষ। তো তিনি একদিন কলেজ স্ট্রিট থেকে ট্রামে উঠেছেন, হঠাৎ মনের মধ্যে কি যেন একটা এলু। পকেটে এক টুকরো কাগজ ছিল, আর সেই কাগজেই তিনি খসখস করে ফাউন্টেন পেন দিয়ে এঁকে ফেলেছিলেন সরু পা, পাতলা কোমর আর বিশাল বুকে ছাতিওয়ালা এক অদ্ভুত দর্শন মজার চরিত্র। নাম তার বাঁটুল, যে দুষ্টের দমন আর শিষ্টের পালন করে। আত্মপ্রকাশ করেছিল 1965 সালে, আজ থেকে 51 বছর আগে। আর সেই চরিত্র বাঁটুল দি গ্রেট কিন্তু আজও এতটুকু অমলিন হয়নি। পাঠকের ভালো লাগা আর ভালোবাসার স্মৃতিতে তাঁর স্রষ্টা নারায়ণ দেবনাথ, বাংলা কমিক্সে এক অপরাজেয় লেখক, শিল্পী, তাকে কোনোদিনই কেউ ভুলতে পারবে না। কয়েক প্রজন্মের শিশু কিশোর সকলেই আমরা মজে আছি তাঁর কমিক্সের প্রীতিতে। হ্যাঁ, এই যে একটু আগে চরিত্রগুলো বলছিলাম, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা, এইসব স্রষ্টা নারায়ণ দেবনাথের সঙ্গেই তারা এসেছেন একটি পত্রিকার হাত ধরে। সেই পত্রিকা তোমরাও অনেক পড়েছ, সুকতারা। আর সেখানে তিনি কমিক্সের ছবি আঁকতেন, লিখতেন, সবটাই একসঙ্গে শুরু করেছিলেন। কিন্তু সেই সময় বাংলা কমিক্স কিন্তু তেমনভাবে দেখাই যেত না, নারায়ণ দেবনাথ তার পথিকৃৎ বলা যেতে পারে। ২০২১ সালে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার, 2013 সালে বঙ্গবিভূষণ পুরস্কারে অবশ্য তার আগেই ভূষিত হয়েছিলেন। আর শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। চলে গিয়েছেন তিনি, কিন্তু রয়ে গিয়েছে তাঁর অমর সৃষ্টিরা, অমর চরিত্ররা। তাহলে আজকের মতো তো আসর শেষ করার সময় এসেই গেল, তাই না? এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে। আবার দেখা হবে পরের রবিবার, কথা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, ভালো হয়ে থাকো, পড়াশোনা করো, খেলাধুলো, গান বাজনা সবই করো, আর মা বাবার কথা শোনো। আর হ্যাঁ, খুব গরম পড়েছে, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই জল খেও বেশি করে, কেমন? তাহলে আজকের মতো আসি, ভালো থাকো সবাই। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

শেষ হল গল্প দাদুর আসর। আসর পরিচালনায় ছিলেন শান্তম চক্রবর্তী। একটু পরেই খবর।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলকা ভেত্তেরি কাজাখান টিভিকে প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আরও 9 জন মন্ত্রী শপথ গ্রহণ। আসামে প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্রিটেন তাদের রণতরী এইচএমএস ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করেছে। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু এ ভারতের মহিলা রিকাভ দল স্বর্ণপদক জিতেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তার সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের দলটি মাত্র 3টি আসন নিয়ে যাত্রা শুরু করেছিল এবং মাত্র 10 বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আসামের জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটের পৌরসভা নির্বাচনে দলটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি আরো বলেন, কেরালাতেও বিজেপি ভবিষ্যতে আরো ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংসদের মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
1: কংগ্রেস দেশ কি মহিলাও কি আঁখো মে ধুল ঝোঁকতি রই হ্যায়। কংগ্রেস মহিলা আরক্ষণ কা বাদা করতি থি আর ফির আপনে সহযোগী দলো সে ইসকা বিরোধ করবাতি থি। বড়া খেল চলা করতা থা। বিজেপি নে ইস খেল কো খত্ম কিয়া। মহিলাও কে লিয়ে 33% আরক্ষণ কা কানুন বানায়া। লেকিন সাথিও, কংগ্রেস দেশ কি সবসে বড়ি নারী বিরোধী পার্টি হ্যায়। ইসলিয়ে কংগ্রেস নে সংসদ মে নারী শক্তি বন্ধন সংশোধন কো গিরা দিয়া।
0: এরপর প্রধানমন্ত্রী আজ বিকেলে হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোর অন্তর্গত জাতীয় মহাসড়ক 167 গুড্ডে বেল্লুর থেকে মহাবুবনগর পর্যন্ত অংশটি চাল লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন। তামিলকা ভেত্তেরি কাজাখান টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শ্রী বিজয়কে শপথ গ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করেন।

0: சி ஜோசப் விஜய் எனும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரிய வருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
1: মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো নজন মন্ত্রী শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে টিভিকে নতুন সরকার গঠনে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল সমর্থন দেয়। শ্রী বিজয় ১৯৬৭ সালের পর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে বা এআইডিএমকে দলের সদস্য নন। লোকভবন সূত্রে জানা গেছে, আগামী ১৩ই মে মধ্যে বিধানসভায় শ্রী বিজয়কে সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে হবে। ২৩৪ শাসন বিশিষ্ট বিধানসভায় শ্রী বিজয় ১২০ জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের পোস্টে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সব রকম সহায়তা দেবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশানায়কেও তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। আসামে সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে গুয়াহাটিতে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৮ জন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান। ১০ জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে ইন্ডিয়ান নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ডক্টর বিশ্ব শর্মা লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ১০২ জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র তুলে দেন এবং সরকার গঠনের দাবি জানান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিটেন জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যেই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্য সাগরে মোতায়েন করেছিল ব্রিটেন। এদিকে ফ্রান্স ইতিমধ্যেই তাদের বিমানবাহী রণতরী বহরকে লোহিত সাগরের দক্ষিণাংশে প্রেরণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন সমাপ্তির পথে, পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতির শীঘ্রই নিরসন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে সংঘাত যদি আরো তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকেই এর মাশুল চোকাতে হবে বলেও পুতিন সতর্ক করেন। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গতকাল মিয়ামিতে এক বৈঠকে মিলিত হন। উভয় পক্ষের মধ্যে পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র HI-H1B ভিসা কর্মসূচির অধীনে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম মজুরি আগের চেয়ে ৩০% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বাধিক অভিজ্ঞ কর্মী পর্যন্ত মোট ৪টি ভিন্ন বিভাগে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। সাংহাইয়ের তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু এ স্বর্ণপদক জিতেছে ভারতের মহিলা রিকাভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহোদয়ের দল আয়োজক চীনকে ৫-৪ শুট অফে পরাজিত করে। শুট অফের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ ৯ স্কোর করে ভারতের ২০২১ সালের বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করে। আইপিএল ক্রিকেটে আজ ২টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ৩:৩০। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০।

করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলাকাভিত্তিক কাজাকাম টিভিকে প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অসমের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। এরাজ্যে বিজেপির জয় কেন্দ্রীয় সরকারের নীতির প্রতি জনসমর্থনের প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ পরীক্ষার ওই মার্কশিট প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্নয় বৈঠকে বসবেন। প্রবীণ বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে। বিধানসভায় বিরোধী দলনেতা হবেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের সময় হিংসার অভিযোগে মুর্শিদাবাদ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে আজ মোহামেডান কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিধানসভায় নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওই মার্কশিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওই মার্কশিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ পরীক্ষার ওই মার্কশিটও প্রকাশ করা হবে। উল্লেখ হয়ে আগে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওই মার্কশিট প্রকাশ করেছিল। এবার চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দ্রুত বহালের জন্য নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ ওই মাসিক প্রকাশের মাধ্যমে ও যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহালের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, একজনও নিরপরাধ যাতে শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা। নির্বাচনের জন্য গত দুমাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকের সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী গতকাল গভীর রাতে কাঁথির শান্তিকুঞ্জে নিজের বাড়িতে ফেলেন। তাকে সম্বর্ধনা জানাতে গভীর রাতেও প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। আজ বিশ্ব মাতৃ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকল মাতৃশক্তিকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি মাতৃশক্তিকে বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ ও মানব জীবনের গভীর অনুভূতি বলে অভিহিত করেছেন। রাজ্যে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে গতকাল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রী গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভোট পর্বে বড় ধরনের সংঘর্ষ বা অশান্তি এড়িয়ে নির্বাচন পরিচালনায় তাঁর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা বিশেষভাবে নজর কেড়েছিল। সেই অভিজ্ঞতার উপর ভরসা রেখেই নতুন সরকার তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বলে প্রশাসনিক মহলের অভিমত। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিং এর বিজনবাড়িতে পালবাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত 16 জন আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা 46 জন ডব্লিউবিসিএস আধিকারিককেও কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। রাজ্যকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে বলে বরিষ্ঠ বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। আজ সকালে সাংবাদিকদের কাছে তিনি বলেন, নতুন সরকারের অগ্রাধিকারই হবে রাজ্যের পুনর্গঠন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা। এদিকে আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান অপর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, জেলার উন্নয়ন তার অন্যতম লক্ষ্য। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে একথা জানানো হয়েছে। বিধানসভায় আশি সদস্যের বিরোধী দলের উপনেতা নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম পরিষদীয় দলের সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিধানসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি ও হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকারকে গতরাতে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে ও ভোট চলাকালীন বিভিন্ন অশান্তির ঘটনায় কোথাও তার উপস্থিতি, কোথাও তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মিলেছে। তারপরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতরাতে বহরমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গত সন্ধ্যায় হুগলির তারকেশ্বরে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। স্থানীয় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও। জানা গেছে, গত সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় পাঁচ বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় জড়িত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের গ্রেফতারের দাবি জানানো হয়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি বিজেপি যথাযথভাবে পালন করবে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আশা প্রকাশ করেছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলার আমজনতা যে রায় দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী তা মেনে নিতে প্রস্তুত নন। মানুষের রায় মাথা পেতে নেওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। এ খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কাজের বরাদ বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে জমা নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরে মিটিয়ে দিতে হবে। এছাড়া সমস্ত পেমেন্ট কেবল ব্যাংক ট্রান্সফার বা ইলেকট্রনিক্সের মাধ্যমেই করা বাধ্যতামূলক হয়েছে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে গতরাতে হিজলি মাসনাদি আলায় ভয়াবহ আগুনে কমপক্ষে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রথমে আগুনের দাপট কম থাকলেও বাতাস এবং রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঁথি থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাপক ক্ষয়ক্ষতি নজরে আসে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ধূপ অথবা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় ঝড় বৃষ্টির কারণে বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে তিনজন আহত হয়েছেন, একজনের আঘাত গুরুতর। গতকাল বিকেলে হাড়োয়া কেরালা মোড় সংলগ্ন এলাকায় একটি মাছের আড়তে এই দুর্ঘটনা ঘটে। প্রায় তিন থেকে চারটি আড়তের ক্ষতি হয়েছে বলে খবর। মালদার হাবিবপুর ব্লকে অসময় বৃষ্টিতে একাধিক ধান জমি জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা। বিশেষ করে জাজিল অঞ্চলের ভবানীপুর, আগ্রা হরিশ্চন্দ্রপুর, কোটালপুর, ইটাঘাঁটি ও নবধরমপুর এলাকার বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন হাবিবপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী জোয়েল মুর্মু। তিনি বলেন, প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরে ক্ষয়ক্ষতির হিসেব করে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থার আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের। আইএসএল ফুটবলে আজ মোহামেডান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। এর্নাকুলামের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে এগারো পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স লীগ তালিকার নবম স্থানে রয়েছে। অন্যদিকে দশটি ম্যাচে একটিও না জেতা মোহামেডান লীগ তালিকায় সবার শেষে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। এরাজ্যে বিজেপির জয় কেন্দ্রীয় সরকারের নীতির প্রতি জনসমর্থনের প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার ওই মার্কশিট প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্নয় বৈঠকে বসবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব ওঠে ইফকোর।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদের গান।

এতক্ষণ শুনলেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরে প্রথম গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ করেছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

বাবুল বলে তারে কবে সে পাবে সে পাবে, হায় পাশানপুরীর দ্বারে কবে বাজবে সানাই, হায় পাশানপুরীর দ্বারে কবে

0: होली को उतार घुमरा मेरे राजकुमारी प्राण तेलो अमर कथा पुरोलो आज मोटे गाश की मुड़लो आकत दिन में करे मन बले हारिए जाए दुख कहीं मेरे गल्प बोलो सुनते जाए बोलो सुनते जाए बोलो सुनते जाए।
1: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এক একদিন মেঘ করে শুনতে চেয়েছিলেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। অনুরোধের আসরের পরের গান হৈমন্তী শুক্লার কণ্ঠে বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। শুনতে চেয়েছেন সাগর খরামি, সৈকত খরামি, উর্মিলা খরামি ও লালন খরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে।

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন সাগর খরামি, সৈকত খরামি, উর্মিলা খরামি ও লালন খরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। এবারের গান মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন গোবিন্দপুর শিবতলা হাওড়া থেকে আনন্দধারা, প্রতিমাধারা, শ্রীমন ধারা এবং প্রশান্তধারা।

এবারের গান পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনতে চেয়েছেন। বিপ্রন্নপাড়া কামারশাল হাওড়া থেকে রাহুল সুরাই, শর্মিলা সুরাই ও রাজকুমার সুরাই, অনন্যা সুরাই এবং দীপালী দাস ও প্রত্যুষা দাস। পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এক তাজমহল গড়।

0: এতক্ষণ কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে।
1: বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে।
2: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো থেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরে বাড়ির গুরুজনরা খবর শুনতেন। এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সৌম্যমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎ গুলা তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপর যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয়, সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ বলার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে সেটা আমাদের শিক্ষক আছেন, বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধ হয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধ হয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখন আমরা রেডিও শুনি, এখন আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীতে আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।
3: প্রসার ভারতী,
0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন অনুরোধের আসর, আসরে শুনবেন অতুল প্রসাদী রজনীকান্তের গান দ্বিজেন্দ্রগীতি অনুজলগীতি। প্রথম গানটি রজনীকান্তের গান, শুনবেন ছবি বন্দ্যোপাধ্যায় কণ্ঠে। অনুরোধ করেছেন মৌমিতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, অদ্রিতা ভট্টাচার্য, ষাটই মুর্শিদাবাদ থেকে।

0: প্রসার ভারতী আকাশবাণী বহুজন হিতায় বহুজন সুখায় 90 বছর ব্যাপী মানুষের জীবনে পরম বন্ধুর ভূমিকায় অবতীর্ণ। তার সৌজন্যে দেশবাসীর মনে বোধের তারা ফোটে। দেশে দেশে শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সংবাদ ইত্যাদি যাবতীয় বিষয়ের যথাযথ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে। শ্রুতিমধুর সঙ্গীত, শিক্ষামূলক নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা রাখে। ছোটবেলা থেকে আজও আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান মহালয়া মনে আনন্দ জাগায়। প্রত্যন্ত অঞ্চলের প্রচলিত সংস্কৃতি সে বিশ্বের আঙিনায় তুলে ধরেছে এবং অবহেলিত বিরল প্রতিভাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। স্বল্প খরচে সহজলভ্য এই বেতার মাধ্যম তাই এত জনপ্রিয়, জীবনের অবিচ্ছেদ্য বন্ধুর মতো। কোলাহলের হলাহলে জীবন যখন বিপর্যস্ত, তখন আকাশবাণী শ্রুতিসুখকর সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত থেরাপির মতো আমাদের চিত্তের সুস্থিতি এনে দেয়। আকাশবাণীর কবিতা ও সাহিত্যের অনুষ্ঠান শ্রুতি এবং পত্রসাহিত্যের অনুষ্ঠান আজ সন্ধ্যায় প্রাত্যহিকী প্রত্যুষা আনন্দধারা আমাদের মনের কালিমা কলুষ দূর করে, সাংস্কৃতিক দূষণ প্রতিরোধ করে, মনকে শুদ্ধ পরিশীলিত করে, চেতনা জাগ্রত করে।
1: চলে যাব গানে। এবারে গানটি অতুল প্রসাদ সেনের, শিল্পী মঞ্জু গুপ্ত। শুনতে চেয়েছেন মন্টালি দে বিরাটি থেকে।

শুনলেন অনুরোধের অতুল প্রসাদী রজনীকান্তের গান দ্বিজেন্দ্রগীতি ও নজরুলগীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান শুনবেন সবুজের মেলা।

ছোট্ট সোনা বন্ধুদের অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সবুজের মেলা। কেমন আছো বন্ধুরা? ভালো আছো নিশ্চয়ই, কেননা এখন তো আনন্দেরই সময়, মানে ভালো থাকারই সময়। এই মাসটা তো আনন্দেরই মাস। হ্যাঁ, এই মাসেই তো রবি ঠাকুর জন্মেছিলেন। এই যে 9ই মে কবিগুরুর জন্মদিন পালন করা হলো, তোমরাও নিশ্চয়ই রবি ঠাকুরের জন্মদিন পালন করেছো। কি তাই তো? নিশ্চয়ই পালন করেছো, আমিও কিন্তু পালন করেছি। আজ রবিবার হতেই পারে, তোমাদের সাথে সবুজের মেলাতে আজ আমি বসেছি কবিতা গান শুনব বলে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি বলো তো, চলো না আজ আমরা আকাশবাণীতে সবুজের মেলা অনুষ্ঠানে সবাই মিলে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করি, কেমন হয়? খুব ভালো হয় না? চলো তাহলে আর দেরি না করে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করি। শুরুতেই একটা গান শুনে নিলে কেমন হয়? তো শুনে নি, আমাদের বন্ধু সৃজা হালদার আমাদের কাছে আছে, রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে।

0: শুনে নিলাম সৃজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, খুব ভালো লাগলো। এবারে আরও শুনব কবিতা গান, কিন্তু একটু রবি ঠাকুরের সম্পর্কে না বলে নিলে মনটা যে খুঁতখুত করছে। আমি জানি তোমরা কবিগুরু সম্পর্কে অনেক কিছুই জানো, কিন্তু তাও আমি যদি আরেকটু তোমাদের জানিয়ে দিই তাহলে কেমন হয়? 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। কি তাই তো, এটা তো সবাই জানতে। তো আরেকবার একটু রিপিট করে নিলাম আমরা, তাই না? আরও কথা শুনব, তো শুনব পরে, তবে এখন একটা কবিতা শুনে নি। বেদাংশী সেন আমাদের কবিতা শোনাবে। বেদাংশী আমাদের কবিতা শোনাচ্ছে স্বপ্ন কবিতা কবিগুরুর। চলো আমরা সবাই মিলে বেদাংশীর কবিতা শুনে নি।
1: নমস্কার কবিতা স্বপ্ন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দিনে হই এক মতো, রাতে হই আর, রাতে যে স্বপ্ন দেখি মানে কি যেটা, আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা, স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা, দুই হাত তুলে কাকা বলে থামো থামো, যেতে হবে স্কুলে, এই বেলা নামো। আমি বলি কাকা মিছে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেয়ে হয়ে গেছি, ফিরিব বাতাস বে রামধনু খুঁজি, আলোর অশোক ফুল চুলে দেব গুছি, সাত সাগরের পালে পাড়ি চাঁদ পরে জল দিতে চলে যাব আপনার মনে, জিম নিয়ে কথা বলা অমনি হঠাৎ, কর কর রবে বাজ মেলে দিল দাঁত, ভয় কাঁপি মা কোথাও নেই কাছাকাছি, ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি।
0: শুনলাম বেদাংশীর কবিতা। আচ্ছা, একটা গান শুনলাম, একটা কবিতাও শুনলাম, আরও একটা কবিতা শুনিনি। তথাগত আমাদের বন্ধু তথাগত সাহা আমাদের একটা কবিতা শোনাবে।
2: নমস্কার, কবিতা ইচ্ছামতি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী, রইবে আমার দক্ষিণ দ্বারে সূর্য ওঠার পার, বায়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার, আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, অধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে, যখন ঘুরে ঘুরে ফেরায় আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে, গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চড়ে, দূরের মানুষ যারা তাদের নতুন তোর বেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ, জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরির নাচন হাত তালিয়ার হাসি, নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেই খালেতে কারা সবাই রয়েছে চুপচাপ, কোনে কোনে আপন মনে করেছে তারা কিকে, আমারা ভয়ে করব কেমন তাকাতে সেই দিকে, গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি, এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চড়ে রৌদ্র করে ধুধু, দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পারে চেয়ে চেয়ে করবে গা ছমছম।
0: শুনলাম তথাগতর কণ্ঠে কবিতা। এবারে একটু বলি একটা কথা, জানো তো রবি ঠাকুর কিন্তু জমিদার পরিবারের ছেলে ছিলেন, কিন্তু তা হলেও তার ছোটবেলাটা কেটেছিল ভৃত্যকুলের হাতে। ভৃত্যদের কড়া শাসনেই মানুষের মতো মানুষ হয়েছিলেন রবি ঠাকুর। চলো এবার আরেকটা রবীন্দ্রসঙ্গীত শুনে নি। হ্যাঁ, মৃণালিকা বসাক আমাদের একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে।

0: শুনে নিলাম মৃণালিকার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। খুব সুন্দর একটা গান শুনলাম। আমাদের এখানকার পরিবেশটাই কেমন অন্যরকম হয়ে গেল, তাই না? আজ সবুজের মেলাতে রবীন্দ্র জয়ন্তী পালন করতে আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। হোক না, রবীন্দ্রনাথের জন্মদিন পেরিয়ে যতই যাক, এই গোটা মাসটাই তো রবি ঠাকুরের মাস, তাই আমরা যে কোনো দিন রবি ঠাকুরের জন্মদিন পালন করতেই পারি, তাই না? তাতেই তো কোনো দোষের নেই। মনের তাগিদ থেকে রবি ঠাকুরকে ভালোবেসে আমরা যদি কবিতা গান শুনে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি, তাতে ক্ষতি কোথায়, তাই না? আচ্ছা, মৃণালিকার গান শুনলাম, এবারে বিপাশার একটা কবিতা শুনে নি। চলো, বিপাশা রজক আমাদের একটা কবিতা শোনাবে।
1: বিজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেম ফানুষ। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মাপুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন তরো। আমি যদি মুখে কাপড় দিই, আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি অমনি হেসে ওঠে, খেলা করছি মনে করিও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চার দিকেতে চাই, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে ও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ।
0: শুনলাম বিপাশা রজকের কবিতা। এবার একটু রবি ঠাকুরের কথা শুনিনি। স্কুলের বাধা ধরা

0: বন্ধন আর স্কুলের পরিবেশ, এ কোনো কিছুই রবি ঠাকুর মন থেকে মেনে নিতে পারেননি। ছোট থেকেই তার স্কুলের বাঁধা ধরা গণ্ডিতে প্রবল আপত্তি ছিল এবং অবশেষে তিনি স্কুলের গণ্ডিতে পড়াশোনা করেননি। তাই সেই কথাটা মাথায় রেখে, আমাদের সবার কথা ভেবে, তোমাদের কথা ভেবে, এই যে তোমরা যারা স্কুলে গিয়ে খুব দুষ্টুমি করো, তারা ভাবো তো যদি ফাঁকা মাঠে ক্লাসটা হয় অত দুষ্টুমি করতে কি আর ইচ্ছে করবে? একদম করবে না। তাই তোমাদের সবার কথা সে সময় রবি ঠাকুর বুঝতে পেরেছিলেন। তাই সেই কথা ভেবেই তিনি কিন্তু আমাদের শান্তিনিকেতন উপহার দিয়ে গেছিলেন। চলো এবারে আবার একটা কবিতা শুনে নি। হ্যাঁ, আমাদের এবার কে কবিতা শোনাবে? স্পন্দন। কি স্পন্দন, তুমি তাহলে আমাদের একটা কবিতা শোনাও। শুনে নি স্পন্দন সরকারের কবিতা।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ মানেছে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি।
0: স্পন্দন সরকারের কবিতা শুনে নিলাম। আচ্ছা, জানো তো রবি ঠাকুর কড়া শাসনে মানুষ হয়েছিলেন ঠিকই, কিন্তু ভৃত্যদের কাছে প্রচুর গল্প শুনেছিলেন, ভূতের গল্প শুনেছিলেন, রামায়ণ মহাভারত শুনেছিলেন, সব শিক্ষাই কিন্তু তাদের কাছে। পৃথিবীর সব কিছু জানার জন্য, বোঝার জন্য তার আকুলতা আর চেষ্টার বিরাম ছিল না। পরবর্তীকালে গান, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটকে, উপন্যাসে বাংলা সাহিত্যকে পরিপূর্ণ করেছিলেন তিনি। তাই তো রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, আমাদের মনের ঠাকুর, কি তাই না? এবারে অনিরুদ্ধ মণ্ডলের কণ্ঠে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নেব।
2: মোচিতে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মম চিত্তে।

0: হৃদয় মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
1: শুনলাম অনিরুদ্ধ মণ্ডলের রবীন্দ্রসঙ্গীত। এবারে একটা কবিতা শুনব, তিথি নন্দীর কণ্ঠে একটা কবিতা শুনে নিচ্ছি।
2: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকোখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি পাল তুলে দিই, 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাই একটি বার 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা জানো, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমার যাচ্ছি নে কো চলে, রামের মতো 14 বছর বনে, আমি যাব রাজপুত্র হই, নৌকো ভরা সোনা মানিক বই, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীর পুণ্যের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার।
1: শুনলাম তিথি নন্দীর কণ্ঠে কবিতা। আবারও গান শুনব, কবিতা শুনব, কিন্তু আর একটু কথা যে না বললে আমার মনটা খুব খারাপ করছে। 1913 খ্রিস্টাব্দে রবি ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এটা আমাদের বাঙালির কাছে পরম পাওয়া। তারপরেও বহু পুরস্কার পেয়েছিলেন। রবি ঠাকুর নিজে যেহেতু বাঁধাধরা স্কুলে পড়াশোনা করতে পছন্দ করতেন না, সেই জন্যই কিন্তু শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছিল, সে কথা আমরা সবাই মনে রাখি কি, তাই তো? এবারে আমরা ত্রিশলা বিশ্বাসের কাছে শুনে নেব একটা কবিতা।
3: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমালোচক। বাবা নাকি বই লেখে সব নিজে, কিছুই বোঝা যায় না লেখেন কি যে, সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি বল না সত্যি করে, এমন লেখাই তবে বল দেখি কি হবে, তোর মুখে মা যেমন কথা শুনি, তেমন কেন লেখেন না কোনি, ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো, সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি, স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমি বসেই থাকো, সে কথা তাঁর মনেই থাকে না কো, করেন সারা বেলা লেখা লেখা খেলা, বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে, বকু আমায় গোল করলে পরে, দেখছিস নে লিখছে বাবা ঘরে, বলতো সত্যি বল লিখে কি হয় ফল, আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে, ক খ গ ঘ উ ঙ হ জ ব র

0: কেন মারা করো? বাবা যখন লিখে কথা কও না দেখে, বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন না কি রোজ? আমি যদি নৌকা করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই। সাদা কাগজ কালো করলে বুঝি ভালো।
1: শুনলাম ত্রিশলা বিশ্বাসের কবিতা। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রবি ঠাকুর সম্পর্কে যা বলবো তাই কম বলা হবে। এত এত কিছু বলার, এত কিছু জানার যে এর কোনো শেষ নেই। আমি যতটুকু পারলাম তোমাদের জানালাম, তোমরা যা জানো সেটা তো থাকলই, তা সত্ত্বেও রবি ঠাকুরকে জানার চেষ্টা রাখবে এই আশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চলেছি। তবে এখনও শেষ নয়, আজ অনুষ্ঠান শেষ করব নৈরিক ঘোষের গাওয়া রবীন্দ্রসঙ্গীত দিয়ে।

শুনলাম নৈরিক ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজ আমরা সবাই মিলে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করলাম, মনটা ভালো হয়ে গেল। হোক না পঁচিশে বৈশাখ নয় আজকে, তো কি হয়েছে, রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর, মন প্রাণ দিয়ে আমরা যেদিন ডাকব সেদিনই রবি ঠাকুর সাড়া দেবে, তাই না? সকলে খুব ভালো থাকবে, প্রচণ্ড গরম পড়েছে কিন্তু সাবধান, সবাইকে ভালো রাখবে আর তোমরাও খুব ভালো থাকবে। শেষ করছি আজ সবুজের মেলা অনুষ্ঠান। এতক্ষণ তোমাদের সঙ্গে সবুজের মেলায় ছিলাম আমি মধুমিতা সাহা, সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সবুজের মেলা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

0: चाहे कि
1: मन चाहेगी। सुनছিলেন বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে।
2: বিশিষ্ট অস্থি শল্য বিশেষজ্ঞ ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে।
3: সত্যি আজ আমরা উদযাপন করছি আকাশবাণীর 90 বছর পূর্তি। এই দীর্ঘ পথ চলা কেবল একটা সম্প্রচার সংস্থার নয়, এটা আমাদের একটা স্মৃতি, সংস্কৃতি, আবেগের ধারক। আকাশবাণীর সঙ্গে আমাদের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আকাশবাণী মানে শুধু খবর নয়, এটি আমাদের প্রতিদিনের একটা জীবনের অংশ। ভোরবেলা রেডিও আগে খুলতাম যখন আমরা ছোট ছিলাম, তখন সুপ্রভাত শোনা যেত স্থানীয় সংবাদ। আমাদের আশেপাশে পৃথিবীর খবর জানার একটাই মাধ্যম ছিল আকাশবাণী। আবার কৃষকদের জন্য ছিল উনজমির বুনো ফসল কিংবা কৃষি সংক্রান্ত অনুষ্ঠান, যেখানে মাটির কাছাকাছি থাকা মানুষের জন্য জ্ঞানের আলোয় পৌঁছে যেত সহজ সরল ভাষায়। বাঙালির হৃদয়ে যে অনুষ্ঠান চিরকাল অম্লান, আমাদের কাছে যেটা সারা জীবন অম্লান থাকবে, তা হলো মহালয়ার ভোর। প্রজন্মের প্রতি প্রজন্ম এই ঐতিহ্য সমানভাবে প্রবাহিত হচ্ছে। আজও মহালয়ার দিন ভোরবেলা উঠে আমরা চেষ্টা করি সেই স্মৃতিটাকে আর একবার উজ্জীবিত করতে। আকাশবাণীর আরেকটি অনন্য দিক হলো তার আঞ্চলিকতা। স্থানীয় সংবাদ, উন্নয়নমূলক অনুষ্ঠান, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আলোচনা, এসবের মাধ্যমে একটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছে আকাশবাণী। শহর থেকে গ্রাম, শিক্ষিত থেকে সাধারণ মানুষ, সবার জন্যই

0: 1985 जमाना।
1: एक बात है हमसे कहीं नहीं जाए।
2: क्या?
0: 1993

এতক্ষণ আকাশবাণী বিবিধ ভারতী থেকে অনুষ্ঠান শুনছিলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন প্রথম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনছেন এখন মেগাফোন।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব ওঠে ইফকোর ন।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: রবীন্দ্রসঙ্গীতের সুরে বাইরের শিল্পী আদিতি মহাসিন।

0: রবীন্দ্রসঙ্গীতের আসরের শেষ গানটি এতক্ষণ শুনছিলেন অনিরুদ্ধ ঘোষালের কণ্ঠে। এই সঙ্গে শেষ হল আজকের রবীন্দ্রসঙ্গীতের আসর। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
1: নমস্কার, আমি ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ বহরমপুর গার্লস কলেজ। খুব আনন্দের এবং গর্বের বিষয়, আকাশবাণী দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা, সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে পরিবেশিত হয়। চিঠিপত্র, শিশু, নারী, যুবক ও বৃদ্ধদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, শিক্ষার হাল হকিকতের মতো বিষয়, সব কিছু নিয়েই এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিনিয়ত পরিবেশিত হয়ে থাকে। সব থেকে উল্লেখ্য বেতারে মহালয়া শোনা। সেই ভোরবেলা উঠে উদাত্ত কণ্ঠের মহালয়া আজও আমাদের অনেকের সুঅভ্যেসের মধ্যেই রয়েছে, যার আকর্ষণ কোনো দিন ভোলার নয়। এভাবেই কোটি কোটি মানুষের মনোরঞ্জনের ভূমিকায় অটুট থাকুক আকাশবাণী, এই শুভেচ্ছা সতত। নমস্কার।
0: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বার্তা শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নজরুল গীতি শুনবেন আজ প্রথম শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

0: গানটি শুনছেন, গানটি শুনলেন রামানুজ দাশগুপ্তর কণ্ঠে।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকো।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাণী বসু, অধ্যক্ষা বহরমপুর কলেজ। আজ সত্যি এই গৌরবময় মুহূর্তে সাক্ষী হওয়ার সুযোগ পাওয়ার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত এই আকাশবাণী নামটি থেকে

0: সমাজের জন্য নির্মিত অনুষ্ঠানগুলি নতুন প্রজন্মকে পথ দেখিয়েছে, তাদের শনি অবদান অপরিসীম। বাংলা সঙ্গীত, নাটক, কবিতা এবং লোক সংস্কৃতির ধারাকে অত্যন্ত সযত্নে লালন করেছে। বহু শিল্পী এই মঞ্চের মাধ্যমে পরিচিতি পেয়েছে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরো সমৃদ্ধ হয়েছে। এই 90 বছরের পথচলায় আকাশবাণী শুধু তথ্য ও বিনোদনের মাধ্যম নয়, এটি এক বিশ্বাসযোগ্য সঙ্গী, এক নির্ভরতার নাম। আমি আশা করি আগামী দিনেও এই ঐতিহ্য ও দায়িত্ব নিয়ে আকাশবাণী আরো উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে, এই আমার প্রত্যাশা।
1: শুনুন আকাশবাণীর 90তম বর্ষপূর্তির শুভেচ্ছা বার্তা। 102.2 মেগাহার্জে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহের্জ এফএম প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ প্রথম গানটি শুনুন স্বর্ণজিৎ মণ্ডলের কণ্ঠে।

লোকগীতি দাসুরের শেষ গানটি এতক্ষণ শুনছিলেন বিপুল রায়ের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

0: उत्तर प्रदेश में मुख्यमंत्री योगी आदित्यनाथ ने आज अपने मंत्रिमंडल का विस्तार किया। भारतीय जनता पार्टी के 6 नेताओं ने मंत्री के रूप में शपथ ली। राज्यपाल आनंदीबेन पटेल ने लखनऊ के जनभवन में आयोजित कार्यक्रम में इन मंत्रियों को पद और गोपनीयता की शपथ दिलाई। गृह मंत्री अमित शाह ने संभावित बाढ़ और लू की स्थिति से निपटने के लिए देश की तैयारियों की समीक्षा बैठक की। नई दिल्ली में आज एक उच्च स्तरीय बैठक में श्री शाह ने सरकारी एजेंसियों की तैयारियों का आकलन किया, साथ ही प्रारंभिक चेतावनी प्रणालियों, संसाधनों की तैनाती और अंतर एजेंसी समन्वय की समीक्षा की। राष्ट्रीय परीक्षा एजेंसी NTA नीट UG 2026 परीक्षा से जुड़ी कथित अनियमितताओं के संबंध में राजस्थान विशेष अभियान समूह की जांच में सहयोग कर रही है। NTA ने कहा है कि 3 मई को यह परीक्षा पूर्ण सुरक्षा प्रोटोकॉल के अंतर्गत आयोजित की गई थी। एजेंसी को 7 मई को परीक्षा के आसपास कथित कदाचार गतिविधियों के संबंध में सूचना मिली थी। NTA ने स्वतंत्र सत्यापन और आवश्यक कार्रवाई के लिए इन सूचनाओं को केंद्रीय एजेंसियों को भेज दिया है। पाकिस्तान के खैबर पख्तूनख्वा क्षेत्र में पुलिस चौकी पर आत्मघाती हमले में सुरक्षा बल के 15 जवान मारे गए और अनेक घायल हुए। पुलिस के अनुसार यह हमला कल उस समय हुआ जब विस्फोटक सामग्री से भरी एक गाड़ी पुलिस चौकी में घुसने की कोशिश कर रही थी। विस्फोट के बाद पुलिस चौकी पर बंदूकधारियों ने हमला कर दिया और गोलीबारी शुरू कर दी। सुरक्षा बल के अनेक जवानों के मलबे में दबे होने की खबर है। प्रधानमंत्री नरेंद्र मोदी कल गुजरात में सोमनाथ अमृत पर्व में शामिल होंगे। सोमनाथ ट्रस्ट के अध्यक्ष के रूप में श्री मोदी के नेतृत्व में सोमनाथ मंदिर वर्तमान समय में अपने स्वर्ण युग में है। और खेलों में IPL क्रिकेट में चेन्नई में लखनऊ सुपर जायंट्स ने चेन्नई सुपर किंग्स को 204 रन का लक्ष्य दिया है। जवाब में ताजा समाचार मिलने तक चेन्नई सुपर किंग्स ने चौथे ओवर में 1 विकेट पर 45 रन बना लिए हैं। लखनऊ ने पहले बल्लेबाजी करते हुए निर्धारित 20 ओवर में 8 विकेट खोकर 203 रन बनाए। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন অনুষ্ঠান সুস্থ থাকুন।
2: এখন আমরা কথা বলবো বিশিষ্ট রোবোটিক সার্জারি স্পেশালিস্ট অস্থি শল্য বিশেষজ্ঞ CMRI হসপিটালের ডক্টর রাকেশ রাজপুতের সঙ্গে। সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। নমস্কার ডাক্তারবাবু। যে কথা যে এখন তো চিকিৎসা শাস্ত্রে বিশেষ করে অপারেশনগুলোর ক্ষেত্রে, রিপ্লেসমেন্টগুলোর ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, মানে অনেক দূরে বসেও নাকি সার্জারি করা যাচ্ছে এবং নিখুঁতভাবে, তো এই প্রগতিশীল ভাবনাগুলো বিষয়ে আমরা সাধারণের জন্য কী কী জানতে পারি?
3: আমি প্রথমে আমার সম্বন্ধে জানি, আমি ডক্টর রাকেশ রাজপুত, আই এম দি HOD এন্ড ডাইরেক্টর অফ অর্থোপেডিক্স অ্যাট CK বিড়লা CMRI হসপিটাল, যেটা আলিপুরে আছে। আপনার প্রশ্ন ছিল যে কী কী নতুন জিনিস এসছে জয়েন্ট রিপ্লেসমেন্টে। তো প্রথমে আমি বলে দিই যে আমাদের একটা অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে অ্যানেস্থেশিয়ার পার্টে, কিছুটা মেডিসিন পার্টে, অ্যান্ড কিছুটা আমাদের চিকিৎসা শৈলীতে, মানে কীভাবে আমরা অপারেশন করি, আর কিছু নতুন গ্যাজেটস এসছে। তো এগুলো সবই নতুন আছে, আমরা এক একটা করে এদের সম্বন্ধে বলতে পারি। সো প্রথম নতুন আপনি বলতে পারেন যে অ্যানেস্থেশিয়াটা কীভাবে ভালো হয়েছে। সো অ্যানেস্থেশিয়া একসময় আমরা সব জেনারেল অ্যানেস্থেশিয়া দিতাম, তারপরে আমরা স্পাইনাল দিতে শুরু করেছি, তারপরে যখন আমাদের লাগলো যে আমরা অনেক বড় বড় অপারেশন করব, তখন আমরা অ্যাপিডিউরালে গেছি, তারপরে স্পাইনাল অ্যাপিডিউরাল কম্বিনেশন এসছে, অ্যান্ড এখন আমরা মোস্টলি যদি এক সাইডে অপারেশন করি তাহলে স্পাইনাল প্লাস লোকাল একটা রিজনাল ব্লক দিই। দ্যাট ইজ এ ভেরি গুড, বিকজ পেশেন্ট ক্যান স্টার্ট ওয়াকিং, মানে ওই সেদিনই ওরা হাঁটতে পারে। এটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার ইমপ্রুভমেন্ট। মেডিকেল ইমপ্রুভমেন্টে হচ্ছে আমাদের একটা নতুন মেডিসিন এসেছিল, উইচ ইজ কল ট্রান্সমিক অ্যাসিড। এই মেডিসিন আসার পরে আমরা অনেকবার পেশেন্টকে জাস্ট বিফোর অ্যানেস্থেশিয়া দিই, অ্যান্ড ডিউরিং অপারেশন অলসো ওই লোকাল জায়গাতেও আমরা ইনজেক্ট করি, তাতে পেশেন্টের ব্লিডিং খুব কম হয়। তো এখনকার অপারেশনে যদি মোটামুটি সুস্থ পেশেন্ট থাকে, 12 আর 11 হিমোগ্লোবিনের বেশি থাকে, একটা জয়েন্ট করি আমাদের আইদার হিপ রিপ্লেসমেন্ট বোথ অর নি রিপ্লেসমেন্ট, আমাদের ব্লাডই লাগে না। এরকম 12 হিমোগ্লোবিন থাকে আর দুটো যদি অপারেশন করি তখনও ব্লাড লাগে না। বাট আমাদের ট্রাবল হচ্ছে মোস্ট ইন্ডিয়ান পেশেন্টস হ্যাভ হিমোগ্লোবিন অ্যারাউন্ড 10, তখন মোটামুটি লেগে যায়, কিন্তু জেনারেলি অ্যান্ড স্টিল যেখানে দুটো লাগতো সেখানে একটা ব্লাড লাগে। তো ওই ব্লাড কনজারভেশন অর নট ইডিং ব্লাড ইজ বিন এ হিউজ অ্যাডভান্টেজ ফর জয়েন্ট রিপ্লেসমেন্ট। থার্ড হচ্ছে আমাদের টেকনিক্সগুলো, আমরা অনেক কিছু বুঝেছি যে আমরা এখন আগের মতো লম্বা ইনসিশন দিতে হয় না, একটু ছোটো ইনসিশনে অপারেশন করতে পারি, আমাদের কিছু নতুন অ্যাপ্রোচগুলো এসছে সেটা আমরা করতে পারি, পুরোনো যে অ্যাপ্রোচগুলো ছিল সেখান থেকে আমরা বুঝে গেছি যে সেগুলো খুব একটা কাজ করে না নতুন। সো অ্যাপ্রোচের সম্বন্ধে আমাদের অনেকটা রিডিফাইন্ড হয়েছে। তারপরে রিসেন্টলি ডাইরেক্ট অ্যান্টির অ্যাপ্রোচ ফর হিপ রিপ্লেসমেন্ট এসছে, উইচ আগেন হ্যাজ মেড লাইফ ভেরি ইজি ফর মোস্ট ডক্টর্স। ওর একটা লার্নিং কার্ভ আছে, মানে ওটা শিখতে সময় লাগে, কিন্তু একবার শেখার পরে পেশেন্টের অনেক বেনিফিট হয়। তারপরে আমরা চলে আসি অ্যাবাউট নিউ গ্যাজেটস। তো নিউ গ্যাজেটসের মধ্যে আই থিঙ্ক যেটা সবচেয়ে কমন, সবচেয়ে ওয়াইড স্প্রেড ইজ রোবট।
4: এখন খুব শুনছি রোবটিক সার্জারি, তো এই বিষয়ে একেবারে শ্রোতা বন্ধুদের জন্য, মাস পিপলের জন্য সহজ করে
3: আমি প্রথমে বলে দিই যে রোবটটা কি।
4: হ্যাঁ, রোবটটা কি?
3: সো রোবটটা দেখুন, যে কাজটা আপনি করছেন, আপনি এটা বিভিন্ন টাইপের অপারেশন করছেন আর জিনিসগুলো করেন, ধরুন একটা গাড়ির ইন্ডাস্ট্রি চলে যায়, কার ইন্ডাস্ট্রিতে না গাড়ির পার্টস তো প্রচুর আছে, কিছু বডি স্ট্রাকচার আছে, কিছু ইঞ্জিন আছে, কিছু নাট বোল্ট আছে, ধরুন চারটে নাট কোন একটা জায়গাতে টাইট করতে হয়, যদি একটা লোক সকাল থেকে বিকাল নাট টাইট করতে থাকে অ্যান্ড গাড়ি মুভ করে একটা অ্যাসেম্বলি লাইনে, সো একটা ডিফাইন জায়গাতে মুভ করে, যদি সেই ডিফাইন জায়গাতে আমি একটা ইনস্ট্রুমেন্ট বসিয়ে দিই যে শুধু নাট টাইট করে যায়, তাহলে দ্যাট মেশিন ক্যান কিপ অন ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, সারা দিন রাত কাজ করতে থাকবে, কোনো দিন টায়ার্ড হবে না, ছুটি নেবে না। তো এই জন্যই যেটা রিপিটেটিভ কাজগুলো ছিল ইভেন সার্জিক্যাল ফিল্ডে, সেখানে মেশিন আসতে শুরু হলো। তো দ্যাট ইজ হোয়াট ইজ রোবট, সামথিং ডুইং রিপিটেটিভলি কনস্ট্যান্টলি উইথ এফিসিয়েন্সি মোর দ্যান হিউম্যান বিইংস ইজ অ্যাকচুয়ালি আ রোবট। নাও এই রোবটটাকে এখন আপনি এক্সপ্যান্ড করতে পারেন, বিভিন্ন কাজ মাল্টি টাস্কিংও করাতে পারেন রোবটকে দিয়ে আস্তে আস্তে, সো দ্যাট ওয়ার্ক অফ রোবট হ্যাজ স্লোলি ইনক্রিজড, এটা বেড়েছে
4: বেড়েছে। তো এই অপারেশনের ক্ষেত্রে রোবটিক সার্জারি আমরা যেটা শুনছি সেইটা কতখানি উন্নতি হচ্ছে এবং কি কি সার্জারি করা যায়?
3: সো রোবট অ্যাকচুয়ালি এখন অনেক কিছু করা যায়। এটা রোবটটা যখন প্রথমে এসেছিল তখন মানে এটা ঠিকই বলেছেন ক্যান্সার সার্জারির জন্য এসেছিল।
4: আচ্ছা,
3: বিকজ ক্যান্সার সার্জারিতে অনেক সময় লাগে, অনেক ফাইন ডিসেকশন করতে হয়, অনেক স্মুথ ডিসেকশন করতে হয়, যাতে ধরুন ইন্টেস্টিনে করতে হয় পেটে, তো পেটে ইন্টেস্টিনস লেগে থাকে, ব্লাডারের সঙ্গে ব্লাডার লেগে থাকে, ইউটারসের সঙ্গে ইউটারস লেগে থাকে, সেক্রামের সঙ্গে, তো এইগুলো ডিসেকশন করতে অনেক সুবিধা হতো, প্লাস অনেক ডেপথে ডিসেকশন করতে হতো। আমি মানুষের অঙ্গ তো এত লম্বা নয়, সো ন্যাচুরালি রোবটসের কন্ট্রোল অনেক ভালো ছিল, ভিশনটা অনেক ভালো ছিল, বিকজ ইউ আর সিইং অন এ স্ক্রিন ভেরি ম্যাগনিফাইড, মানে অনেকটা বড় আপনি দেখছেন টিভির পর্দায়। হ্যাঁ, ইটস লাইক ওয়াচিং অ্যাট ক্রিকেট ম্যাচ ফ্রম দ্য স্ট্যান্ডস অ্যান্ড অ্যাকচুয়ালি সিইং ইন ফ্রন্ট অফ ইয়ার হোম টেলি, দুটোর মধ্যে তফাৎ আছে। নাও সেম ইম্প্রুভমেন্ট রোবটটা এসছে আলটিমেটলি ইন অর্থোপেডিক্স অলসো। তো অর্থোপেডিক্সে যখন প্রথমে এসছে এটা নি রিপ্লেসমেন্টের জন্য এসছে, তারপরে হিপ রিপ্লেসমেন্ট জন্য এসছে, তারপরে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট জন্য এসছে। এখনও হিপ রিপ্লেসমেন্ট অর জয়েন্ট রিপ্লেসমেন্টের রোবো হ্যাজ নট গন রিমোট, মানে রোবটটা আমাদের সঙ্গে ওটিতে থাকে, যেটা আপনি জিজ্ঞেস করেছেন একটা প্রশ্ন যে শুনলাম যে এখানে বসে
4: বসে অন্য জায়গায়,
3: সো দ্যাট ইজ ওকে উইথ দি সফট টিস্যু রোবটস, যেটা দাভিনচি রোবট আছে।
4: আমরা হয়তো মুর্শিদাবাদে অপারেশন করছি, করা হচ্ছে, পেশেন্ট আছে, আপনি হয়তো কলকাতা থেকে, সেটা
3: ওদের রোবটটা কি আছে, ইটস এ প্রপার মেশিন, ওটা যদি এখানে থাকে আই ক্যান অপারেট দ্য মেশিন ফ্রম ক্যালকাটা, যদি মুর্শিদাবাদে অপারেশন হয় এটা করা যায়। অর্থোপেডিক রোবট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, কেন অর্থোপেডিক্সে অনেকটা কাজ হাতেরও থাকে।
4: আচ্ছা,
3: ওই জন্য রোবট শুধু দূরে থেকে অপারেশন করতে পারে না। অ্যান্ড সেকেন্ড, মানে আমরা চাই যে রোবটের সঙ্গে আমাদেরও ট্যালি করুক, সামটাইমস রোবট ক্যান ডিফার ফ্রম আস, হ্যাঁ, বিকজ ইটস এ মেশিন, ক্যান গো রং, উই ক্যানট অ্যালাউ দিস থিং টু গো রং। সো রোবট ফর আস ইজ লাইক ড্রাইভিং এ কার উইথ এ ন্যাভিগেশন, রাইট? সো আপনার কাছে ন্যাভিগেশন, তো আপনি নিজের মাথাটা ইউজ করছেন, ড্রাইভিংটা নিজে করছেন, সো ইট ইজ অ্যান এক্সট্রা হেল্প। সো একটা পার্ট অফ রোবট ইজ ন্যাভিগেশন, মানে ইউ ক্যান understand, feed all the data and think, okay, this is what I want. Number two, hoche ekta virtual surgery je apni apnar screen er upore acha ei patient ta jodi ami eto ta femur kati, eto ta tibia kati, ei angle e kati, tale last e jokhon ami jinish gulo boshabo erokom dekhte lagbe, oi sob jinish ta 5 minute dhore apnar screen er modhe hoye jacche. If you feel good, apnar jodi mone hoy eta thik, now you can start actually operating on the patient. So you have done a virtual surgery where patient is not harmed and you realize that that is correct. Now you can actually, আমরা যদি স্ট্রেট ওয়ে পেশেন্টে করি উইথাউট রোবট, যখন নর্মাল করতাম তাহলে অনেকবার আমরা 3-4 বার কাটতাম জিনিসটাকে ঠিক করার জন্য। ইটস লাইক মূর্তিটাকে আপনি ভালো করে করছেন, সো ইউ সো ফাইননেস ইউ ক্যান। সো রোবটের একটা কাজ হচ্ছে ন্যাভিগেশন, সেকেন্ড কাজ হচ্ছে ভার্চুয়াল সার্জারি, থার্ড কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কাটিং। যে কাটটা আপনি ধরুন আপনার হাত ধরে করছেন সেই জিনিসটাকে রোবটটাকে লাগিয়ে দিলে রোবটটা কাটতে
4: সুক্ষ্মভাবে কেটে
3: দেয়। সো রোবট ডাজ নট শেক অ্যান্ড রোবট হ্যাজ গট অ্যান স্ট্রিক্ট যে আমি 3 ডিগ্রিতে কাটবো তো 3 ডিগ্রিতে কাটবে। আমরা যখন 3 ডিগ্রি দিয়ে কাটার চেষ্টা করি অনেকবার 2 হয়ে যায়, অনেকবার 4 হয়ে যায়, 5 হয়ে যায়। সো দের ইজ এ ভেরিয়েশন অ্যান্ড ইফ দের আর 6-7 কাটস ইন দ্য নি রিপ্লেসমেন্ট অ্যান্ড প্রত্যেক যদি 2-3 মিলিমিটার আর 2-3 ডিগ্রি এদিক ওদিক হয় আলটিমেটলি ইট ক্যান গো 6-7 ডিগ্রি এভার। সো দিস হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। তো আমরা এটাই চিন্তা করি আর এটাই আমাদের বিশ্বাস যে আমরা যদি সব কটা কাট অ্যাকুরেটলি করি, একবারে করি উইথ সফট টিস্যু ব্যালেন্স, দ্যাট পেশেন্ট শুড হ্যাভ এ গুড রেজাল্ট। নাও গুড রেজাল্ট,
4: এইবার আমার শ্রোতা বন্ধুদের একটুখানি বলতে হবে, রোবটিক সার্জারির কথা আমরা খুব পাচ্ছি, চিকিৎসা শাস্ত্রে উন্নতি নিশ্চয়ই আনছে, এর সুবিধা এবং অসুবিধাগুলো কোথায়?
3: সো সুবিধা হচ্ছে ফর এ সার্জন যে ইট ইজ লাইক এ সেকেন্ড সার্জন, মানে আপনার সঙ্গে আর একটা সার্জন যদি দুজনের একই মতামত হোক তাহলে জিনিসটা স্মুথ চলছে,
4: কিন্তু একজনের বুদ্ধিমত্তা আছে আর একজন কিন্তু যন্ত্র।
3: হ্যাঁ, সো যদি কিছু ডিফারেন্স হয় দেন ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন হেড যে আমার কি মনে হচ্ছে, যদি কোনো মনে হয় ও আচ্ছা আমি এটাতে ভুল ছিলাম তাহলে যন্ত্রটা ঠিক, আর যন্ত্র ধরুন যন্ত্র ডিপেন্ড করে দুটো পিন যায় পেশেন্টের বডিতে, ওই পিন যদি লুজ হয় যন্ত্র ক্যান গো হেভার। সো তখন আপনার যদি মনে হয় না না না এটা যন্ত্রটা হেভার হয়ে গেছে, আই হ্যাভ টু কাম ব্যাক টু মাই টেকনিক। সো ইন 19 out of 20 cases both of them are same, only in 1% case there is a difference and এখন দ্য রোবটস আর সো গুড, যদি রোবটটা পিন টিন যদি লুজ না হয় তাহলে কিন্তু ইউ আর রং অ্যান্ড রোবট ইজ রাইট। দ্য ওনলি টাইম রোবট উইল গো রং যে আপনি যে ফিক্স করেছেন রোবটের স্ক্রিনগুলোকে ওটা যদি পিনটা লুজ হয়ে যায় দ্যাট ইজ দ্য ওনলি টাইম রোবট গোজ রং।
4: তাহলে এটা হচ্ছে সুবিধে এবং অসুবিধে। তাহলে যে কোনো অপারেশনে কোন কোন অপারেশনগুলো পার্টিকুলার রোবটিক সার্জারির সাহায্য আমরা নিতে পারি এই মুহূর্তে?
3: এই মুহূর্তে যদি রিপ্লেসমেন্ট সম্বন্ধে আপনি বলেন তাহলে টোটালি রিপ্লেসমেন্ট, পার্শিয়ালি রিপ্লেসমেন্ট। এখন পার্শিয়ালি রিপ্লেসমেন্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অপারেশন, মেনি সার্জন ডিড নট ডু ইট রোবট আসার আগে, তাতে খুব ডিফিকাল্টি হতো। রোবট আসার পরে ওটা অনেক সিম্পল হয়ে গেছে ওদের পক্ষে, সো নাও মোর পেশেন্টস আর হ্যাভিং পার্শিয়ালি রিপ্লেসমেন্ট রাদার দ্যান ফুললি রিপ্লেসমেন্ট অ্যান্ড হিপ রিপ্লেসমেন্টস করা যায়। তার সাথে আমার মনে হয় স্পাইন সার্জারিতে রোবট চলে এসছে, স্পাইন অপারেশনসগুলো করা যায়। কিছু কিছু রোবট এখন পেলভিক ট্রমাতেও চলে এসছে, মানে ট্রমা সার্জারিতে রোবট আসছে। আমাদের ইন্ডিয়াতে এখনও অতটা পপুলার হয়নি, উই আর স্টিল ইউজিং ও আর্ম টু ডু সাম পেলভিক ট্রমা, যেটা আমরা যা শুরু করেছি কলকাতাতে, বাট এটা আমি বলবো এখনও ইনসিপিয়েন্ট স্টেজে আছে, মানে নেসেন্ট স্টেজ, ইট হ্যাজ নট কাম ইন টু অ্যাকচুয়াল ক্লিনিক্যাল ইউজ ইয়েট।
4: তাহলে শ্রোতা বন্ধুদের মানে অ্যাক্সিডেন্টাল ট্রমা হোক বা রিপ্লেসমেন্ট হোক একটুখানি এই প্রযুক্তির সাহায্য নিতেই পারে চিকিৎসা শাস্ত্র।
3: হ্যাঁ, এটাতে আমার মনে হয় দিস ইজ দ্য ফিউচার,
4: মানে একজন পেশেন্ট যিনি পারবেন রোবটিক সার্জারির সাহায্যে অপারেশন করতে তার কাছে যাবে নাকি নর্মাল যেভাবে মানে হতো?
3: সো আজকে যদি আমরা যেখানে দাঁড়িয়ে আছি যদি একটা পেশেন্ট ডিসাইড করতে চায় আই থিঙ্ক হি শুড চুজ হিজ সার্জন। ও প্রথমে নিজের সার্জনকে যার সঙ্গে ও কমফোর্টেবল পুরোনো কাজ হয়েছে চুজ ইয়ার সার্জন। ইফ দি সার্জন ওয়ার্কস উইথ রোবট দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, ইফ দি সার্জন ডাজ নট ওয়ার্ক উইথ রোবট দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, রাইট? বাট ইউ চুজ ইয়ার সার্জন অ্যান্ড জেনারেলি নাও পেশেন্টরা অ্যাকচুয়ালি সার্জনের কাছে এসে বলে আমি রোবটিক করতে চাই। এখন অনেক সার্জনরা রোবটিক করে না, ইট ডাজেন্ট মিন দে আর রং, রাইট? সো অ্যাট দ্য মোমেন্ট উই আর ইন দ্য স্টেজ ওয়ের বেটার টু গেট অপারেশন উইথ রোবট, কিন্তু নন রোবটিক সার্জারি ইজ নট ব্যাড, ইট ইজ স্টিল ভেরি গুড।
4: আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুদের জন্য এমনি ভালো থাকার জন্য আপনার একটা বার্তা?
3: হ্যাঁ, একটা বার্তা এটাই যে আমার মনে হয় যে রিপ্লেসমেন্ট সার্জারি যখন আমরা কথা বলি বাই দ্যাট টাইম ইট ইজ টু লেট। আপনাদেরকে নিজের শরীরকে এমনভাবে রাখতে হবে যাতে রিপ্লেসমেন্ট সার্জারি না লাগে, তার জন্য ওয়েট লস ভালো করে করতে হবে, ওয়েট লস বলবো না, ইফ ইউ আর নট ফ্যাট দেন মেনটেন ইউর ওয়েট অ্যান্ড এক্সারসাইজ করতে হবে। এখন আমাদের মোস্ট পেশেন্ট অ্যান্ড পার্সনস হ্যাভ বিকাম লেস অ্যাক্টিভ ফিজিক্যালি, আমাদের অ্যাক্টিভ চলে, বাচ্চাগুলোকে দেখুন না খালি মোবাইল নিয়ে
4: বাড়িতে থাকে,
3: গেম খেলবে বাড়িতে বসে, দে আর নট গোয়িং আউট টু দি ফিল্ড টু প্লে, দিস ওয়াজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হাউ আমরা গ্রো আপ করেছি, আমরা হান্টার গ্যাদারার থেকে শুরু করেছি, আমাদের বডিতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। ইভেন অ্যাজ এ ডক্টর ইফ আই এম এক্সারসাইজিং ওয়াই কান দে, ওদের এক্সারসাইজ করা উচিত, ডায়েটটাকে খেয়াল করতে হবে, মোর সো টুডেজ ডে অ্যান্ড এজ ওয়ের এভরিথিং ইজ মডিফাইড, ইয়োর উইট ইজ মডিফাইড, ইয়োর রাইস ইজ মডিফাইড, অল দি ভেজিটেবলস আর ইঞ্জেক্টেড, অল দ্য ফ্রুটস আর ইঞ্জেক্টেড, ইউ নিড টু বি কেয়ারফুল, অ্যাট লিস্ট ডু অ্যাওয়ে উইথ ফ্রাইড ফুডস, ডু অ্যাওয়ে উইথ টেক অ্যাওয়েজ, বারণ করুন, নিজে রান্না করুন, ট্রাই টু গেট ফুড রাইট ফ্রম দ্য ফার্ম, ডোন্ট ট্রাই টু গেট প্রসেস ফুড, প্রসেস ফুড ব্যান ফ্রম ইয়ার লাইফ। সো এইটা আমি বলবো, এটা করুন, অ্যাট লিস্ট আরও কিছু নিয়ে আমরা প্রিজার্ভ করতে পারবো।
4: থ্যাংক ইউ, ভালো লাগলো। এতক্ষণ আমরা কথা বলছিলাম একেবারে বিশিষ্ট রোবোটিক সার্জন এবং সেই সঙ্গে বিশিষ্ট অস্থি শল্য চিকিৎসক CMRI এবং রোবোটিক সার্জারি বিশেষজ্ঞ বলা যায় এই মুহূর্তে ডক্টর রাকেশ রাজপুতের সঙ্গে। সুস্থ থাকুন অনুষ্ঠানে এখন আমরা কথা বলবো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক ডিপার্টমেন্ট ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে। চিকিৎসা শাস্ত্রে উন্নততর প্রযুক্তির ব্যবহার আমাদের আজকের আলোচ্য বিষয়। আসলে যত দিন যাচ্ছে তত আমরা শুনছি যে চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন রকম আধুনিকতা আসছে, বিভিন্ন রকম উন্নততর প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সেগুলো কি যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটুখানি আমরা সহজ করে জানতে পারি?
5: আজকের আলোচনার বিষয়বস্তুটা খুবই ইন্টারেস্টিং এবং স্মরণ করতে হয় সেই যুগ যখন স্টেথোস্কোপ আবিষ্কার হয়েছিল প্রথম। আগের কালকার যুগে ওই একটা ফাঁপা নল দিয়ে বুকের সাউন্ড শোনা হতো, তারপর সম্মানীয় লেনাক স্টেথোস্কোপ আবিষ্কার করেন এবং তারপর থেকে চিকিৎসা শাস্ত্রের একটা অগ্রগতি শুরু হয়। সেই অগ্রগতিটা আজও অব্যাহত, প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন চিকিৎসা শাস্ত্রে যোগ হচ্ছে যেগুলো রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাহায্য করছে। এবং যে কোনো রোগী যদি তার প্রথম স্টেজ মানে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে ধরা পড়ে তাহলে তার চিকিৎসা করাটাও অনেক সুবিধে হয়ে যায়। এই সুবিধাটা শুধুমাত্র প্রযুক্তির উন্নতির জন্যই কিন্তু সম্ভব হচ্ছে। ধরা যাক এক্সরের কথা, আগেকালকার যুগে আমরা কি দেখতাম, একটা এক্সরে ডিপার্টমেন্ট, সেখানে কতগুলো ফিল্ম ঝোলানো আছে, জল দিয়ে সেটাকে পরিষ্কার করা হতো, দিয়ে একটা দেখা হতো, মোটামুটি বোঝা যেত, কিছুটা বোঝা যেত না, পরিচ্ছন্ন কিছুটা ছিল কিছুটা পরিচ্ছন্ন না। এখন সেই এক্সরে যদি আমরা ধরি, এখন ডিজিটাল এক্সরে, ডিজিটাল এক্সরেটা একদম অলমোস্ট অরিজিনাল ছবির মতন দেখতে। এবং এর সুবিধা আর একটা সুবিধা হচ্ছে যে আমরা এই ছবিটাকে পাঠাতে পারি, মানে যে ডাক্তারবাবু হয়তো নেই তাকে আমি রিপোর্টিং এর জন্য বাইরে পাঠাতে পারি, অনলাইন তাকে পাঠাতে পারি, সেই ডাক্তারবাবু দেখতে পারে, দিয়ে ওপিনিয়ন দিতে পারে, রিপোর্ট করতে পারে। এটা হচ্ছে সুবিধা, এটাকে বলা হয় টেলিমেডিসিন। এই টেলিমেডিসিন চিকিৎসা শাস্ত্রে একটা অদ্ভুত বিপ্লব এনে দিয়েছে। যে কোনো ধরনের রিপোর্ট যে কোনো শহরে, সেটা মফস্বল হতে পারে, বড় শহর হতে পারে বা কোনো গ্রামাঞ্চল হতে পারে, হয়তো সেখানে চিকিৎসা পদ্ধতিতে বড় বড় ডাক্তার বা স্পেশালিস্ট ডাক্তার নেই, সেখানে শুধুমাত্র যন্ত্রটি আছে যেটার মাধ্যমে আমি এক্সরে করতে পারি বা আমি সিটি স্ক্যান করতে পারি। এখন কি করা হয়, সেই রিপোর্টটাকে আমরা এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দিতে পারি, উনি সেই রিপোর্টটা দেখতে পারেন এবং সেটা রিপোর্ট করতে পারেন। এটা হচ্ছে টেলিমেডিসিন, খুবই সুবিধাজনক। এই টেলিমেডিসিনের উন্নতিটা এতটাই হয়েছে যে আমরা যদি একটু ভাবি ICCU-তে HDU-তে যেগুলো আমাদের ডিপেন্ডেন্ট ইউনিট আমরা বলি, তাতে হয়তো কোনো পেশেন্ট ভর্তি আছে, তার যে মাথার কাছে মনিটরটা চলে আমরা দেখি যাতে পালস, বিপি, রেসপিরেশন, ECG সমস্ত কিছু দেখা যায়, সেই মনিটরটাকেও আমরা সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবুর ডিভাইসের সঙ্গে কানেক্ট করে দিতে পারি। উনি যেখানেই থাকুন, যখনই থাকুন, যে অবস্থায় থাকুন, সেইখান থেকে উনি সেটাকে মনিটর করতে পারবেন এবং প্রয়োজনীয় অ্যাডভাইস দিতে পারবেন। এটা হচ্ছে একটা দিক। সেকেন্ড একটা দিক হচ্ছে এই যে মনিটর, এই যে মোবাইল সিস্টেম, এই যে আমি টেলিমেডিসিনের কথা বলছি, এর একটা অ্যালার্ম সিস্টেমও থাকে। মেশিন নিজেই বুঝবে, ECG-টা যখন স্ট্রেস হচ্ছে, ট্রেস করা হচ্ছে মেশিনে, তখন মেশিন নিজেই বুঝবে যে কিছু একটা তো গন্ডগোল, তখন এসে একটা বিপ দেবে বা একটা অ্যালার্ম দেবে বা একটা সবাইকে অ্যালার্ট করবে যে সামথিং গোয়িং রং। এতদূর অব্দি প্রযুক্তি এগিয়ে গেছে যেখান থেকে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। এই এগোতে এগোতে এমন একটা জায়গায় গেছে যে আমাদের হাতে এখন স্মার্ট ওয়াচ আছে। স্মার্ট ওয়াচও কিন্তু চিকিৎসা শাস্ত্রের একটা অঙ্গ। এখন হঠাৎ করে যদি কারোর হার্ট ফেলিওর হয়, হঠাৎ করে যদি দেখা যায় তার সিনকোপাল অ্যাটাক হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে যে তার শরীরে অক্সিজেনের পরিমাণটা কম হচ্ছে, সঙ্গে সঙ্গে এই ঘড়িগুলো কিন্তু অ্যালার্ট দেয় এবং যে নাম্বারের সঙ্গে তার যোগ করা থাকে বা কারোর সঙ্গে যদি ট্যাগ করা থাকে, তার মোবাইল বা তার ডিভাইসেও একটা অ্যালার্ম দেয় যে অমুক ঘড়ি যে পড়ে আছে তার কিন্তু একটা কিছু সমস্যা হচ্ছে। এটা একটা অভূতপূর্ব একটা উন্নতি। এই পুরো ব্যাপারটা যেটা করেছে সেটা হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস অব দ্য ডিজিজ, মানে হচ্ছে যে প্রথম স্টেজেই সেই যে রোগ সেটাকে নির্ণয়,
6: মানে রোগ নির্ণয় হলে তার চিকিৎসা আছে।
5: হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়েছে, আমাদের এখন গড় আয়ু 2023-24 সালে বেড়ে হয়েছে 70 থেকে 72 বছর, যেটা মানে আগে ছিল প্রায় 60 বছর। তো এই যে অভূতপূর্ণ যে 12 থেকে 13 বছর লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, এটা হচ্ছে বিরাট ব্যাপার। একটা একটা করে যদি আমি আলোচনা করি, এক্স রে কথা বললাম, সেকেন্ড একই কথা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। আগেকার যুগে যখন আমরা যদি ভাবতেই পারি না যে আল্ট্রাসোনোগ্রাফি নেই, একটা পেশেন্টের গলব্লাডারে স্টোন দেখা যাচ্ছে, কিডনিতে স্টোন দেখা যাচ্ছে বা কোনো টিউমার দেখা যাচ্ছে, এখন যেটা হয়েছে রোবোটিক হ্যান্ড এসছে, রোবোটিক হ্যান্ড দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করা যায়। মানে যিনি রেডিওলজিস্ট তিনি হয়তো প্রত্যন্ত কোনো দূরে বসে আছেন এবং তার রোবটটি রাখা আছে একটা গ্রামাঞ্চলে, সেইখানে হ্যান্ডস যেটা আছে সেই হ্যান্ডস দিয়ে, মানে আমরা তো মানে আশা করি অনেকেরই অভিজ্ঞতা আছে আল্ট্রাসাউন্ড করার, যে প্রোব আছে যেটা পেটের উপরে বোলাই আর কি, ডাক্তারবাবু সেটাকে প্রোব বলে, সেই প্রোবটা একটা আর্টিফিশিয়াল হ্যান্ড বোলাবে এবং সেই বুলিয়ে বুলিয়ে যে রিপোর্টটা পাওয়া যাবে সেটা সেই ডাক্তারবাবু বসে বসে সেখান থেকে রিপোর্ট দেখে দেখে উনি বলবেন যে কোথাও কোনো গন্ডগোল আছে কিনা। এই গেল আল্ট্রাসাউন্ড এর কথা। আমরা যদি এমআরআই এর ক্ষেত্রে আসি, এমআরআই একটা আরেকটি যুগান্তকারী আবিষ্কার, যেক্ষেত্রে রেডিয়েশন নেই, মানে আমি যদি এক্স রে করি বা সিটি স্ক্যান করি আমার শরীরে রে ঢোকে, সেই রেটা শরীরের পক্ষে খারাপ, এটা কিন্তু ভালো না। কিন্তু এমআরআই এমন একটা মেশিন যার ক্ষেত্রে কোনো রে ঢোকে না, এক্ষেত্রে শুধুমাত্র একটা তরঙ্গ দিয়ে ডায়াগনোসিস করা হয়, তার জন্য যে সমস্ত প্রেগনেন্ট মহিলা আছে তাদের ক্ষেত্রেও এমআরআই খুব সেফলি করা যায়, কোনো প্রবলেম হয় না, ক্ষতিটা কমিয়ে লাভটা বেশি দেওয়ার যে মেশিন সেটাই হচ্ছে আমাদের এমআরআই। আর একটা হয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রকম অপারেশন হয়, আগে যেগুলো হতো বড় করে কেটে করা হতো, বড় ইনসিশন মানে বড় কাটা থাকতো তার সেলাই হতো, অনেকদিন পরে সেলাই শোকাতো, একটা অদ্ভুত কষ্ট, বেশি দিন থাকতো হতো হসপিটালে, এই ব্যাপারটা কমানোর জন্য, হ্যাঁ ব্লিডিং হতো, এবং যেটা হতো কি হসপিটালে বেশি দিন থাকতো, তোমার আগে গলব্লাডার অপারেশন পেট কেটে করলে হয়তো 5 দিন থাকতো, এখন সেই গলব্লাডার অপারেশনটা কি হোল সার্জারি, যেটা আমরা সবাই জানি ল্যাপারোস্কোপিক সার্জারি, তার মাধ্যমে হচ্ছে, তাতে হসপিটাল স্টে 1 থেকে 2 দিন হয়। এই এই যে কি হোল সার্জারি, এর যে এই দক্ষতা, এটা বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে এখন এই কি হোল সার্জারি দিয়ে অলমোস্ট পেটের সমস্ত অপারেশন করানো যায়, জরায়ু বাদ দেয়া, কিডনির টিউমার কোনো বাদ দেয়া, ইন্টেস্টিনাল পারফোরেশন, পেটে কোথাও ব্লিডিং হয়েছে কিনা দেখা, তার উপযুক্ত ব্যবস্থা করা, গলব্লাডার স্টোন তো আছেই জানেন, বিভিন্ন রকম যেগুলো ক্যান্সার যেগুলো পেটের মধ্যে হয় বুকের মধ্যে হয় সেগুলো কিন্তু কি হোল সার্জারি দিয়ে করা যায়। এই প্রসঙ্গে একটু বলে রাখা দরকার যে স্পাইন সার্জারির ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব উন্নতি হয়েছে কি হোল সার্জারির জন্য। এন্ডোস্কোপিক স্পাইনাল সার্জারি বলে একটা টেকনোলজি এখন এসছে, যেক্ষেত্রে আমাদের ডিস্ক কোলাপস হলে বা প্রদাহ হলে যে অপারেশন করা হয় সেটা এখন কিন্তু এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করা যায়, মানে ওই সেই একই কনসেপ্ট, খুব ছোট একটা ফুটো করে একটা নল ভেতরে ঢুকিয়ে তার মধ্যে ক্যামেরা ঢুকিয়ে জায়গাটা দেখে যে জায়গাটা আমার দরকার সেই জায়গাটা অপারেশন করে চিকিৎসা করা বা অপারেশন করে বাদ দেওয়া হোক বা জোড়া লাগানো হোক কিছু একটা। এছাড়াও বলতে হয় যে রোবোটিক সার্জারি, রোবোটিক সার্জারি এমন একটা টেকনোলজি,
6: এক্ষেত্রে
5: সোনার থেকে যেটা সবারই জানা উচিত, দু রকমের রোবট হয়, একটা রোবট হয় যেটা সার্জারিতে ওরা সার্জনরা জেনারেল সার্জনরা ব্যবহার করে পেটের অপারেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা হচ্ছে পুরো ভিডিও গেম যেমন খেলা হয় সেই ধরনের টাইপের, মানে বিভিন্ন রকম আর্মস পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বিভিন্ন পদ্ধতি আছে সেটার, এবং সার্জন কিন্তু পেশেন্ট থেকে দূরে থাকেন, উনি কনসোলে থাকেন। কনসোল মানে হচ্ছে আমরা ধরুন ভিডিও মানে ভিডিও গেম খেলছি, আমার হাতে কনসোলটা আছে সেটা দিয়ে আমি সেটাকে নিয়ন্ত্রণ করছি, ধরুন আমি একটা গাড়ি চালাচ্ছি ভিডিও গেমে, সেই ভিডিও গেমের ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, কোন সোজা যাবে না পেছনে আসবে, এই যে আমরা করতে পারছি এই জিনিসটা সেই সার্জন করতে পারছে, এবং সেটা পুরোপুরি ওয়্যারলেস, মানে মাঝে কোনো তার থাকছে না। এতে সুবিধে কি হয়েছে, সার্জন হয়তো 200 কিলোমিটার দূরে আছে, অপারেশন হচ্ছে 200 কিলোমিটার একটা জায়গায় এবং সার্জন আছেন 200 কিলোমিটার দূরে, সেখান থেকে তিনি সেই সার্জারিটা অপারেট করতে পারছেন।

0: হয় ওটা হলে ওই হয়, সেটা হলে সেই হয়, বিলিয়ন্স বিলিয়ন্স অফ মিলিয়ন্স অফ ডেটা আমরা দিয়ে রেখেছি। এখন কোন ডেটা যখন আমরা পাঠাচ্ছি, এটা হলে কি হয়, তখন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইটাকে অ্যানালিসিস করে বলছে ও এটা তো এর সঙ্গে বেশি মিলছে, তাহলে এটা হলে এই হয়। এটার একটা হেল্প আছে ডায়াগনোসিস এর ক্ষেত্রে, খুব মানে খুব ভালোভাবে এটা ডায়াগনোসিস করতে পারছে আজকাল, এবং এটা আরো দিনকে দিন উন্নতি হবে যত ডেটার পরিমাণটা বাড়বে। এই ক্ষেত্রে একটা জিনিস আমার বলে রাখা দরকার, এই যে এআই, এটা কিন্তু মানে ডাক্তারের রিপ্লেসমেন্ট নয় যে আমার ডাক্তার লাগবেই না, এআই দিয়ে চিকিৎসা হবে, ব্যাপারটা
1: নয়।
0: কিন্তু সেরকম না।
1: হ্যাঁ,
0: কিন্তু এআইটা ডাক্তারবাবুরা জানা দরকার, এআই এর ব্যবহারটা যারা আমাদের ডাক্তারিতে সঙ্গে যুক্ত তাদেরকেও বোঝা দরকার, কিন্তু এটা কখনোই রিপ্লেসমেন্ট অফ ডাক্তার না, এটা হচ্ছে
1: সাহায্যের
0: পরিপূরক
1: দরকার,
0: সহকারী,
1: আবার
0: এটা হচ্ছে
1: এআই এর
0: সহকারী,
1: হেল্পও আমরা নিতে পারি।
0: এআইটা হচ্ছে সহকারী, যে ডাক্তারের ডাক্তারবাবুর যে ক্রিয়াকলাপ বা ডায়াগনোসিস সেটাকে হেল্প করবে। আরো যদি কিছু,
1: এগুলো একটা
0: আরো যদি কিছু বলতে
1: যুগান্তকারী
0: চাই,
1: আবিষ্কার।
0: তাহলে আর একটা জিনিস বলা উচিত, ভ্যাকসিন,
1: হ্যাঁ,
0: ভ্যাকসিনের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার হয়েছে টেকনোলজির জন্য। কোভিড এর সময় আমরা দেখলাম যে কিভাবে কত তাড়াতাড়ি একটা ভ্যাকসিন তৈরি করা হলো, যে ভ্যাকসিনটা তৈরি করতে 8 থেকে 10 বছর লাগতো জেনারেলি, সেটাকে মোটামুটি 1 বছরের মধ্যে তৈরি করে এফেক্টিভ দেখানো হলো। আর একটা জিনিস খুবই টেকনোলজিক্যালি ইম্প্রুভিং, দ্যাট ইজ স্টেম সেল থেরাপি। স্টেম সেল এমন একটা সেল যে সেলটা থেকে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তৈরি করা যায়। এই স্টেম সেল থেরাপি এখন পুরোপুরি এখনো রিসার্চ চলছে এবং অনেকটা এগিয়ে এসেছে, অলরেডি ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরির ক্ষেত্রেও এটা একটা অদ্ভুত ভূমিকা থাকবে
1: আচ্ছা,
0: অদূর ভবিষ্যতে। আর একটা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বলতে গিয়ে যেটা মনে পড়লো, এখন যে অঙ্গ প্রতিস্থাপন আমরা
1: হ্যাঁ
0: দেখতাম আগে, যে কারোর একটা হাত কাটা গেছে, পা
1: হ্যাঁ
0: কাটা গেছে,
1: হ্যাঁ
0: একটা
1: হ্যাঁ
0: আর্টিফিশিয়াল হাত লাগানো পাচ্ছে, বেসিক্যালি আমরা জানতাম জয়পুর ফুট, সেই সুধা চন্দনের গল্প থেকে
1: হুম
0: আমরা
1: হুম
0: জানতাম
1: হুম হুম
0: জয়পুর ফুট।
1: হুম হুম
0: জয়পুর ফুটের তখন ছিল প্রথম দিক যেখানে উপায় ছিল না, লোকে ইউজ করতো,
1: হুম হুম
0: কিন্তু এটা খুব ভারী, এটা ব্যবহার করা, যারা অভিজ্ঞতা আছে যারা ব্যবহার করেন তারা জানেন, এটা খুব একটা ভারী ধরনের জিনিস ছিল, খুব একটা ইউজার ফ্রেন্ডলি ছিল না।
1: হুম হুম
0: সেইটার অগ্রগতি হতে হতে এখন যেটা এসেছে মাইক্রো প্রসেসর লিম্ব,
1: হুম
0: মানে আপনি ভাববেন আমি হাতটা ভাঁজ করব, হাতটা ভাঁজ হবে, আপনি ভাববেন যে আমি রিস্ট জয়েন্টটা ভাঁজ করব, আর রিস্ট জয়েন্টটা ভাঁজ হবে, এলবো ভাঁজ হবে। এই মাইক্রো প্রসেসর ডিপেন্ডেন্ট আর্টিফিশিয়াল লিম্ব কিন্তু এখন বাজারে চলছে, তার জন্য দেখবেন মাঝে মাঝে খবর আছে অ্যাথলেটরা দৌড়াচ্ছে, অলিম্পিকে যাচ্ছে, একটা পা আছে, একটা পায়ে নেই, আর একটা পায়ে ভর করে দৌড়াচ্ছে, এবং ব্যাপারটা এত সুন্দর
1: আচ্ছা,
0: হয়ে
1: সেই
0: গেছে যে
1: পায়ে তো কোনো পেইনও থাকবে না, মানে
0: না
1: ব্যথাও
0: পেনও
1: থাকবে না।
0: থাকবে না, কিছুই থাকে না, এবং আর্টিফিশিয়াল লিম্বের ক্ষেত্রে সে সমস্ত কিছু ব্যবহার করতে পারে, সে গাড়ি চালাতে পারে, সে রান্না বান্না করতে পারে, সে সেলাই করতে পারে, সে লিখতে পারে, ইভেন কোনো সমস্যা হয় না, এতটাই উন্নত হয়েছে আমাদের
1: মানুষের
0: আর্টিফিশিয়াল লিম্ব।
1: বার্ধক্য কমে যাবে তো এর মাধ্যমে।
0: বার্ধক্য কমানো না, যেটা এই আর্টিফিশিয়াল লিম যেটা ইউজ করা হয় অ্যাম্পুটেশনের পেশেন্টের ক্ষেত্রে, যার হয়তো হাত বাদ গেছে, পা বাদ গেছে, তার ক্ষেত্রে বার্ধক্য কমানোর জন্য বিভিন্ন রকম জিন থেরাপি আসছে, যেগুলোর মাধ্যমে আমার এজ এজ যে কারণে হচ্ছে, যে সেই আমার কেন হচ্ছে এজটা, সেই এজটা যে জিনের জন্য হচ্ছে, সেই জিনটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু টেকনোলজি চলছে, যে আমি বার্ধক্য হওয়া মানে তো কিছু না, ডিজেনারেশন, ডিজেনারেশন গুলোকে কিভাবে কমানো যায়, এটা সম্পূর্ণ একটা আলাদা সায়েন্স, এবং এটাও প্রচন্ড প্রচন্ড ভাবে এগিয়ে আসছে। যেদিন দেখা যাবে যে লোকের এই বার্ধক্য হওয়ার ব্যাপারটা অনেকটাই কমে যাচ্ছে এবং আরো দীর্ঘদিন ভালোভাবে বাঁচতে পারছে।
1: হ্যাঁ,
0: পেসমেকারের কথা বলি, আগে পেসমেকারের লিড হতো, মানে একটা তার ঢুকিয়ে দেওয়া হতো,
1: হুম হুম
0: এখন পেসমেকারটা ওয়্যারলেস পেসমেকার হয়ে গেছে, যে তার থাকবেই না।
1: হুম হুম হুম হুম
0: প্রতিদিন যত দিন যাচ্ছে, যত
1: যতদিন
0: রিসার্চ
1: যাচ্ছে তত
0: এগোচ্ছে, ততটাই
1: উন্নততর।
0: মেডিকেলে প্রযুক্তির ব্যবহার বাড়ছে এবং প্রতিদিনটা বাড়বে। এর এর যেমন ভালো দিক আছে, আমি একটু খারাপ দিকটা বলার চেষ্টা করি, এতে কিন্তু কস্ট অফ ট্রিটমেন্ট কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু কিছু করার নেই,
1: হুম হুম হুম হুম
0: রিসার্চের খরচ আছে, ইমপ্ল্যান্ট যেটা বানাচ্ছেন সেটার খরচ আছে। এক্ষেত্রে এই একটাই ড্রব্যাক, দিনকে দিন প্রযুক্তি যত শক্তিশালী হবে, প্রযুক্তি যত বাড়বে, যত মডার্ন ডিভাইস ইউজ করা হবে,
1: হুম
0: কস্ট অফ থেরাপিটাও কিন্তু বেড়ে যাবে। এটা
1: হুম
0: এটা
1: হুম
0: এটা তো
1: হুম
0: কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এটা গভর্নমেন্টের দেখা উচিত কি কারণে কস্টটাকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় বা
1: হুম হুম হুম হুম
0: সাবসিডাইজ করা যায় কিছু একটা, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু দিনকে দিন বাড়বে। এক একটা রিসার্চে প্রচুর খরচ,
1: হুম হুম
0: প্রচুর
1: হুম
0: ব্রেন, প্রচুর খরচ, প্রচুর রিসোর্স, এবং একটা রিসার্চ একজন লোক করছে মানে যে সাকসেস হবে তাও না, ফেলিওর এটা প্রচুর,
1: হুম হুম হুম
0: ফেলিওর থেকে আর একটা রিসার্চার সে সাকসেসের জায়গাটা দেখবে, যে উই কেসে এটা ফেলিওর হয়েছিল তাহলে আমি এটা করবো না, এটাও কিন্তু একটা পথ, এইভাবে রিসার্চ গুলো এগোই, কিন্তু আলটিমেটলি কিন্তু খরচ প্রচুর, তার জন্য এগুলোর দাম বেশি হবে, দিনকে দিন এই কস্টিংটা বাড়বে, তো এটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।

0: সমস্ত কিছু ব্যালেন্স করে চললে প্রযুক্তির অগ্রগতি অসাধারণ, এর মতো বলার কোনো অপেক্ষায় রাখে না, এবং প্রত্যেক দিন একটা একটা করে নতুন প্রযুক্তি যোগ হচ্ছে মেডিকেল সায়েন্সে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আজকে আমরা সুস্থ থাকুন অনুষ্ঠানে আলোচনা করলাম চিকিৎসা শাস্ত্রে উন্নততর প্রযুক্তির অবদান। সেই বিষয়ে অংশগ্রহণ করলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক ডিপার্টমেন্ট ডক্টর অমরেন্দ্রনাথ রায়। সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
2: শুনুন এতক্ষণ অনুষ্ঠানে সুস্থ থাকুন, এখন পরবর্তী কিছু বিশেষ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 7:35 এবং 50 কলকাতা কেন্দ্রের বাংলা এবং স্থানীয় সংবাদ, রাত 9 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10 যুবজগৎ, 10:30 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আবহাওয়ার বিজ্ঞপ্তি জানিয়ে রাখি, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ কোনো সতর্কবার্তা জানানো হয়নি। এখন কর্মখালি সংক্রান্ত খবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দরখাস্ত আহ্বান করছে, আগ্রহী আবেদনকারী প্রার্থীরা বিস্তারিত জানার জন্য দেখতে পারেন এই ওয়েবসাইটটি msaw.org। এই ওয়েবসাইটটি দেখতে পারেন অথবা 18 এপ্রিল থেকে 24 এপ্রিল 2026 এমপ্লয়মেন্ট নিউজ। এখন কলকাতা কেন্দ্র গ্রামীণ সংবাদ,
3: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনালে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করেছেন। শ্রী মোদী বলেন, আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের মতো আধ্যাত্মিক কেন্দ্রগুলির সহায়তা কৃষকদের এবং বিভিন্ন গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাকৃতিক কৃষিকাজে উৎসাহিত করতে পারে, পাশাপাশি আমাদের বসুন্ধরা মায়ের ক্ষতি হয় এরকম রাসায়নিক সারের ব্যবহার নিরুৎসাহিত করতেও তা সহায়ক হতে পারে। শ্রী মোদী বলেন, প্রতি ফোটায় অধিক ফসল বা ড্রপ মোর ক্রপ উদ্যোগের প্রচারেও তারা সক্রিয় ভূমিকা পালন করতে পারেন। এছাড়াও জল সংরক্ষণ, বিদ্যুৎ সাশ্রয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে নিরুৎসাহিত করার ক্ষেত্রেও এই ধরনের সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি এমন এক জীবনধারার প্রচার করা যায় যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মালদার হবিবপুর ব্লকে অসময়ে বৃষ্টিতে একাধিক ধান জমি জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা। বিশেষ করে জাজিল অঞ্চলের ভবানীপুর, আগ্রা হরিশ্চন্দ্রপুর, কোটালপুর, ইটাঘাটি ও নবধর্মপুর এলাকায় বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনেছেন হাবিবপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী জয়েল মুর্মু। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরার, ক্ষয়ক্ষতির হিসেব করে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থারও আশ্বাস দেন। হাওড়া কৃষি দপ্তরের পক্ষ থেকে জমি থেকে দ্রুত বোরো ধান তুলে নেওয়ার জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে। যেসব জমিতে এখনো ধান তোলা বাকি আছে সেক্ষেত্রে দ্রুত গোলাজাত করার কথা বলা হয়েছে। পাট চাষের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ হলে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করারও পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, রাজ্যে যেসব ভূ তপশিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। পূর্ব বর্ধমানে জাহেরথানে আজ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, যেসব আধিকারিক এই ভূ শংসাপত্রগুলি দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যারা এই জাল শংসাপত্র নিয়ে চাকরিতে যুক্ত বা উচ্চশিক্ষায় নিয়োজিত তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
4: তৃণমূলের আমলে চুরি দুর্নীতি এটা তো ভরে গেছিল কারো অজানা না। তো আমি আদিবাসী সমাজের জন্য বার্তা দিতে চাই আজ, যে পশ্চিম বাংলায় যত ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সব নির্মূল করে দেব। যেসব অফিসাররা এই সার্টিফিকেট যারা ইস্যু করেছে, যারা অন্যায় করেছে, আমি তদন্ত করে সেই সব অফিসারদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাদের শাস্তি প্রদান করব।
3: হুগলির গোহাটির কামারপুকুর এলাকায় সমবায় সমিতির অফিস রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গুয়াহাটির বিজেপি বিধায়ক আজ ওই অফিস সমবায় কর্মচারীদের ফিরিয়ে দিয়েছেন। জানা গেছে, প্রায় 15 ধরে কামারপুকুরে ওই সমবায় সমিতির অফিসটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকায় প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছিল। দীর্ঘদিন পর অফিস দখলমুক্ত হয়, কর্মচারীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি

0: হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বদেব কর্মকারকে গতরাতে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে এবং ভোট চলার সময় বিভিন্ন অশান্তির ঘটনায় কোথাও তার উপস্থিতিতে কোথাও তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আসানসোল বস্তিন বাজার এলাকার ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে আজ থেকে আবারও নিত্য পুজো শুরু হয়। আসানসোল উত্তর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিজেপি জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়ে এই শুভ সূচনা করেন। উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ, 13 বছর ধরে এক গভীর রাজনৈতিক চক্রান্তের জেরে এই মন্দিরে তালা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ফলে বন্ধ হয়ে গেছিল নিত্য পুজো সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের মতে, মন্দিরে পুজো বন্ধ থাকাটা শুধু ধর্মীয় বিষয় ছিল না, এর সঙ্গে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাজনৈতিক জটিলতাও জড়িয়ে ছিল। মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়িতে একটি মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে পার্টি অফিস তৈরিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির এক সদস্যের স্বামী তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ সেন ওই একটি অংশ দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। হুগলির ডানকুনিতে গত সন্ধ্যায় পুলিশের নাকা চেকিং চলার সময় পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বছর 28-এর মোহাম্মদ আজমত এবং বছর 27-এর সোনু কুমারকে গ্রেফতার করে। দুজনেই কুখ্যাত অপরাধী বলে জানা গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।
2: প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর নতুন।

0: ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআর অ্যাপ থেকে। এখন ভক্তিগীতি শুনুন শিল্পী অজয় চক্রবর্তী।

0: লক্ষ ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: ভক্তিগীতি তোর, এবারে রজনীকান্তের গান, প্রথম শিল্পী পানলাল ভট্টাচার্য।

0: অ্যাপকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: শুনছেন রজনীকান্তের গান, এখন বিজ্ঞাপন।
2: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
1: শিল্পী নিশীথ সাধু

0: শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি এবং রজনীকান্তের গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এয়ার অ্যাপ থেকে।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

নমস্কার, শুভ সন্ধ্যা। আজ সন্ধ্যার আসরে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আর আজকে আপনাদের চিঠির বর্ষরা নিয়ে এই সন্ধ্যার আসরে রয়েছে আমি আপনাদেরই বন্ধু মানসী। বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই আমরা পাতা উল্টে খুঁজতে থাকি, কি 25শে বৈশাখ, এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে, তো দেখো তো কোন বার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। দুঃখ সুখের টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয়, সকল করে জয় যদি তুমি এসে আধারে হাতটি ধরো। তাই তো বলি, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। হ্যাঁ, আমাদের আজ সন্ধ্যার বিষয় মে মাসে প্রাণের ঠাকুর, তার কথা আপনারা লিখুন, আর লিখুন আপনাদের অনুভব, আর চিঠি পাঠিয়ে দেবেন আমাদের এই নির্দিষ্ট ঠিকানায়। আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ 442101। এছাড়া আমাদের ইমেল আপনারা করতে পারেন, আমাদের ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। প্রাণের ঠাকুর, সত্যি তিনি আমাদের প্রাণের ঠাকুর। প্রথম চিঠি, শুভেচ্ছা ও ভালোবাসা সহ তার এই চিঠিখানি আমাদের বিষয়ভিত্তিক আজ সন্ধ্যায় পাঠিয়েছেন গৌতমপতি কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিশ্বাস করতেন ঈশ্বর সর্বত্র এবং সবার হৃদয়েই বিরাজমান। ঠিক তেমনই রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্য জুড়ে বিরাজমান।

বাংলা সঙ্গীত, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ, দর্শন ও চিত্রকলা সর্বত্র তাঁর সমান গতি, সমান পদচারণা। আমাদের প্রতিটি অনুভূতি, হর্ষ, বিষাদ, প্রেম, বিচ্ছেদ, রাগ, অভিমান, পাওয়া না পাওয়া, জীবন মৃত্যু সবখানে তিনি মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তাই শুধু সাহিত্যিক নন, তিনি আমাদের জীবনের এক নির্ভরযোগ্য ছায়াতরু, আমাদের অস্তিত্বের এমন এক আকাশ যার সীমানা নেই। তাঁর লেখায় আধ্যাত্মিকতা এবং মানবতা মিশে একাকার। তাঁর গান আমাদের একাকিত্বকে সঙ্গ দেয়, তাঁর শান্তিনিকেতন বিশ্ব প্রকৃতির কোলে ফেরার পাঠ দিয়েছে, তাঁর গীতাঞ্জলি শিখিয়েছে বিনয়ী হতে। রবীন্দ্রনাথকে প্রণাম করার জন্য বিশেষ কোনো আসনের প্রয়োজন নেই, তিনি সর্বত্র বিরাজমান। তাকে কেন্দ্র করে আমাদের এই যাত্রা হোক অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে চলা। তাঁর উদ্দেশ্যে আমার প্রণাম। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে আমাদের আজ সন্ধ্যার বিষয়ভিত্তিক যে চিঠি তা পাঠিয়েছেন আমাদের দপ্তরে। অর্থাৎ আমরা জানি এই যে মে মাস, বৈশাখ, বৈশাখ মানেই আমাদের কাছে একটাই নাম ভেসে ওঠে মনের মধ্যে, মনের মনে কোঠায়, তিনি আর কেউ নন, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হয়তো আমাদের হৃদয়ে ঠাকুরের আসনটি দখল করে বসে আছেন, কিন্তু তিনি যে আমাদের প্রাণের মানুষও। আজ সন্ধ্যার আসরে আপনারা আপনাদের এই বিষয়ভিত্তিক চিঠি অবশ্যই পাঠাবেন মে মাসের মধ্যেই, অর্থাৎ পয়লা মে থেকে আপনারা 31 মে পর্যন্ত পাঠাবেন প্রাণের ঠাকুর এই বিষয় নিয়ে আপনাদের অনুভব, আপনাদের কথা, অর্থাৎ রবীন্দ্রনাথকে নিয়ে। আমরা থাকব এই মে মাস জুড়ে, তিনি আমাদের প্রাণের ঠাকুর, আমাদের প্রাণের মানুষ।

0: তিনি আমাদের প্রাণীর মানুষ, প্রাণীর ঠাকুর। আবার বলি, মে মাস অর্থাৎ গত পয়লা মে থেকে আগামী 31শে মে পর্যন্ত আমাদের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে বিষয় প্রাণীর ঠাকুর। হ্যাঁ, সবখানেই তার চরণ পাতা। তাই আমাদের প্রাণীর ঠাকুর রবি ঠাকুর দুঃখ সুখে টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয় সকল করে জয়, যদি তুমি এসে আধারি হাতটি ধরো, প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। এই নির্দিষ্ট বিষয়ে আপনাদের চিঠি বা মেল আমাদের কাছে চলে আসুক নির্দিষ্ট সময়ের মধ্যে। সঙ্গে থাকুন, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি।
1: অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: পরবর্তী চিঠিতে যাই। মিহির কুমার মণ্ডল লিখছেন বেনাচিতি দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। তিনি লিখেছেন, রবি মাসে যার উদ্দেশ্যে শিরোনাম তাঁকে কীভাবে বর্ণনা করব। তিনি বিশ্বকবি, তিনি ঔপন্যাসিক, তিনি প্রাবন্ধিক, তিনি ছোট গল্পকার, তিনি নাট্যকার, তিনি সঙ্গীত রচয়িতা, তিনি দার্শনিক, তিনি সত্যদ্রষ্টা ঋষি। সৃজনী শক্তির এমন ব্যাপক বিকাশ খুব কমই দেখা যায়। তাঁর চিত্রকলাতেও দেখতে পাই অসামান্য দক্ষতা। সত্তরের সীমা ছুঁয়ে তিনি তুলে নিলেন চিত্রকরের তুলি। তুলি হাতে নেবার আগেই তিনি শিল্পের তিনটি অপরিহার্য গুণ আয়ত্ত করেছিলেন, ছন্দের চেতনা, সামঞ্জস্যের চেতনা আর আত্মলীনতার চেতনা। সঙ্গীতে সাহিত্যে যেমন তাঁর জগৎ জোড়া সুনাম, তেমনি রাজনীতি সমাজতত্ত্বের ক্ষেত্রে মৌলিক চিন্তাশীল ব্যক্তি বলে তিনি পরিগণিত। সাধারণ মাপকাঠিতে তিনি বিজ্ঞানী নন, কিন্তু বিজ্ঞান শিক্ষা ও চিন্তা তাঁর রচনায় সর্বত্র ছড়িয়ে আছে। তাই তো কিশোর কবির কথা কিছু পরিবর্তন করে আমিও বলি, সর্বত্রই তাঁর উজ্জ্বল উপস্থিতি। তাঁর সৃষ্টিকর্ম এতটাই ব্যাপক যে কোনো নির্দিষ্ট স্থানে প্রণাম নিবেদন সম্ভব নয়। তাঁর চরণচিহ্ন সর্বত্র বিরাজমান, অর্থাৎ প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। আজ সন্ধ্যায় পরিবারের সদস্যদের এবং সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শ্রদ্ধা ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে তার চিঠিখানি এভাবে শেষ করেছেন মিহির কুমার মণ্ডল। বেনাচিতি দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখেছিলেন তিনি। অনেক ধন্যবাদ গৌতমপতি মহাশয় এবং মিহির কুমার মণ্ডল মহাশয়কে আমাদের এই বিষয়ভিত্তিক চিঠি আজ সন্ধ্যার আসরে পাঠানোর জন্য। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বোধহয় বর্ণনা করে উঠতে পারি না, কারণ তিনি বর্ণনাতীত। এই যে বারবার সে একটা কথাই ঘুরে ফিরে আসে যে কোথায় রাখবো আমার প্রণাম, সর্বত্রই তো তিনি রয়েছেন, তাই না?

0: ইকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডারে অথবা নতুন বছরের পঞ্জিকা হাতে পেয়ে আমরা কি খুঁজতে থাকি? পঁচিশে বৈশাখ একই দিনে পড়ল কি বাংলা আর ইংরেজি? তাই হ্যাঁ, কেন বলুন তো? আমরা তো সেটা জানি, কারণ পঁচিশে বৈশাখ যে তাঁর জন্মদিন, আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন, যিনি নীরবে নিভৃতে সারাক্ষণ আমাদের সাথেই আছেন।

সময় শেষের দিকে, তাই অনুষ্ঠানও শেষ করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন সকলকে। আর অবশ্যই নির্দিষ্ট সময় মতো আমাদের মে মাসে নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের চিঠি আর মেল পৌঁছে দেবেন আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। সঙ্গে ছিলাম আমি মানসী।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কেকে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 আছে, আপনার প্রেশার আছে যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চালসে হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তো গ্লুকোমা মানুষ কি করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কি করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই

0: আইপি আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সেগুলো কোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়োপিক গ্লাস মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লোকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়োপিক গ্লাস ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রাবধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লোকোমা। আর একটা গ্লোকোমার দুটো ভাগ আছে, একটা কর্নিক সিম্পল গ্লোকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেডিশন যতক্ষণ ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তার কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লোকোমায় ব্যথা হচ্ছে না লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুক, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়বো, মেশিন আছে যে গ্লোকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর আগে গ্লোকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লোকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লোকোমা নেই আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লোকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লোকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লোকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: এতক্ষণ আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, বোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: সময় বিজ্ঞাপনের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মতোই 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:50 সময় কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ। এখন বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশাহকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশের সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
3: তেলেঙ্গানা হায়দ্রাবাদ কে হাজারো নৌজওয়ানো রোজগার কা মাধ্যম বনেগা। ইহা বননে ওয়ালি গাড়িয়া মশিনরি, ইহা নগলে ওয়ালে ফুড প্রসেসিং উদ্যোগ, ইয়ে তেলেঙ্গানা কে শ্রমিকো আর কিসানো কো ভি সশক্ত করেঙ্গে। আব হাম আপনে উস বিরাসত কো ফির সে সশক্ত কর রহে হ্যায়। ওয়ারাঙ্গল কা পিএম মিত্র পার্ক দেশ মে টেক্সটাইল ক্রান্তি কো গতি দেগা।
2: এই পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-এর গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদের মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
3: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं।
2: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60 পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকে প্রধান শ্রী জোসেফ পিজার শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবরকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশনায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেওয়ার পদ্ধতি, বিপর্যয়ের মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী সাত দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3-5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দুদিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চৈন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চৈন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানের উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরই বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় রাশিয়ার হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 204 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 19 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান করেছে। আইপিএল এর অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকে প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

সঞ্জয় তার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে রাত আটটায় শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে স্মরণীয় নিবেদন, উপস্থাপনী সুতপা চট্টোপাধ্যায়। রাত সাড়ে আটটায় শুনবেন নানা রঙের গান, 8:55 এই মাসের গান রবীন্দ্রসঙ্গীত সুরের গুরু, 9:00 শিক্ষাঙ্গন থেকে রানীঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সুইটি প্রামাণিকের রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন, 9:30 নজরুল গীতি, 9:45 মিউজে আধুনিক গান, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 সুমন্দ তারা, 11:10 মিনিটে বাংলা।

ছয়টায় রাত আটটায় ছায়াছবির গান, আটটা বাজে 15 মিনিটে নানা রঙের গান, 8:30টায় স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16মিনিটে স্পটলাইট, 9:30টায় অখিল ভারতীয় কার্যক্রমে ইংরেজি ভাষায় অনুষ্ঠান, 10:30মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনুন গীতাঞ্জলি এবং সঞ্চয়তার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যা 6টায় তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুঙ্গি ও ধাত্রায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

0: সরি টিফিন প্যাক করো, রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে,
0: কাজ থেকে নয়।
3: আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: ব্যবস্থা হয়ে গেছে
0: কিসের?
5: গুটি ফিজের দেখা 20,000 টাকার লোন মুহূর্তে। জানিস কি দিচ্ছে সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: তিনটি কলেজে
5: অত দেব না,
6: ফিস তো দেখো। কি খবর? কি হলো কি?
5: ফিজ নিয়ে টেনশন।
6: তাহলে ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4,00,000 টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
4: আরবিআই কথা বলে, শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
2: দিদি চাকরি পেয়ে গেছি।
7: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
2: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
7: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ।
2: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
7: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি
7: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তার সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন, কংগ্রেস ও বিজেপি তার সমালোচনায় সরব। বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তালকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। আজকে বিস্তারিত খবরে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বন্টন করবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভান্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য 3 দিন বসছে মন্ত্রিসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতিম। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল প্রশাসনিক বৈঠকে বসছেন। পরপর 3টি বৈঠকে তিনি যোগ দেবেন বলে খবর। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক হবে। এরপর জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নির্বাচনের জন্য গত 2 মাস স্থগিত থাকা প্রকল্পের কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নাথ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী আজ নবান্ন চত্বর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বেঙ্গালুরুতে আজ এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। শ্রী মোদী বলেন, গত 10 বছরে দলীয় নেতাকর্মীরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন তারই ফল হল এই জয়।
1: सिर्फ 10 साल पहले यानी पिछले 1 चुनाव के पहले बंगाल में हमारे सिर्फ 3 MLA थे, आज वहाँ 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है।
0: তৃণমূল কংগ্রেসের আমলে তপশিলি শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব বর্ধমানের জাহেদ থানে আজ সকালে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাংবাদিকদের বলেন, রাজ্যে যেসব ভুয়া তপশিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। যেসব আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এক মঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা আজ সাংবাদিকদের বলেন, মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না, কারণ সকলেই জানেন তার নীতি হল হিংসা এবং ভয়ের পরিবেশ তৈরি। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও কটাক্ষ করে বলেছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই মমতা ব্যানার্জির এই আবেদন। রাহুল গান্ধীকে ইন্দি জোটের নেতা হিসেবে মেনে নিলেই তৃণমূল কংগ্রেসকে সমর্থনের বিষয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। বাম দলগুলি আগেই এই প্রস্তাবের সমালোচনায় সরব হয়। রাজ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর আজ নিজের বিধানসভা কেন্দ্রে অভিনন্দন যাত্রা করেন খড়গপুর সদর বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। বিকেলে খড়গপুর শহরের কৌশল্যা মোড় থেকে চাঁদমারি হসপিটাল পর্যন্ত বর্ণাঢ্য মিছিলে পা মেলান দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। আলিপুরী রাজ্যের অতিথিশালা সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হিসেবে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে আজ বৈঠকে বসে রাজ্য প্রশাসন। এই ভবনের নিরাপত্তাও খতিয়ে দেখেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। তবে মুখ্যমন্ত্রী এই ভবনেই থাকবেন কিনা এখনও তা চূড়ান্ত হয়নি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তলকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে পি প্রমোদ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। অন্যদিকে নবনীত মিত্তল নিযুক্ত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক পদে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মরত সহকারী সচিব পবিত্র চক্রবর্তীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পাঠানো হয়েছে। নবান্নর তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে তাকে কোচবিহারের পরিবহন ভবনে নিযুক্ত করা হচ্ছে। রাজ্য সরকার সাতজন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিককে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র ডেপুটি সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এই সাত আধিকারিক হলেন সম্রাট চক্রবর্তী, অমর্ত চক্রবর্তী, অয়ন দত্তগুপ্ত, রাজর্ষী নাথ, সুরজিৎ রায়, প্রমিত দাস ও দীপ ভাদুরী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে আরও কিছু তথ্য পেয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। বালি টোল প্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল, সেই ইউপিআই তথ্যকে সূত্র করেই অভিযুক্তদের খোঁজ চলছে। তাদের সন্ধানে তদন্তকারী দলের আধিকারিকরা উত্তরপ্রদেশের আগ্রায় গেছেন। এক মাসেরও বেশি সময় ধরে খুনের পরিকল্পনা চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মধ্য কলকাতার এন্টালিতে প্রমোটার তাপস নস্করকে খুনের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ভোলা করকে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থেকে পাকড়াও করা হয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন 5ই মে খুন হন তাপস। ঘটনার পরই নবদ্বীপ থেকে গ্রেপ্তার হয় অন্যতম অভিযুক্ত দীপক দাস। নিহত প্রমোটার তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনার বাগদার পাথুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীরাও এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস নেতা মিহির বিশ্বাসের অভিযোগ, গতকাল বিজেপির বিজয় মিছিল তাঁর বাড়ির সামনে পৌঁছতেই একদল যুবক মিছিল থেকে বেরিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে তারা। যদিও বিজেপির দাবি তৃণমূলের অনেকেই বর্তমানে নব্য বিজেপি হওয়ার চেষ্টা করছে, তারাই এই কাজের সঙ্গে যুক্ত। বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মেটানো, সপ্তম বেতন কমিশন গঠন সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চেয়ে বাম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছে। নবনির্বাচিত সরকার জনকল্যাণমূলক নীতি প্রণয়ন ও কার্যক্রমে দ্রুত উদ্যোগী হবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী ওই চিঠিতে আশা প্রকাশ করেছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামীকাল থেকে এইসব এলাকায় বৃষ্টির পরিমাণ কমবে, তবে আগামী কয়েকদিন তাপমাত্রা 3-4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: আগামীকাল থেকে পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে, তবে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি 12 তারিখ থেকে।
0: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। ইস্ট বেঙ্গল আগামীকাল আইএসএল ফুটবলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যে আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তাঁর সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন তার সমালোচনায় স্বরূপ কংগ্রেস ও বিজেপি বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর 8:10।
3: समाचार के साथ मैं जया भारती। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज तेलंगाना में हैदराबाद में लगभग 9,400 करोड़ रुपए की लागत की कई ढांचागत और औद्योगिक परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया। इन परियोजनाओं का उद्देश्य राज्य को विनिर्माण के केंद्र के रूप में स्थापित करना, यातायात संपर्क को मजबूत करना, रोजगार सृजित करना, परिचालन तंत्र में सुधार और सुरक्षा को बढ़ावा देकर लोगों को बेहतर यात्रा सुविधा प्रदान करना है। प्रधानमंत्री मोदी ने इस अवसर पर जनसभा को संबोधित करते हुए कहा कि केंद्र सरकार के प्रयासों के कारण भारत पश्चिम एशिया संघर्ष से उत्पन्न ऊर्जा संकट का प्रभावी ढंग से प्रबंधन कर रहा है।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
3: प्रधानमंत्री मोदी ने आज जिन परियोजनाओं का उद्घाटन किया उनमें वारंगल स्थित पीएम मित्र पार्क भी शामिल है। बाद में प्रधानमंत्री मोदी ने हैदराबाद में सिंधु अस्पताल का उद्घाटन किया। प्रधानमंत्री ने कहा है कि बीआरएस और कांग्रेस दोनों से निराश होकर तेलंगाना के लोग बदलाव की मांग कर रहे हैं। उन्होंने आज शाम हैदराबाद में एक जनसभा को संबोधित करते हुए कहा कि केवल भाजपा की डबल इंजन सरकार ही जनता की आकांक्षाओं को पूरा करके विकास सुनिश्चित कर सकती है। प्रधानमंत्री ने कहा कि भाजपा ने पश्चिम बंगाल में मजबूत जनादेश के साथ सरकार बनाई है और विश्वास जताया है कि तेलंगाना में भी ऐसा ही समर्थन मिल रहा है। श्री मोदी ने कांग्रेस पर भ्रष्टाचार और वंशवादी राजनीति को बढ़ावा देने का आरोप लगाया और कहा कि इसने संवैधानिक संस्थाओं को कमजोर किया है। इससे पहले प्रधानमंत्री ने कर्नाटक की राजधानी बेंगलुरु में आर्ट ऑफ लिविंग के 45वीं वर्षगांठ के अवसर पर कार्यक्रम में हिस्सा लिया। उन्होंने पर्यावरण के प्रति उत्तरदायित्व, युवा सशक्तिकरण और आंतरिक शुचिता की भावना के साथ विकसित भारत के निर्माण के लिए एकजुट होने की अपील की। तमिलक वेत्री कड़गम टीवी के पार्टी प्रमुख सी जोसेफ विजय तमिलनाडु के नए मुख्यमंत्री बन गए हैं। उन्हें आज सुबह मुख्यमंत्री पद की शपथ दिलाई गई। राज्यपाल राजेंद्र विश्वनाथ अर्लेकर ने श्री जोसेफ विजय को पद और गोपनीयता की शपथ दिलाई। श्री विजय के साथ 9 मंत्रियों ने भी शपथ ली है। राज्य में विधायकों के शपथ ग्रहण के लिए विधानसभा सत्र कल होगा। नवगठित सरकार को बुधवार तक बहुमत साबित करने को कहा गया है। असम में भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता डॉक्टर हेमंत बिस्वा सरमा को भाजपा और एनडीए दोनों के विधायक दल का नेता चुन लिया गया है। आज सुबह गुवाहाटी में 8 भाजपा विधायकों ने डॉक्टर हेमंत बिस्वा सरमा के नाम का प्रस्ताव रखा था। उत्तर प्रदेश में मुख्यमंत्री योगी आदित्यनाथ ने आज अपने मंत्रिमंडल का विस्तार किया। भारतीय जनता पार्टी के 6 नेताओं ने मंत्री के रूप में शपथ ली। राज्यपाल आनंदीबेन पटेल ने लखनऊ के जनभवन में आयोजित कार्यक्रम में इन मंत्रियों को पद और गोपनीयता की शपथ दिलाई। वाइस एडमिरल संजय वात्सायन को मुंबई स्थित पश्चिमी नौसेना का कमान का अगला फ्लैग ऑफिसर कमांडिंग इन चीफ नियुक्त किया गया है। यह नौसेना कमान भारत के पश्चिमी समुद्री मोर्चे और अरब सागर के प्रमुख समुद्री मार्गों की सुरक्षा के लिए जिम्मेदार हैं। वे वर्तमान में नौसेना में उपसेना प्रमुख रूप में कार्यरत हैं। पाकिस्तान के खैबर पख्तूनख्वा क्षेत्र में पुलिस चौकी पर आत्मघाती हमले में सुरक्षा बल के 15 जवान मारे गए और अनेक घायल हुए। पुलिस के अनुसार ये मामला कल उस समय हुआ जब विस्फोटक सामग्री से भरी एक गाड़ी पुलिस चौकी में घुसने की कोशिश कर रही थी। और खेलों में आईपीएल क्रिकेट में चेन्नई सुपर किंग्स ने लखनऊ सुपर जायंट्स को 5 विकेट से हरा दिया है। लखनऊ के 204 रन के लक्ष्य को चेन्नई ने अंतिम ओवर में 5 विकेट खोकर हासिल कर लिया। चेन्नई के लिए उर्विल पटेल ने 23 गेंद में शानदार 65 रन की पारी खेली, उन्हें प्लेयर ऑफ द मैच चुना गया। वहीं रायपुर में रॉयल चैलेंजर्स बेंगलुरु और मुंबई इंडियंस के बीच मुकाबला जारी है। ताजा समाचार मिलने तक मुंबई ने 6 ओवर में 3 विकेट पर 53 रन बना लिए हैं। उधर शंघाई में तीरंदाजी विश्व कप के दूसरे चरण में आज रोमांचक फाइनल मुकाबले में भारतीय महिला रिकर्व टीम ने मेजबान चीन को 5-4 से हराकर स्वर्ण पदक जीत लिया है। रिकर्व टीम में दीपिका कुमारी, अंकिता भगत और कुमकुम मोहोद शामिल थी। सेमीफाइनल में इस भारतीय तिकड़ी ने 10 बार के ओलंपिक चैंपियन दक्षिण कोरिया को हराया था। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
4: This is Akashvani, The news read by Reshma Tiwari. Prime Minister Narendra Modi today inaugurated and laid the foundation stone of multiple infrastructure and industrial projects worth around 9,400 crore rupees in Telangana. These projects collectively aim to strengthen connectivity, improve logistics efficiency, enhance safety, and provide a better travel experience for people. The event held at the Hyderabad International Convention Centre was attended by Telangana Governor Shiv Pratap Shukla, Chief Minister A. Revanth Reddy, Union Minister G. Kishan Reddy, and other senior leaders. Addressing the gathering, Prime Minister Modi said, India is effectively managing the energy crisis arising from the West Asia conflict due to the steps taken by the centre, adding that the restrained use of fuel is the need of the hour. He said, imported petroleum products should be used only as required, which would help save foreign exchange and reduce the adverse impact of the ongoing conflict.
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सके।
4: Mr. Modi said that India has emerged as one of the leading countries in solar power generation.
1: बीते सालों में सोलर पावर के मामले में भारत दुनिया के टॉप देशों में पहुंच चुका है। पेट्रोल में इथेनॉल ब्लेंडिंग को लेकर अभूतपूर्व काम हुआ है। पहले हमने 100% एलपीजी कवरेज पर फोकस किया, अब हम पाइप से सस्ती गैस पर फोकस कर रहे हैं, सीएनजी आधारित व्यवस्था को प्रमोट कर रहे हैं। ऐसे तमाम प्रयासों के कारण भारत इस बहुत बड़े वैश्विक ऊर्जा संकट का सामना कर रहा है।
4: Later, addressing a public meeting in Hyderabad, Prime Minister Narendra Modi said, the people of Telangana are seeking change after being let down by both the BRS and the Congress. He said only the BJP's double-engine government can fulfill public aspirations and ensure development. He added that the BJP has formed government in West Bengal with strong mandate and expressed confidence that similar support is emerging in Telangana. Union Home Minister Amit Shah today reviewed country's preparedness to deal with potential floods and heat waves in a comprehensive manner. Chairing a high-level meeting in New Delhi, Mr. Shah said there should be an integrated system for flood forecasting at both the centre and state levels. He said at least 60 lakes should be included in the plan to develop an early warning system for 30 high-risk lakes in Jammu and Kashmir, Ladakh, Uttarakhand, Himachal Pradesh, Arunachal Pradesh and Sikkim with the support of the National Disaster Management Authority. He stressed that efforts should be made to ensure minimum damage to the agriculture sector due to heat waves. In Uttar Pradesh, Chief Minister Yogi Adityanath today expanded his cabinet with 6 BJP leaders taking oath as ministers. Additionally, 2 ministers of state were elevated and assigned independent charge. Governor Anandibeen Patel administered the oath of office and secrecy at a ceremony held at Jan Bhavan in Lucknow. With the latest expansion, the strength of the Council of Ministers in the 403-member Uttar Pradesh Assembly has reached 60, the maximum permitted strength. Union Commerce and Industry Minister Piyush Goyal today distributed maternal nutrition kits in Mumbai on the occasion of Mother's Day. Addressing the gathering, Mr. Goyal said, the specially designed kits have been prepared keeping in mind the nutritional needs of women in the final stages of pregnancy, as well as the requirements of newborn babies. He said the health of mothers and children is directly linked to the future of the nation, adding that a healthy mother leads to a healthy child, which represents India's future and in turn the future of the world. A Bangladesh High Court today rejected the bail petition of Sanatani Jagran Jyot spokesperson Chinmay Krishnadas Brahmachari in an alleged lawyer murder case while reserving its order on 4 other bail petitions till tomorrow. The case is linked to the killing of lawyer Saiful Islam Alif during violent clashes at the Chattogram court premises in 2024 when Chinmay was in police custody. Madhya Pradesh Chief Minister Dr. Mohan Yadav will release 2 cheetahs into the wild at Kuno National Park tomorrow. Prime Minister Narendra Modi launched Project Cheetah in September 2022. And that is the end of this news bulletin.
5: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে আপনাদের শোনানো হল আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।

0: মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা নিবেদনের মনোবীক্ষণ রানীবাগান বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা। মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন। মৃগী, নেশা, মানসিক অসুখ, ব্রেনের অসুখ, যৌন রোগ এবং আরও নানান বিধ অসুখের চিকিৎসাতে এখন মনোবীক্ষণে অন্য সমস্ত বিভাগের ডাক্তারবাবুরাই প্রতিদিন বসছেন আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য। মনোবীক্ষণ প্যাথোলজি ইতাদ অঞ্চলের একটি বৃহৎ ল্যাবরেটরি, যা NABL স্বীকৃত, এইমস নিউ দিল্লি এবং CMC ভেলোর দ্বারা মান্যতা প্রাপ্ত। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি আপনাদের মধ্যে জনমনে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী।
0: মনোবীক্ষণে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
1: আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি নিয়ে আমরা কেউ কেউ হয়তো শুনেছি বা অনেকেই হয়তো শুনেছি, কিন্তু সম্যক ধারণা হয়তো অনেকের মধ্যেই নেই। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কারণ এই বিষয়টি মনোবীক্ষণের একটা অন্যতম প্রধান USP, সেটা হচ্ছে কাউন্সেলিং। কাউন্সেলিং বা সাইকোথেরাপি, কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি, এই নিয়ে অনেকের মধ্যেই একটু হয়তো ধোঁয়াশা রয়েছে। আজকের এই আলোচনায় আমরা সেই ধোঁয়াশা দূর করবার চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, কাউন্সেলিং বা সাইকোথেরাপি হচ্ছে একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি, যেটা মানসিক অসুখের চিকিৎসাতে ব্যবহার করা হয়। মানসিক অসুখ বা মানসিক সমস্যা যাই হোক না কেন, তার ক্ষেত্রে এই যে বিশেষ চিকিৎসা পদ্ধতি, এই বিশেষ চিকিৎসা পদ্ধতি পাশ্চাত্য দেশে ভীষণই জনপ্রিয়। এই চিকিৎসা পদ্ধতিতে ওষুধ ব্যবহার করা হয়।

পায় না, এবং যিনি চিকিৎসা করছেন তাকে সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা বাংলাতে মনস্তত্ত্ববিদ বা মনোবিদ বলা হয়। তাহলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি ব্যাপারটি কি? আসলে কাউন্সিলিং কথাটা বহু প্রচলিত হলেও মূলত যেটা করা হয় সেটা সাইকোথেরাপি। সাইকোথেরাপি মানে হচ্ছে এক ধরনের মেন্টাল ট্রেনিং। মেন্টাল ট্রেনিং এর মাধ্যমে মানসিক সমস্যা বা মানসিক অসুখকে ঠিক করা হয়। এই ধরনের চিকিৎসাতে যেটা ধারণা করা হয় যে মূল উপপাদ্যের উপর ভিত্তি করে এই চিকিৎসা বা প্রচলিত হয়েছে বা এই চিকিৎসা ব্যবস্থায় এসেছে, সেই উপপাদ্যটি হচ্ছে এই যে বিভিন্ন মানসিক সমস্যা আছে বা মানসিক অসুখ আছে যেগুলো মূলত আমাদের চিন্তা ভাবনার কিছু বিকৃতি বা চিন্তা ভাবনার কিছু অস্বাভাবিকত্বের থেকে সৃষ্টি হয়। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন জিনিস দেখে শুনে বা বিভিন্ন জিনিস প্রত্যক্ষ করে অভিজ্ঞতার মাধ্যমে আমরা যখন বড় হই তখন আমাদের নিজেদের সম্বন্ধে, আশপাশের মানুষজনের সম্বন্ধে, বিশ্ব দুনিয়াদারি সম্বন্ধে একটা বিশেষ ধরনের ধারণা তৈরি হয়ে ওঠে। এই বিশেষ ধরনের ধারণাকে আমরা বলি আমাদের থিঙ্কিং স্কিম। এই যে থিঙ্কিং স্কিম বা কগনিটিভ স্কিম, সেই অনুযায়ী আমরা কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে ঠিক কিভাবে ব্যবহার করব, কিভাবে রিয়্যাক্ট করব, কি কথা বলবো, এই গোটা জিনিসটা তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ধরুন একই সিচুয়েশনে কোন একজন মানুষ দেখা যাচ্ছে তিনি খুব বেশি উত্তেজিত হয়ে পড়ছেন, কোন একজন মানুষ ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করছেন, কোন একজন মানুষ হয়তো খুব ভয় পেয়ে যাচ্ছেন, কোন একজন মানুষ খুব সাহসিকতার পরিচয় দিচ্ছেন, এই যে একই পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে রিয়্যাক্ট করছেন, এটা তাদের মানসিক যে স্কিমা বা চিন্তা ভাবনার যে বৈশিষ্ট্য তার উপর নির্ভর করে। এক কথায় এই জিনিসটিকেই আমরা কারোর স্বভাব বা ব্যক্তিত্ব বলে বা আমরা বুঝি। কারোর স্বভাব বলতে বা কারোর ব্যক্তিত্ব বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা অনেকটা এই জিনিসটাই। এখন এই স্বভাব বলুন বা ব্যক্তিত্ব বলুন, এই জিনিসটা তো একদিনে তৈরি হয় না, এই জিনিসটা ধীরে ধীরে ধীরে ধীরে তৈরি হতে থাকে। ছোটবেলায় বাবা মা কিভাবে মানুষ করেছেন, যেভাবে মানুষ করেছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে যেভাবে শিক্ষা পেয়েছেন, বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে গিয়ে যেসব অভিজ্ঞতা হয়েছে, যেসব অনুভূতি হয়েছে, তার উপরে ক্লাসে কলেজে বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষজনের কাছ থেকে বিভিন্ন ব্যবহার পেয়ে আস্তে আস্তে মনের মধ্যে বিভিন্ন রকম আশা হতাশা ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনা এগুলো গড়ে ওঠে, এবং তার ভিত্তিতে একজন মানুষ কোন একটা পরিস্থিতিতে আগে কি হতে যাচ্ছে, কি হতে পারে, কেন হতে পারে, এর সম্বন্ধে নিজের একটা ধারণা তৈরি করে নেয়। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম। যারা খুব পেসিমিস্টিক, যারা সব ব্যাপারে খুব না বোধক, যাদের চিন্তা ভাবনা তারা সব ব্যাপারে তাদের মনে হয় যেন হবে না, পারবো না, করে লাভ নেই, এই রকম। আবার যারা খুব অপটিমিস্টিক, যারা খুব আশাবাদী, তারা সব ব্যাপারেই হয়তো ভাবেন যে না নিশ্চয়ই হবে, পারবো, করবো, নিশ্চয়ই ঠিক হবে, ভালো হবে। এই যে আশাবাদ বা নিরাশাবাদ, এই সমস্ত কিছু ছোটবেলা থেকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে আস্তে আস্তে বড় হয়ে আমাদের মধ্যে তৈরি হয়। এখন যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা পরিস্থিতিতে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম চাপ, ঘাত, প্রতিঘাত এগুলো আসতেই থাকে। আজকের জীবনে দেখুন সময় খুব কমে গিয়েছে, প্রতিযোগিতা ভীষণ বেড়ে গিয়েছে, তার ফলে মানুষের স্ট্রেস ভীষণ বেড়েছে। এই স্ট্রেসফুল সিচুয়েশনে একজন মানুষ কিভাবে রিয়্যাক্ট করছে বা কতটা সহ্য করতে পারছে বা পারছে না, তার উপরে নির্ভর করছে সে মানসিকভাবে সুস্থ থাকছে না অসুস্থ হয়ে পড়ছে। যাদের মধ্যে ঘাত সহ্য করার ক্ষমতা খুব বেশি, যাদের মধ্যে টলারেট করার ক্ষমতা খুব বেশি, যাদের মধ্যে স্ট্রেস সহ্য করে নিয়ে সেটাকে মানিয়ে চলার সম্ভাবনা খুব বেশি, তাদেরকে আমরা বলি ম্যাচিওর পার্সন বা তাদের ম্যাচিওর পার্সোনালিটি, এবং তারা পরিবেশ পরিস্থিতিকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। কিন্তু যারা সেটা পারে না, তাদের সেই পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেল করতে না পারার কারণে তাদের মনের মধ্যে বিভিন্ন রকমের আঘাত, বিভিন্ন রকমের কষ্ট, দুঃখ এগুলো তৈরি হয়, এবং তার ফলে একটা সময় গিয়ে তারা হয়তো ভীষণ রকম হতাশা, ভীষণ রকম মনোকষ্ট এইসবে তারা ভুগতে শুরু করেন, যেটাকে আমরা ক্লিনিক্যালি আমরা বলি ডিপ্রেশন বা মানসিক অবসাদ। ডিপ্রেশন বা মানসিক অবসাদ যদিও একটা মানসিক অসুখ বা ব্রেনের অসুখ, যাতে ব্রেনের বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ যেরকম থাকা উচিত তার তুলনায় কম হয়ে যায়, কোনো কোনোটা ঠিকঠাকভাবে কাজ করে না, সেগুলো যদিও হয়, কিন্তু প্রাথমিকভাবে অন্তত কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিপ্রেশন জিনিসটা মূলত পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলতে না পারার কারণে একটা হতাশা থেকে তৈরি হয়। তো এই যে সমস্ত মানুষের কাছে পরিবেশ পরিস্থিতির সঙ্গে, আশপাশের স্ট্রেসের সঙ্গে মানিয়ে চলতে না পারে

0: করার কারণে হতাশা বা অবসাদ তৈরি হচ্ছে। এই সাইকোলজি বা মনস্তত্ত্ব বিজ্ঞান ভাবে বা মনস্তত্ত্ব বিজ্ঞান তার উপপাদ্য এটাই যে এই ধরনের মানুষগুলোকে যদি পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার শিখিয়ে দেওয়া যায়, কীভাবে আশপাশের মানুষের সঙ্গে, পরিবারের মানুষের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, অফিসের সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হয়, বা কোন পরিস্থিতিতে মনের নিরাশাবাদকে আশাবাদে কীভাবে পরিবর্তিত করতে হয়, নিজের উপরে আত্মবিশ্বাস কীভাবে বাড়াতে হয়, এই সমস্ত জিনিসগুলো যদি তাদেরকে বিশ্লেষণ করে শিখিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাহলে পরে তাদের নিজেদের মনের ভেতরে যে আত্মবিশ্বাস, নিজেদের মনের ভেতরে যে ক্ষমতা, সেই জিনিসগুলো তাদের বাড়বে এবং খুব সহজে হতাশ হয়ে যাওয়া, খুব সহজে ভেঙে পড়ার ব্যাপারগুলো তাদের মধ্যে সেভাবে আসবে না। আর সেটা যদি না আসে, অর্থাৎ তাদের মধ্যে যদি নাকি আত্মবিশ্বাস বাড়ে, তাদের মধ্যে ভেঙে পড়ার সম্ভাবনা যদি কম হয়, তাদের মধ্যে এক কথায় যদি রেজিলিয়েন্স বাড়ে, অর্থাৎ ঘাত সহ হবার যে প্রবণতা বা ঘাত সহ্য করার ক্ষমতা, স্ট্রেস সহ্য করার ক্ষমতা যদি তাদের মধ্যে বাড়ে, তাহলে পরে তাদের মধ্যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা টেনশন এই ধরনের অসুখগুলো তাদের মধ্যে কম আসবে। এছাড়াও কিছু কিছু অসুখ আছে, যেমন ধরুন সূচিবায়ুর রোগ, যেখানে একটা মানুষের মধ্যে চিন্তা থা খুব দুশ্চিন্তা বারে বারে আসতে থাকে যে এটা বোধহয় ঠিক হয়নি, ওটা বোধহয় ভুল হলো, এটা বোধহয় অপরিষ্কার, ওটা বোধহয় আবার করতে হবে, এরকম মনের মধ্যে বারে বারে যাদের মধ্যে দুশ্চিন্তা আসতে থাকে, সন্দেহ আসতে থাকে, বারবার চেক করতে হয়, বারবার ছুঁতে হয়, পরিষ্কার করতে হয়, এই রকম যে অসুখগুলো, সেক্ষেত্রেও দেখা গেছে যে মনের ভেতরে এই যে দুশ্চিন্তা বা মনের ভেতরে এই যে সন্দেহ, এই জিনিসটাকে ট্রেনিং দিয়ে মনকে অন্যরকমভাবে ভাবতে শিখিয়ে এই অসুখটাকে অনেকটাই দূর করা যায়। এখন কাউন্সিলিং বা সাইকোথেরাপির সবথেকে বড় উপকার হচ্ছে যে যেহেতু এখানে ওষুধপত্রের প্রয়োগ হচ্ছে না, তাই এখানে ওষুধপত্রের সাইড এফেক্টেরও কোনো সম্ভাবনা থাকছে না। কিন্তু অপরপক্ষে এর বড় প্রবলেম যেটা হচ্ছে যে এর যে উন্নতি, সেই উন্নতি জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় না এবং খুব সময় সাপেক্ষ এটা একটা চিকিৎসা, এবং অনেকবার কাউন্সেলিং সেশনে আসতে হয়। কাউন্সেলিং যিনি করাচ্ছেন তার যথোপযুক্ত নিজের ট্রেনিং থাকতে হয়, নিজের বিদ্যাবুদ্ধি থাকতে হয়, তার নিজের যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হয়, এবং তা গোটা ব্যাপারটাই যেহেতু একটা কোচিংয়ের ব্যাপার, সেই কোচ যদি ঠিকঠাক না হন, কোচের যদি নিজের পড়াশোনা কম থাকে, তাহলে পরে ছাত্রের পক্ষে কিন্তু ভুল শেখাটা তার পক্ষে আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে। সেই জন্য কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কে কাউন্সিলিং করছেন, তার কোয়ালিফিকেশান, তার অভিজ্ঞতা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা একটা খুব বড় ব্যাপার। এছাড়াও হচ্ছে যে কাউন্সিলিংয়ে যেহেতু ট্রেনিং ব্যাপারটাই মূল এবং ট্রেনিং নিয়ে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই বাড়িতে গিয়ে প্র্যাকটিস করা, নিয়মিত ট্রেনিংয়ে আসা, নিয়মিত সেশনে আসা, এই জিনিসটা কাউন্সিলিংয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যেটা হয়তো অনেকে সেভাবে মেনটেন করতে পারেন না। যেটা মনোবিক্ষণে খুব ভালো জিনিস সেটা হচ্ছে যে এই সাইকোথেরাপি বা কাউন্সিলিং যারা সবথেকে ভালো করতে পারেন, অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা, এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিন্তু সারা এতদ অঞ্চলে সমস্ত জেলাতে একমাত্র মনোবিক্ষণেই প্রতিদিন রয়েছেন, এবং এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা হন তারা ক্লিনিক্যাল সাইকোলজিতে তাদের এমফিল ডিগ্রি থাকে। আনফর্চুনেটলি আজকাল অনেকেই নিজেদের সাইকোলজিস্ট দাবি করেন যাদের এই এমফিল ডিগ্রিটা নেই। শ্রোতা বন্ধুদের একটা কথা বারবার বলা যে আপনারা যদি কারো কাছে কাউন্সিলিং করান, তারা অবশ্যই প্রশ্ন করবেন তাকে যে আপনার কি ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল ডিগ্রি আছে। ঠিক যেমনি সাইকিয়াট্রিতে এমডি না থাকলে তাকে সাইকিয়াট্রিস্ট বলা হয় না, শুধুমাত্র এমবিবিএস করলেই তিনি সাইকিয়াট্রিস্ট হন না, ঠিক তেমনি সাইকোলজিতে এমএ বা এমএসসি পাশ করলেই তিনি কিন্তু সাইকোলজিস্ট শুধু হলেও তিনি কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হন না। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট না হলে এই ধরনের অসুস্থতাকে ডিল করবার মতন উপযুক্ত ট্রেনিং কিন্তু তাদের থাকে না বললেই চলে, এবং আমি আবারও বলছি যেহেতু এটা ট্রেনিং ভিত্তিক একটা চিকিৎসা, তাই ট্রেনারের যদি নিজের ট্রেনিং না থাকে তাহলে রোগীকে তিনি যে যথোপযুক্ত ট্রেনিং দিতে পারবেন না এ কথা বলাই বাহুল্য। মনোবিক্ষণে প্রতিদিন যে শুধু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একাধিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, দক্ষ ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আছেন তাই নয়, যারা নিয়মিত এখানে কাউন্সিলিং সেশন নিতে আসতে পারছেন না তাদের জন্য এখানে অনলাইন কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রয়েছে। অর্থাৎ তারা অনলাইনে নাম লিখিয়ে তারা বাড়িতে বসেই ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু কাউন্সিলিং এখানে করতে পারেন, যেটা একটা খুব বড় সুবিধা, এবং প্রচুর পেশেন্ট এখানে ভিডিও কাউন্সিলিং করে, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে কাউন্সিলিং করে, ভিডিও কলের মাধ্যমে থেরাপি করে, তার ট্রেনিং নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে এবং তার সাথে সাথে ওষুধপত্র চালিয়ে তারা কিন্তু সুস্থতার রাস্তায় অনেক দূরে গিয়ে যান, বা অনেক মানে জটিল যা মানুষ বা রোগে ভোগা মানুষ যারা বিভিন্ন জায়গাতে ওষুধপত্র খেয়ে সুস্থ হননি, এখানে এসে ওষুধ এবং কাউন্সিলিং দুটো একসাথে চালিয়ে তারা কিন্তু সুস্থ হয়েছেন, এরকম বুড়ি বুড়ি লক্ষণ রয়েছে। তাই শ্রোতা বন্ধুদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ, যদি কারোর এরকম মনে হয় যে তার কাউন্সিলিং প্রয়োজন, তার সাইকোথেরাপি প্রয়োজন, আপনাকে মনোবীক্ষণে আসার প্রয়োজন নেই, আপনি মনোবীক্ষণ.com-এ যান, সেখানে গিয়ে সেই ওয়েবসাইটে নাম রেজিস্টার করে আমাদের যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছেন তাদের কাছে নাম লিখিয়ে আপনারা বাড়িতে বসেই ভিডিও কল করে আপনারা অনলাইনে কাউন্সিলিং শুরু করে দিন, তারপর যখন সম্ভব হবে আপনারা এখানে আসুন। কাউন্সিলিং বা সাইকোথেরাপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যেটা আনফর্চুনেটলি এই জেলাতে এখনও সেভাবে হয়তো বহুল প্রচলিত নয়। ভাবলে অবাক হবেন যে বিদেশে যে কোনো রকম মানসিক অসুখের ক্ষেত্রে প্রথমে সরকার কাউন্সিলিং বা সাইকোথেরাপি করাটাকে বাধ্যতামূলক হিসাবে দেখেন, এবং সেখানে উন্নতি না হলে তখনই তারা সাইকিয়াট্রিস্টের কাছে ওষুধপত্রের জন্য পাঠান। আনফর্চুনেটলি আমাদের দেশে এটা প্রচলিত আজকে না হলেও হয়তো আজ থেকে বেশ কিছুদিন বাদে এই জিনিসটার বহুল প্রচলন হবে, ততদিনে হয়তো অনেক মানুষই এর চিকিৎসাটা না পেয়ে হয়তো ভুগতে থাকবেন বা অসুস্থ হয়ে তাদের নিজেদের যে সক্ষমতা সেটাকে হারিয়ে ফেলবেন। কাজেই আর দেরি না করে কাউন্সিলিং বা সাইকোথেরাপির সুবিধা নিতে আজকেই আসুন মনোবীক্ষণে, বা মনোবীক্ষণ.com-এ লগ অন করুন, অথবা আমাদের যে নাম্বার তাতে ফোন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, নমস্কার, শুভরাত্রি।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরও বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা, শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
3: নমস্কার পতাকা বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি তৌফিক আবারও চলে এসেছি আপনাদের পছন্দের গান শোনাতে, আপনাদের সাথে অনেক অনেক আড্ডা দিতে। আজকের অনুষ্ঠানের প্রথম নিবেদন এই মায়াবী চাঁদের রাতে, গানটি শুনতে চেয়েছেন শ্রোতা বন্ধু রোহন ইসলামপুর থেকে।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন নাম না জানা পাখি। গানটি শুনতে চেয়েছে রঘুনাথগঞ্জ থেকে শ্রোতা বন্ধু মেঘনা।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 03339873987।
1: আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, গল্প হলেও সত্যি সিনেমার একটি খুব জনপ্রিয় গান, আমরা যখন তখন এই গানটা শুনতে পারি, যখন তখন গানটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। এই ভালো এই খারাপ গানটি শুনতে চেয়েছে শ্রোতা বন্ধু অরুণ তারাপীঠ থেকে।

0: পতাকার বন্ধু তোমারই জন্য পরিকল্পনা হাতেমুল ইসলাম
1: সম্পাদনা সুখময় ব্যানার্জি। এতক্ষণ শুনছিলেন বিজ্ঞাপন অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।
2: শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে
3: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো থেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সৌম্যমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎ গুলা তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপর যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয়, সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ বলার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধ হয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধ হয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখন আমরা রেডিও শুনি, এখন আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীতে আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।
4: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর।

0: অপকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 11 মে গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্গঠনের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানটি আগামীকাল সকাল 11:10 থেকে রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে। ঘোষণাটি শেষ হল। এখন নির্বাচিত বাংলা আধুনিক গান শুনবেন প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

0: বাবু ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: এবারে গানটি শুনবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে।

0: বাংলাধনী গানের আসরের শেষ গানটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। সঙ্গে শেষ হল বাংলা আধুনিক গানের আসর।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 11ই মে গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্গঠনের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানটি আগামীকাল সকাল 11:10 থেকে রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে। ঘোষণাটি শেষ হল, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: রবীন্দ্রভারতীর অনুষ্ঠান রিলে করে আপনাদের শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।
1: নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাণী বসু, অধ্যক্ষা বহরমপুর কলেজ। আজ সত্যি এই গৌরবময় মুহূর্তে সাক্ষী হওয়ার সুযোগ পাওয়ার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত এই আকাশবাণী নামটি থেকেই বোঝা যায় কি বৃহৎ অর্থে এর ব্যবহার। এই দীর্ঘ যাত্রাপথ কেবল একটি সম্প্রচার মাধ্যমের ইতিহাস নয়, এটি আমাদের সংস্কৃতি, সমাজ চেতনা এবং মানবিক মূল্যবোধের এক অমূল্য দলিল। আকাশবাণী তার এই 90 বছরের যাত্রাপথে সূচনা লগ্ন থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। গ্রাম থেকে শহর, প্রান্তিক থেকে মূলধারা, প্রতিটি স্তরের মানুষের কথা, ভাবনা ও সৃষ্টিশীলতা এখানে স্থান পেয়েছে। বিশেষত যুব সমাজের জন্য নির্মিত অনুষ্ঠানগুলি নতুন প্রজন্মকে পথ দেখিয়েছে, তাদের স্বপ্ন, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধকে জাগ্রত করেছে। যুবকদের কণ্ঠস্বর এখানে শুধু শোনা হয়নি, বরং সম্মানিত হয়েছে। নারীদের জন্য আকাশবাণীর অনুষ্ঠান সমূহ সমাজে সমাজ চেতনা, আত্মনির্ভরতা এবং অধিকার সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পরিবার, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরে নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করেছে। শিশুদের জন্য নির্মিত অনুষ্ঠানগুলি শুধুমাত্র বিনোদন নয়, শিক্ষার এক আনন্দময় মাধ্যম হিসেবে কাজ করেছে। গল্প, ছড়া, গান ও জ্ঞানমূলক উপস্থাপনার মাধ্যমে শিশুদের কল্পনা শক্তি ও মানসিক বিকাশকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে আকাশবাণীর অবদান অপরিসীম। বাংলা সঙ্গীত, নাটক, কবিতা এবং লোক সংস্কৃতির ধারাকে অত্যন্ত সযত্নে লালন করেছে। বহু শিল্পী এই মঞ্চের মাধ্যমে পরিচিতি পেয়েছে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরো সমৃদ্ধ হয়েছে। এই 90 বছরের পথচলায় আকাশবাণী শুধু তথ্য ও বিনোদনের মাধ্যম নয়, এটি এক বিশ্বাসযোগ্য সঙ্গী, এক নির্ভরতার নাম। আমি আশা করি আগামী দিনেও এই ঐতিহ্য ও দায়িত্ব নিয়ে আকাশবাণী আরো উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে, এই আমার প্রত্যাশা।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন সময় অনুষ্ঠান যুবজগৎ।

সকল যুবা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুব জগৎ অনুষ্ঠান। তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা? তীব্র দাবদাহের পর বৃষ্টির জলে যেমন গাছপালা, পশু পাখি, এমনকি আমরাও সকলেই শীতলতার ছোঁয়া পেয়েছি, তাই মনে একটা শীতলতা অনুভব করছি। তোমাদের অনেকেরই গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, তাই তো? ছুটি পড়লেও বাড়িতে কিন্তু পড়াশোনা করতে হবে, বুঝলে? তোমাদের জানিয়ে রাখি, গত 5 তারিখ ছিল বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ গৌতম বুদ্ধের জন্মদিন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা প্রিন্স সিদ্ধার্থ গৌতমের জন্মবার্ষিকী উপলক্ষে বুদ্ধ জয়ন্তী হল পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় পালিত একটি উল্লেখযোগ্য উৎসব। ভগবান বুদ্ধ প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীর রাজপুত্র হিসাবে সিদ্ধার্থ গৌতম নামে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, তিনি শীঘ্রই জীবনের প্রকৃত যন্ত্রণা উপলব্ধি করেন এবং বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন। তিনি অন্য ধর্ম প্রচারের জন্য দেশব্যাপী ভ্রমণ করেছিলেন, তার সম্পর্কে তোমাদের আরও বলবো, তবে তার আগেই শুনে নেব গান। এখন আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছে অদিতি সেন।

এতক্ষণ শুনলাম অদিতি সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবার আসছি আবার কথায়, যে কথা বলছিলাম, গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তার শিক্ষার প্রচার করেন, পরে তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হন। তিনি কুশীনগর রাজ্যে নির্বাণ লাভ করেন এবং তখন থেকেই তার অনুরাগীরা তার শিক্ষা প্রচার এবং অনুসরণ করে আসছেন। বৌদ্ধ ধর্ম হল সেই ধর্ম যা মানবতার প্রচার করে এবং সকল জীবের প্রতি সহানুভূতি, নম্রতা এবং সম্মান শেখায়। বুদ্ধং শরণং গচ্ছামি, ওম মণি পদ্মেহম। ভগবান বুদ্ধ শুধু তোমাদের কেন, সকলকে প্রেম, শান্তি এবং সত্যের পথে আলোকিত করুন। এই শুভ দিনে সমস্ত মানব জাতির জন্য শান্তি এবং সম্প্রীতির জন্য প্রার্থনা করি। আসবো আবার গানে, এখন রবীন্দ্রসঙ্গীত শোনাবে অনির্বাণ সরকার।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলাম, গেয়ে শোনাল অনির্বাণ সরকার। বন্ধুরা, তোমাদেরকে জানাই আর একদিন বাদেই আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের জন্মদিন। 9ই মে হল পঁচিশে বৈশাখ, বাংলার 1268 বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ এবং ইংরাজির 1861 খ্রিস্টাব্দে 7ই মে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো, তিনি বাংলা তথা ভারতীয় সাহিত্য এবং সংস্কৃতির প্রসারে তার অবদান অসামান্য। বাঙালির মননে, শয়নে, স্বপনে, সংস্কৃতি এবং কৃষ্টিতে তিনি চিরস্মরণীয়। শুধু সাহিত্য ও সংস্কৃতি নয়, পরাধীন ভারতে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন, তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি। রবীন্দ্রনাথ ঠাকুর 2000েরও বেশি গান রচনা করেছিলেন। তার লেখা অসাধারণ সব কবিতা এবং গান আজও প্রত্যেকটা বাঙালির সমানভাবে মন কাড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা গীতাঞ্জলি এবং জীবন স্মৃতি আজও বাঙালির মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালির কবি, নাট্যকার, গল্পকার, চিত্রকর, দার্শনিক, ছোট গল্পকার। তাকে কবিগুরু, বিশ্বকবি বিভিন্ন নামে ভূষিত করা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন সকল দেশের, সকল কালের এবং সকল মানবের তীর্থভূমি। রবি ঠাকুরের কথা বলতে গেলে শেষ হবে না। আমাদের সময় প্রায় শেষের দিকে, তাই চলো আবার গান শুনে নি। আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছে সুমাইয়া রহমান।

এতক্ষণ আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো সুমাইয়া রহমান। আমাদের সময় শেষ, তোমরা সকলে ভালো থাকবে। আজকে যুবজগৎ এই পর্যন্ত। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান যুবজগৎ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।
1: বিশিষ্ট অস্থি শল্য বিশেষজ্ঞ ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে।
2: সত্যি আজ আমরা উদযাপন করছি আকাশবাণীর 90 বছর পূর্তি। এই দীর্ঘ পথ চলা কেবল একটা সম্প্রচার সংস্থার নয়, এটা আমাদের একটা স্মৃতি, সংস্কৃতি, আবেগের ধারক। আকাশবাণীর সঙ্গে আমাদের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আকাশবাণী মানে শুধু খবর নয়, এটি আমাদের প্রতিদিনের একটা জীবনের অংশ। ভোরবেলা রেডিও আগে খুলতাম যখন আমরা ছোট ছিলাম, তখন সুপ্রভাত শোনা যেত, শোনা যেত স্থানীয় সংবাদ। আমাদের আশেপাশে পৃথিবীর খবর জানার একটাই মাধ্যম ছিল আকাশবাণী। আবার কৃষকদের জন্য ছিল উনজমির বুনো ফসল কিংবা কৃষি সংক্রান্ত অনুষ্ঠান, যেখানে মাটির কাছাকাছি থাকা মানুষের জন্য জ্ঞানের আলো পৌঁছে যেত সহজ সরল ভাষায়। বাঙালির হৃদয়ে যে অনুষ্ঠান চিরকাল অম্লান, আমাদের কাছে যেটা সারা জীবন অম্লান থাকবে, তা হলো মহালয়ার ভোর। প্রজন্মের প্রতি প্রজন্ম এই ঐতিহ্য সমানভাবে প্রবাহিত হচ্ছে। আজও মহালয়ার দিন ভোরবেলা উঠে আমরা চেষ্টা করি সেই স্মৃতিটাকে আর একবার উজ্জীবিত করতে। আকাশবাণীর আরেকটি অনন্য দিক হলো তার আঞ্চলিকতা, স্থানীয় সংবাদ, উন্নয়নমূলক অনুষ্ঠান, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আলোচনা, এসবের মাধ্যমে একটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছে আকাশবাণী। শহর থেকে গ্রাম, শিক্ষিত থেকে সাধারণ মানুষ, সবার জন্যই ছিল কিছু না কিছু, আজও আছে। একটা সময় মনে আছে আমার, সন্ধ্যা নামলেই সমস্ত পরিবারের লোক এসে একত্রে বসা হতো, শোনা হতো রেডিও নাটক, সবকিছু মিলিয়ে আকাশবাণী হয়ে উঠেছিল ঘরের একজন সদস্যের মতন। আজ হয়তো প্রযুক্তির যুগে অনেক মাধ্যম এসেছে, ইন্টারনেট এসেছে।

0: এসেছে, কম্পিউটার এসেছে, কিন্তু সেই যেন নির্ভরতাটা আজও যেন অটুট। 90 বছরের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আকাশবাণী কেবল শব্দের মাধ্যম না, এটা আমাদের একটা ইতিহাসের সাক্ষী, আমাদের ছোটবেলার সাক্ষী, আমাদের বর্তমানের সাক্ষী, আমাদের সংস্কৃতির ধারক এবং আমাদের আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। চেষ্টা করি চলুন আমরা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে একটু অন্যভাবে পৌঁছে দিই। আকাশবাণী যেন এইভাবেই তার সমস্ত অনুষ্ঠান চালিয়ে যায়।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন চিত্রগীত অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: নমস্কার, আমি ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ বহরমপুর গার্লস কলেজ। খুব আনন্দের এবং গর্বের বিষয়, আকাশবাণী দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা, সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে পরিবেশিত হয়। চিঠিপত্র, শিশু, নারী, যুবক ও বৃদ্ধদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, শিক্ষার হাল হকিকতের মতো বিষয়, সব কিছু নিয়েই এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিনিয়ত পরিবেশিত হয়ে থাকে। সবথেকে উল্লেখ্য বেতারে মহালয়া শোনা। সেই ভোরবেলা উঠে উদাত্ত কণ্ঠের মহালয়া আজও আমাদের অনেকের সুঅভ্যেসের মধ্যেই রয়েছে, যার আকর্ষণ কোনো দিন ভোলার নয়। এভাবেই কোটি কোটি মানুষের মনোরঞ্জনের ভূমিকায় অটুট থাকে।

চিত্রগীত অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন শঙ্কর মহাদেবনের কণ্ঠে তারে জমিন পর ছবি থেকে। এই সঙ্গেই শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আগামীকাল 11 মে সোমবার আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু ভোর 5:50, সকাল 6:00 অমৃতবাণী এবং ভক্তিগীতি শুনবেন। 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 6:30 রবীন্দ্রসঙ্গীত, সকাল 6:50 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রেলে করে শোনানো হবে। বাংলা ছায়াছবির গান সকাল 7:45। সকাল 8:00 শুভ সকাল। আগামীকাল বিষয় রয়েছে আদেশ করেন যাহা মোর গুরুজনে, উপস্থাপনায় সৈয়দ মুসারাত নাজরিন। সকাল 9:05 যথাক্রমে হিন্দি ও ইংরেজি সংবাদ, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10:00 শুনবেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। আগামীকাল 11 মে গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্গঠনের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানটি সকাল 11:10 থেকে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে এবং 3:05 শুনবেন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র। 3:10 দিনান্তিকা, উপস্থাপনা দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 শোনা যাবে নজরুল গীতি ক্ষেত খামারের কথা। অনুষ্ঠানটি 5:30 শুনবেন। সন্ধ্যে 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান শুনবেন। জীবিকার জন্য 6:30 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:35 শুনবেন 6:40 ভক্তিগীতি, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ, রাত 8:00 8:05 থাকছে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজিতে সংবাদ, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, বিবিধ ভারতীর অনুষ্ঠান 9:15।

পাঁচটায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 ছায়াছবির গান শুনবেন, শুনবেন বাংলা ছায়াছবির গান। আর 10:30 মাটির সুর অনুষ্ঠানে শোনা যাবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। শুনলেন আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর এর সঙ্গেই শেষ হল আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:20।

কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আর এর সঙ্গেই শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:20 সেকেন্ড।